0: সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ এবং শামীম আহমেদ। আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন রওনক জাহান।
1: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হিজরের 66 আয়াত থেকে 71 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ আজমতুল্লাহ।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হোসাইন.
2: نحمده ونصلي على رسوله الكريم اما بعد. তিলাওয়াত কৃত সূরা হিজর এর 66 থেকে 71তম আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি লূতকে এ বিষয়ে আদেশ দিলাম যে ভোর হওয়ার সাথে সাথে এদেরকে সমূলে কর্তৃত করে দেয়া হবে। শহরের লোকেরা আনন্দ করতে করতে এসে উপস্থিত হল। লূত বলল, এরা তো আমার মেহমান, সুতরাং তোমরা আমাকে অপমানিত করো না। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে হেয় করো না। তারা বলল, আমরা কি আপনাকে সমগ্র দুনিয়ার লোককে মেহমান করা সম্বন্ধে নিষেধ করিনি? লূত বলল, তোমরা যদি কিছু করতে চাও তবে এই আমার কন্যারা আছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় ওয়াক্ত মতো নামাজ আদায়, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইমানের পর ফরজ নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ পাক মুমিন নরনারীর উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের জন্য সময়ও নির্ধারণ করেছেন। মুমিনের দায়িত্ব হল যথাসময়ে নামাজ আদায় করা। পবিত্র কোরআনে সূরায়ে নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক এ সম্পর্কে ইরশাদ ফরমান, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত নির্ধারিত সময়ে আদায় করা মুমিনদের উপর ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেন, আল্লাহপাক তার বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি নির্ধারিত সময়ে পরিপূর্ণ মনোযোগ সহকারে নামাজ আদায় করবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহপাক প্রতিশ্রুতিবদ্ধ, আর যে ব্যক্তি তা আদায় করবে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি নেই। তিনি ইচ্ছে করলে তাকে ক্ষমা করবেন, অন্যথায় শাস্তি দিবেন। আবু দাউদ। এছাড়াও সময় মতো নামাজ আদায়কে সর্বোত্তম আমল বলে অভিহিত করা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ আদায় করার অর্থ হল প্রত্যেক নামাজের জন্য নির্ধারিত সময়ে সেই নামাজ আদায় করা। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। ইসলামে প্রত্যেক নামাজের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। যেমন ফজরের নামাজ শুরু হয় সবে সাদিক থেকে, শেষ হয় সূর্যোদয় পর্যন্ত। জোহরের নামাজ শুরু হয় যখন সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিম দিকে হেলে পড়ে, আর এ সময় থাকে কোনো বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত। আসরের ওয়াক্ত শুরু হয় জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে, শেষ হয় সূর্যাস্ত পর্যন্ত। মাগরিবের নামাজ শুরু হয় সূর্যাস্তের পর থেকে, শেষ হয় পশ্চিম দিগন্তের লালিমা বিলীন হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত। ইশার নামাজ শুরু হয় মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে, শেষ হয় মধ্যরাত পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে নামাজ আদায় করাকে ওয়াক্ত মতো নামাজ আদায় করা বলা হয়। সঠিক সময়ে নামাজ আদায় করা মমিন ব্যক্তির জন্য অপরিহার্য কর্তব্য। নির্ধারিত সময়ে নামাজ আদায় না করলে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে। কুরআনুল করিমে আল্লাহ পাক নামাজ কায়েম করার কথা বলেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, তিনটি বিষয় একত্রিত হলেই নামাজ কায়েম হয়। সুন্নাত মোতাবেক অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এবং শিখিয়েছেন সেভাবে পড়া। সময় মতো নামাজ আদায় করা খুশু খুজুর সঙ্গে, অর্থাৎ এখলাস ও আন্তরিকতার সঙ্গে বিনীতভাবে নামাজ আদায় করা। নামাজ কায়েমের নির্দেশ মানতে হলে ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। সময় মতো নামাজ আদায়ের লক্ষ্যে যারা মসজিদে অপেক্ষায় থাকে তাদের জন্য নামাজের সওয়াবই লেখা হয়। মুসলিম শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য বসে অপেক্ষা করতে থাকে ততক্ষণ পর্যন্ত সে নামাজরত থাকে, আর ফেরেশতারাও ততক্ষণ পর্যন্ত তার জন্য এই বলে দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তাকে রহম করো। ততক্ষণ পর্যন্ত এইভাবে দোয়া করতে থাকে যতক্ষণ সে সেখান থেকে উঠে না যায়, কিংবা যতক্ষণ অজু নষ্ট না করে। আমাদের দেশের মসজিদগুলোতে জামাতের যে সময় দেয়া আছে, সেই সময়ে নামাজ আদায় করলে আশা করা যায় ওয়াক্ত মতো নামাজ আদায়ের বিধানের উপর আমল করতে পারব, আবার শুরুর ওয়াক্তের যে ফজিলত আছে সেটাও হাসিল করতে পারব। আল্লাহ পাক ওয়াক্ত মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ওয়াক্ত মতো নামাজ আদায়। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান।
0: অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন দানিয়েল দীপন সরকার।
2: সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করতে যাচ্ছি। তখন নিনবী লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল, তারা উপবাস ঘোষণা করিল এবং মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিল। আর সেই বার্তা নিনবী রাজের নিকটে পৌঁছিলে, তিনি আপন সিংহাসন হইতে উঠিলেন, গাত্রের শাল ফেলিয়া দিলেন এবং চট পরিধান করিয়া ভর্ষে বসিলেন। আর তিনি নিনবী রাজার ও তার অধ্যক্ষগণের আদেশে এই কথা উচ্চস্বরে প্রচার করাইলেন, মনুষ্য গোমেষ আদি পশু কেহ কিছু আস্বাদন না করুক, ভোজন কি জল গ্রহণ না করুক, কিন্তু মনুষ্য পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরকে ডাকুক, আর প্রত্যেকজন আপনার আপন আপন কুফাত হইতে আপন আপন স্থিত দৌরাত্ম হইতে ফিরুক, হয়তো ঈশ্বর ক্ষান্ত হইবেন এবং আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না। তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া, তাহারা যে আপন আপন কুফাত হইতে বিমুখ হইল তাহা দেখিলেন, আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন তদ বিষয়ে তা করিলেন না। কথাগুলি লেখা আছে পবিত্র বাইবেলের জুনাভবদী গ্রন্থের 3:5-10 মাঝে। খ্রিস্টে প্রিয় ভাই বোন, আমরা আজকে একটি বিষয় দেখতে পাই, নিরবী লোকেরা পাপে ভরাপকৃত ছিল। 120,000 লোক নিনবীবাসীর মধ্যে, তারা ঈশ্বরকে জানতেন না, তারা ডান হাত থেকে বাম হাতের পৃথক তারা বুঝতেন না। আর ঈশ্বর সদাপু নিনবীর উপর অভিশাপ আনতে যাচ্ছিলেন এবং তিনি বলেছিলেন 40 দিনের মধ্যে নিনবী ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে মানুষের জীবনের মধ্যে, আর যখন জোনা ভাববাদী তিনি দ্বিতীয়বারে সেই নিনবী শহরে গেলেন এবং সমস্ত লোকের মধ্যে তিনি ঘোষণা করে দিলেন, তোমরা মন পরিবর্তন করো এবং জীবন পথে ফেরো, তাহলে তোমরা বাঁচতে পারবে। আর নিনবী সমস্ত লোকেরা এবং রাজার কর্ণে এই সংবাদ যাওয়ার পর রাজা তিনি সমস্ত রাজ্যের মধ্যে তিনি ঘোষণা করে দিলেন, এমনকি কোনো পশু পাখি এবং এমন জীবজন্তু তারা খাবার ছেড়ে দিয়ে উপবাসে তারা ঈশ্বরকে ডাকতে শুরু করে যে হে ঈশ্বর, তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। আর তার ফলে ঈশ্বর সদাপ্রভু নিনবীকে ধ্বংস করলেন না, কারণ তারা মন পরিবর্তন করে ঈশ্বরকে ডেকেছিলেন এবং তাদের জীবন পরিবর্তন হয়েছিল। কিন্তু আমরা যদি নোহের জলপ্লাবনের ঘটনাকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো ঈশ্বর সদাপ্রভু বলেছিলেন এই পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে আর আমি এই পৃথিবী ধ্বংস করতে যাচ্ছি, কিন্তু তোমরা মন পরিবর্তন করো এবং পাপ থেকে ফেরো। আমরা জানি নোহকে তিনি বলেছেন একটা জাহাজ তৈরি করতে, আর ঈশ্বর সদাপ্রভু নির্ধারিত সময়ে তিনি জলপ্লাবন এবং 120 বছর সময় দিয়েছিলেন জগতের মানুষকে পাপের মধ্য থেকে বেরিয়ে আসতে, মন পরিবর্তন করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু শেষ দিনের প্লাবনের সেই প্রলয়কারী ঝড় বন্যার পূর্ব দিন পর্যন্ত মানুষ মন পরিবর্তন করেনি, কেবল নোহের পরিবারের 8 জন মানুষ তারা জীবন পরিবর্তন করে বিশ্বাস করে জাহাজের মধ্যে প্রবেশ করেছিলেন এবং অসংখ্য পশু পৃথিবীর সমস্ত সৃষ্ট পশুর জোড়া জোড়া সেখানে প্রবেশ করেছিল। আর ঈশ্বর এই 8টি প্রাণীকে মৃত্যুর মধ্য থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু যে সমস্ত লোক ঈশ্বরকে বিশ্বাস করেনি, যারা তার কাছে আসেনি, তারা জাহাজের কাছে আসেনি, তারা প্রবেশ করেনি, তারা মৃত্যুবরণ করেছিলেন। আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের কাছে আপন আপন পাপ স্বীকার করে ফিরে আসি, তিনি আমাদেরকে যেমন জাহাজের মধ্যে তারা 8টি প্রাণী রক্ষা পেয়েছিল এবং অগণিত জীবজন্তু তাদের জীবন বাঁচাতে পেরেছিল সেই জাহাজ, ঠিক প্রভু যীশু খ্রিস্ট সেই পরিত্রাণের একটা বাস্তব জাহাজ হিসাবে আমাদের জীবনের সামনে। আমরা যদি তার বিশ্বাস করে তার বাক্যের মধ্যে জীবনযাপন করি, তাহলে আমরা মৃত্যুর মধ্যে থেকে বেঁচে যেতে পারি। সেই দিনের লোকগুলি তারা যীশুকে ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, তারা বলেছিলেন, বিশ্বাস করেছিলেন যে হ্যাঁ, ঈশ্বর এটি ঘটাতে যাচ্ছেন পাপের কারণে, আর আমাদের দেওয়া উচিত সেই জাহাজের মধ্যে। আজকে পৃথিবীর অগণিত মানুষ ঠিক এমনিভাবে প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে দূরে থেকে অনন্তকালের বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে। কেবলমাত্র তাই নয়, সেই মহাজলপ্লাবের সময় সমস্ত সৃষ্টিকে ধ্বংস করেছিলেন, একমাত্র নোহের পরিবারকে তিনি বাঁচিয়ে দিয়েছিলেন, কারণ তারা বিশ্বাস করেছিল। আজকে কি আপনি সেই বিশ্বাস প্রভু যীশু খ্রিস্টের কাছে আনতে পারেন? তাহলে প্রভু আপনার জীবনকে আশীর্বাদ করবেন এবং অনন্তকালে মৃত্যুর মধ্য থেকে রক্ষা করে আপনাকে আশীর্বাদ যুক্ত করবেন। ঈশ্বর এই বাক্য দ্বারা আপনাকে আশীর্বাদ করুন, সেই প্রত্যাশা জানিয়ে পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত করছি। আমেন।
1: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন দানিয়েল দীপন সরকার।
3: বাংলাদেশ বেতার আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:31, সূর্য অস্ত যাবে 6:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে জানিয়ে দেব আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বেলা 12:20। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্রাঞ্চ এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে।
1: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিকেল 5:00। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্জে প্রচার হবে।
0: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম অবশ্যের সকাল 7:45 ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026-এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগুড়ির ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00।
1: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আজকের অনুষ্ঠান পরিচিতি।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এখন শুনবেন ভোরের গান। শিল্পী শওকত হায়াত খান, গানটির রচয়িতা জীবন চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

ভোরের গানটি শুনলেন শওকত হায়াত খানের কণ্ঠে, গীতিকার ছিলেন জীবন চৌধুরী, সুরকার আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, চলছে নজরুল বর্ষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত, তার সৃষ্টিকর্ম নিয়ে আমরা আগামী প্রজন্মকে জানাতে চাই নজরুলকে, তাদের কাছে নিয়ে যেতে চাই নজরুলের সৃষ্টিকর্মকে, আর সে হিসেবেই আমরা পালন করছি নজরুল বর্ষ। এখন ফিরোজা বেগমের কণ্ঠে শুনব নজরুল সঙ্গীত।

ফিরোজা বেগম সেই শিল্পী যিনি কাজী নজরুলের সরাসরি সান্নিধ্যে এসেছিলেন এবং তিনি তার কাছে গানও শিখেছেন। আর তিনি কাজী নজরুল যখন বাকশক্তি রহিত হয়ে গেল তখন তিনি কিন্তু তার সামনে আমরা দেখেছি যে তিনি গান গাইতেন এবং নজরুল বেশ শান্তভাবে তার সৃষ্টি অর্থাৎ সেই গানগুলো শুনতেন। সেই শিল্পী হচ্ছেন ফিরোজা বেগম। আসুন শুনি তার আরেকটি।

0: এখন শ্রাবণ মাস, শ্রাবণ মানেই তো বর্ষাকাল, আর বর্ষা ঋতু কিন্তু রবীন্দ্রনাথের একটি প্রিয় ঋতু। বর্ষা এলেই কবিদের কিন্তু কাব্য যেন ঝরে পড়ে বৃষ্টির টুপটাপ টুপটাপের মতোই। রবীন্দ্রনাথ তাই বর্ষা ঋতুকে দেখেছেন বিভিন্নভাবে। এখন আমরা রবীন্দ্রনাথের বর্ষা আঙ্গিকের একটি গান শুনব,
1: পাগলা হাওয়ার বাদল দিনে, শিল্পী কাদেরী কিবরিয়া।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন কাদেরী কিবরিয়ার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আকাশে রোদের হাসি, মাঠে সবুজের দোলা, কৃষকের ঘামে রচিত হয় আমাদের জীবনের সাফল্যের ভেলা। কৃষি আমাদের প্রাণ, কৃষি আমাদের সম্ভাবনার অনন্ত দুয়ার। আধুনিক প্রযুক্তি, নতুন উদ্ভাবন এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। কৃষির অগ্রগতি, সফলতার কথা, নতুন নতুন তথ্য ও সম্ভাবনার খবর নিয়ে শুরু করছি নিয়মিত আয়োজন কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি আমাদের অর্থনীতির প্রাণশক্তি, যার ভিত্তি গড়ে ওঠে একটি মানসম্মত নার্সারি থেকে। বাণিজ্যিকভাবে নার্সারি স্থাপন আজ শুধু একটি সম্ভাবনা নয়, উদ্যোগও নয়, বরং কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেরও একটি কার্যকর মাধ্যম। অনুষ্ঠানের শুরুতেই আমার কৃষি পর্বে শুনবেন বাণিজ্যিক পরিসরে নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা সম্পর্কে একটি কথিকা, বলছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, উপপরিচালক, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার, ঢাকা।
1: নার্সারি হলো এমন একটি বিশেষ স্থান বা কেন্দ্র যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফলজ, বনজ, ঔষধি, ফুল ও সবজি সহ সব ধরনের গাছের উন্নত চারা উৎপাদন, কলম তৈরি এবং নির্দিষ্ট জমিতে রোপণের পূর্ব পর্যন্ত যত্ন সহকারে পরিচর্যা করা হয়। বাংলাদেশের নার্সারি শিল্পের অবস্থান অত্যন্ত সম্ভাবনাময় ও বিস্তৃত। বর্তমানে সারা দেশে হাজার হাজার বাণিজ্যিক ও সরকারি নার্সারি গড়ে উঠেছে, যা বনায়ন, কৃষি ও ছাদবাগানের চাহিদা পূরণ করছে। বাণিজ্যিক পরিসরের লাভজনক নার্সারি স্থাপন ও সফল ব্যবস্থাপনার জন্য প্রধান তিনটি ধাপ হল সঠিক স্থান নির্বাচন করা, বৈজ্ঞানিক পদ্ধতিতে চারাকলম উৎপাদন এবং দক্ষ পরিচর্যা ও বিপণন ব্যবস্থা। নার্সারি স্থাপনের প্রথম শর্ত হল উঁচু, সমতল এবং বৃষ্টির পানি জমে না এই ধরনের জমি নিতে হবে। পর্যাপ্ত সূর্যালোক থাকতে হবে, তবে প্রয়োজনে ছায়া প্রদানের ব্যবস্থা রাখতে হবে। সারা বছর বিশুদ্ধ পানি দিয়ে সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যোগাযোগ ব্যবস্থা ভালো হলে চারা পরিবহন এবং বাজারজাতকরণ সহজ হয়। বাণিজ্যিক নার্সারি স্থাপনের আগে একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। চারার চাহিদার উপর ভিত্তি করে চারা উৎপাদন, সম্ভাব্য ক্রেতা, জমি ব্যবহার এবং কি পরিমাণ বিনিয়োগ প্রয়োজন, এসব বিষয় বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নত মানের চারা উৎপাদনের জন্য অবশ্যই রোগমুক্ত, উচ্চ ফলনশীল এবং বিশুদ্ধ জাতের মাতৃগাছ নির্বাচন করতে হবে। দুর্বল বা রোগাক্রান্ত গাছ থেকে কখনোই কলম বা বীজ সংগ্রহ করা যাবে না। চারা উৎপাদনের জন্য ঝুরঝুরে, উর্বর ও জীবাণুমুক্ত মাটি ব্যবহার করতে হবে। সাধারণভাবে দোআঁশ মাটি, পচা গোবর বা কম্পোস্ট সার এবং পরিষ্কার বালু উপযুক্ত অনুপাতে মিশিয়ে পলিব্যাগ ব্যবহার করা হয় এবং চারার বৃদ্ধি ভালো হয়। বীজ থেকে চারা উৎপাদনের পাশাপাশি মস্তক কলম, গুটি কলম, জোর কলম, কাটিং পদ্ধতিতে উন্নত মানের ফলজ গাছের কলম উৎপাদন করা যায়। এসব পদ্ধতিতে উৎপাদিত কলম কম সময়ে ফল দেয় এবং মাতৃগাছের বৈশিষ্ট্য বজায় থাকে। চারা উৎপাদনের পর নিয়মিত পরিচর্যা করতে হবে, সময় মতো সেচ দিতে হবে, তবে অতিরিক্ত পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আগাছা পরিষ্কার রাখতে হবে এবং প্রয়োজনে ছায়া জাল ব্যবহার করতে হবে। নিয়মিত দুর্বল ও রোগাক্রান্ত চারা অপসারণ করলে অন্যান্য চারা সুস্থ হয়ে থাকে। জৈব সার ব্যবহারে গুরুত্ব দিতে হবে। প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে সুষম রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত সার ব্যবহার করলে চারার শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। নার্সারি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত গাছ দ্রুত সরিয়ে ফেলতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে হবে। বর্তমানে সিডলিং, ট্রে, কোকোপিট, শেডনেট, ড্রিপ সেচ ব্যবস্থা, মিস্টিং ব্যবস্থা এবং পলিহাউস ব্যবহারের মাধ্যমে উন্নত মানের চারা উৎপাদন করা হচ্ছে। এসব প্রযুক্তি ব্যবহার করলে চারার গুণগত মান বৃদ্ধি পায় এবং উৎপাদন খরচও দীর্ঘমেয়াদে কমে আসে। চারা বিক্রির আগে প্রতিটি চারার লেবেল সংযুক্ত করা উচিত। লেবেলে গাছের নাম, জাত, উৎপাদনের সময় এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকলে ক্রেতার আস্থা বৃদ্ধি পায়। বর্তমানে স্থানীয় হাটবাজার, কৃষি মেলা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে চারা বিক্রি করা যায়। মানসম্পন্ন চারা এবং বিক্রয় পরবর্তী পরামর্শ প্রদান করলে স্থায়ী ক্রেতা তৈরি হয়। অল্প পুঁজিতে শুরু করা গেলেও সঠিক পরিকল্পনা, উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন চারা উৎপাদনের মাধ্যমে নার্সারি একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে। একই সঙ্গে এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের বৃক্ষরোপণ ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সুস্থ ও মানসম্পন্ন চারা উৎপাদনের মাধ্যমে কৃষকের উৎপাদন বাড়ানো, পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন সম্ভব। তাই পরিকল্পিতভাবে নার্সারি স্থাপন করুন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন এবং নিরাপদ ও মানসম্পন্ন চারা উৎপাদনের মাধ্যমে নিজের পাশাপাশি দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখুন।
0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, বাংলার মাটি, বাংলার মানুষ আর কৃষির সঙ্গে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িত। কৃষকের শ্রম, ঘাম আর ভালোবাসায় সমৃদ্ধ হয় আমাদের এই দেশ। সেই কৃষিনির্ভর বাংলাদেশের কথা তুলে ধরে শুনুন সুন্দর একটি গান, কৃষিনির্ভর এই দেশ। গানটির শিল্পী সেজুতি আশরাফি নদী, সুরকার এস এম আবদুল্লাওয়াল আর গানটির কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, 25শে শ্রাবণ, 25শে সফর, 9ই আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি তারেক রহমানের আহ্বান। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে জানালেন আইনমন্ত্রী। স্বাধীনতা ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। ইরান বলেছে নৌ অবরোধ প্রত্যাহার ও যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান সহ তেহরানের শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এবং আজ প্রিটোরিয়ায় ত্রিদলীয় সিরিজে স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী দুপুরে চট্টগ্রামে যাবেন এবং বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। বিস্তারিত শুনুন আমাদের চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে।
2: সরকার গঠনের পর রোববার প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার বাঁশখালী, হাটহাজারি, ফটিকছড়ি ও নগরে তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষজন। সফরে বাঁশখালীর বাহারছড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছেন তাই খুশি সর্বস্ব হারানো পরিবারগুলো।
3: মানে প্রধানমন্ত্রী ঘর দিছে, এখন আমি খুশি, অনেক খুশি হয়েছি। মানে প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
4: আমি বেশি খুশি প্রধানমন্ত্রীর। আল্লাহ হাসে হালিয়া নামাজ পড়ে দোয়া করতে আর ঘর কেন প্রধানমন্ত্রী।
2: হাটহাজারিতেও বন্যায় ক্ষতিগ্রস্ত 30 পরিবারকে পুনর্বাসনের ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী। এদিকে তার এই আগমনকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষজন।
5: মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাচ্ছেন, ফটিকছড়ির বাসের এটা একটা আনন্দের দিন।
6: বিশাল একটি সম্ভাবনাময় সুযোগ রয়েছে আমাদের ইকোনমিক জোন করার জন্য। এই দাবিটুকু আমরা প্রধানমন্ত্রীর কাছে ইনশাআল্লাহ তুলব।
2: হাটহাজারিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আলমা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর চট্টগ্রামের মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বলছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
7: নেতাকর্মীদের মধ্যে একটা ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে। প্রতিটি অঞ্চলেই একটা খুব প্রাণচাঞ্চল্য, তারেক রহমান চট্টগ্রাম আসবে, তারা স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে।
2: ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীতে প্রধানমন্ত্রী যোগ দেবেন এক সাংগঠনিক সভায়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের DIG আব্দুল কুদ্দুস চৌধুরী।
8: আইন শৃঙ্খলার পুরো প্রস্তুতি সম্পন্ন করেছি, আমাদের প্ল্যান তৈরি হয়ে গেছে, ডিপ্লয়মেন্ট প্ল্যানও রেডি আছে। আগমন উপলক্ষে কয়েকদিন ধরেই আমাদের প্রিভেন্টিভ যে কার্যক্রম সেগুলো চলছে।
9: মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচিগুলো পেয়েছি সেই কর্মসূচি অনুযায়ী আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি।
2: প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানোর অবলম্বন খুঁজে পাওয়ার পাশাপাশি পুরো জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে এমনটা আশা করছেন সর্বস্তরের মানুষ। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থানে থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ বড় আমানত ও আল্লাহর নিয়ামত। এই সুযোগকে কাজে লাগিয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে হবে। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের হিতবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ইউএনওদের প্রতি আহ্বান জানান। শুধু আইন করে সমাজের সব সমস্যা সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে বুঝিয়ে ও সচেতন করে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এ সময় তিনি ইউএনওদের নিজ নিজ এলাকায় জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। বিভিন্ন উপজেলায় খাল খনন প্রকল্পের কাজ সততার সঙ্গে সম্পন্ন করে উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ায় ইউএনওদের প্রশংসা ও ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা সরকার ও জনগণের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ সময় ইউএনওরা নিজ নিজ উপজেলায় খাল খনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর স্থানীয় কৃষি, পানি ব্যবস্থাপনা ও জনজীবনে কি ধরনের পরিবর্তন এসেছে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। সভায় প্রধানমন্ত্রী জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারি, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখিতা হ্রাসে বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের এলটি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন।
10: আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর ইনশাআল্লাহ।
0: সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিতে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে চিকিৎসকরা কোনো ওষুধ দেবেন না, বরং তারা রোগীদের শরীরচর্চা, সুষম খাদ্য এবং রোগ প্রতিরোধের কারণ ও উপায় সম্পর্কে সচেতন করবেন। মার্কিন উদ্ভাবক ও ব্যবসায়ী টমাস আলভা এডিসনের এই উক্তির উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, তাঁর এই নীতির সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির মিল আছে। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন,
10: যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে, যা আপনারা সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না।
0: এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখত হোসেন উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারের বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিথায় তাঁর স্মৃতি বিজড়িত এই বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চট্টগ্রাম সফরের অংশ হিসেবে শনিবার কালুরঘাট বেতার কেন্দ্রে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। পরিদর্শন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সেই স্বাধীনতা ঘোষণা কক্ষ সহ বিভিন্ন স্থাপনা। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এ সময় তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র এমন একটি স্থাপনা যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
11: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি সংরক্ষণের জন্য কিভাবে আরো সুন্দরভাবে রাখা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ, এবং আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে এই বিষয়ে আমরা আলোচনা করব।
2: এছাড়াও সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে যে কোনো গুজব বন্ধে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ইয়াসির খান চৌধুরী বলেন, মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করা হবে সংশ্লিষ্ট ব্যক্তি এবং জনসাধারণকে।
11: আমরা একটি বড় প্রজেক্ট হাতে নিয়েছি নিউ মিডিয়ার মাধ্যমে, এবং মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, অপতথ্য সঠিক নয় যেগুলো প্রচার হচ্ছে বা প্রচার করার যে প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন রকম প্রজেক্ট হাতে নিয়েছি।
2: এর আগে প্রতিমন্ত্রী কালুরঘাট বেতার কেন্দ্রে পৌঁছালে বাংলাদেশ বেতারের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় সংসদ সদস্য এরশাদুল্লাহ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে গতকাল চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতু বন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
12: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান 24 জুলাই শহীদ ও আহতদের 10 পরিবারের সদস্যের হাতে চাকুরির নিয়োগপত্র তুলে দিয়েছেন। তিনি গতকাল তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে এ সকল নিয়োগপত্র তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, এসব আত্মত্যাগের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের 2 যোদ্ধাসহ 3 ব্যক্তির আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে একটি সিএনজি চালিত অটোরিকশা, 2 ব্যাটারি চালিত রিকশা ও 2 প্যাডেল রিকশা উপহার দিয়েছেন। তিনি গতকাল তাঁর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন। নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ সিএনজি অটোরিকশা পেয়েছেন। মোহাম্মদ আজিজ শেখ জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর 10 এলাকায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। তাঁর শরীরে গুলির 36 স্প্লিন্টার বিদ্ধ হয়। কুষ্টিয়ার মোহাম্মদ গফ্ফারকে 2 প্যাডেল চালিত রিকশা উপহার দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহ করেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা 65 বছর বয়সী আসাদুল হক বিশুকে 2 ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। ঢাকা সিলেট মহাসড়কের ওসমানীনগরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 5 লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের 3 লাখ এবং চিকিৎসাধীন আহতদের 1 লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে এই তথ্য জানান। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বগুড়ায় ক্ষুদ্র মাঝারি শিল্প এসএমইর ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রায় 400 একর জমির উপর নতুন শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। তিনি গতকাল বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, চলতি শীত মৌসুমে প্রস্তাবিত শিল্প পার্কের উন্নয়ন কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে এবং সরকারের কর্মকাণ্ডে যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার পাঁচ মাসে জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। এলডিসি গ্রাজুয়েশন পেছানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। গ্রাজুয়েশন পিছিয়ে গেলে বাজার সুবিধা আরও কিছুদিন ধরে রাখার সুযোগ পাবে বাংলাদেশ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
13: চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় নির্ধারিত ছিল। এলডিসি থেকে উত্তরণ মানেই উন্নয়নের নতুন ধাপে প্রবেশ। তবে এর সঙ্গে শেষ হবে স্বল্পোন্নত দেশ হিসেবে পাওয়া বেশ কিছু বিশেষ সুবিধাও। তাই প্রস্তুতির জন্য আরো তিন বছর সময় চাই বাংলাদেশ। অর্থনীতিবিদেরা বলছেন, এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে গেলে বর্তমান সুবিধাগুলো ধরে রাখার পাশাপাশি প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবে বাংলাদেশ। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান,
14: আমরা যদি পিছাতে পারি তাহলে তো আমাদের এখন এলডিসি হিসাবে যেসব সুবিধা পাচ্ছি, ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স, এই মেজার্স গুলো আমরা আরো তিন বছর অব্যাহত ভাবে পাবো, বাজার সুবিধা আছে।
13: এলডিসি গ্রাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ, পরিবেশ ও জেন্ডার কমপ্লায়েন্স এবং ভর্তুকি সংক্রান্ত প্রস্তুতির উপর গুরুত্ব আরোপের পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।
14: মেজর যেটা সেটা হলো আমরা আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি আছে সেটার জন্য আমরা আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, তারপরে বিভিন্ন ক্ষেত্রে মান নিশ্চিত করা, এগুলোর জন্য বাড়তি কিছু সময় পেলাম।
13: এলডিসি গ্রাজুয়েশনে বাড়তি সময় পাওয়া গেলেও সেটি স্থায়ী সমাধান নয়, বরং এই সময়কে কাজে লাগিয়ে এলডিসি পরবর্তী বাস্তবতায় রপ্তানি ও অর্থনীতিকে আরো প্রতিযোগিতামূলক করে তোলাই এখন বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
15: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
15: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
12: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে কয়েকটি শর্ত দিয়েছে। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব মোহাম্মদ বাঘের জোলগাদর বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কয়েকটি পদক্ষেপ নিতে হবে। এগুলো হচ্ছে, ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মার্কিন সৈন্য প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত সম্পদের জন্য ক্ষতিপূরণ প্রদান। হরমুজ প্রণালী নিয়ে ইরান ওমানের মধ্যে আলোচনার মধ্যে তেহরান এই ঘোষণা দিল। ইরানের বিপ্লবী বাহিনী জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনা আর হরমুজ প্রণালী পুনরায় চালু করা আলাদা ঘটনা। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরান জানিয়েছে যে হরমুজ প্রণালীতে টোল আরোপের কোন পরিকল্পনা তাদের নেই। মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ইরানিরা এই বাণিজ্যিক জলপথ দিয়ে চলাচলরত জাহাজে আর গুলি চালাবে না, যুক্তরাষ্ট্র এই প্রতিশ্রুতি চায়। তুরস্ক জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তাদের নতুন প্রতিরক্ষা চুক্তির লক্ষ্যবস্তু ইরান নয়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই চুক্তিতে ইরানসহ কোন দেশকেই অভিন্ন হুমকিতে চিহ্নিত করা হয়নি। খেলার খবর ক্রিকেট। প্রিটোরিয়ায় আজ ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ওয়ান ডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:31 এবং সূর্য অস্ত যাবে 6:36। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসা বান্ধব বাংলাদেশ গঠনে সকলের প্রতি তারেক রহমানের আহ্বান। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে জানালেন আইনমন্ত্রী। স্বাধীনতা ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্র সম্প্রসারণ ও সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ইরান বলেছে নৌ অবরোধ প্রত্যাহার ও যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান সহ তেহরানের শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এবং আজ প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ইমার্জিং দল। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতেই।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানে। বন্ধুরা, আমরা তো জানি পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে হলে একটি পরিকল্পনা খুবই জরুরি, এবং পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অন্যতম প্রধান শর্তই হল জন্ম নিরোধ, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়ানো। এজন্য যে গর্ভনিরোধক পদ্ধতিগুলি রয়েছে তা কতটা ফলপ্রসূ। আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন মোহাম্মদ ইফতেখার রহমান, উপপরিচালক IEM ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা। আসুন তার কাছ থেকে জেনে নেই গর্ভনিরোধক ব্যবহারে স্বাস্থ্যগত ও সামাজিক উপযুক্ততার গুরুত্ব কতটুকু। তো আজকে আমাদের আলোচনার বিষয়টা স্বাস্থ্যগত এবং সামাজিক দুটাই আছে, গর্ভনিরোধক যে বিষয়গুলো আছে। তো প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব যে গর্ভনিরোধক পদ্ধতিগুলো সম্পর্কে যদি একটু আমাদের সংক্ষেপে ধারণা দিতেন।
2: ধন্যবাদ আপনাকে। যে আমাদের দেশে যে প্রচলিত পরিবার পরিকল্পনা পদ্ধতি, অর্থাৎ গর্ভনিরোধক বলতে আমরা যেগুলো পদ্ধতিকে বুঝি, তো আমাদের সাতটা পদ্ধতি প্রচলিত। তো প্রধানত যদি আমরা ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করতে পারি, অস্থায়ী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি। তো অস্থায়ী পদ্ধতির মধ্যে আমরা আবার দুই ভাগে ভাগ করি, যে স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি। তো স্বল্পমেয়াদি পদ্ধতি আমরা বলি যেটা এক বছরের উপরে মেয়াদ সেটাকে দীর্ঘমেয়াদি, আর এক বছরের কম যে পদ্ধতির মেয়াদ সেটাকে আমরা স্বল্পমেয়াদি বলি। এর মধ্যে খাবার বড়ি, কন্ডোম এবং ইনজেক্টেবলস, তো এটা আমরা স্বল্পমেয়াদি পদ্ধতি বলি। আর দীর্ঘমেয়াদির মধ্যে যে ইমপ্ল্যান্ট, আইডি, এটাকে দীর্ঘমেয়াদি।
1: কেউ যদি দীর্ঘদিন সন্তান না চান তাহলে তারা সেই পদ্ধতিগুলি
2: দীর্ঘমেয়াদি পদ্ধতি। আর যারা সন্তান চানই না সেই ক্ষেত্রে আমরা স্থায়ী পদ্ধতি বলি। সেক্ষেত্রে মহিলাদের জন্য স্থায়ী পদ্ধতি এবং পুরুষের জন্য স্থায়ী পদ্ধতি, এই মোট সাতটা পদ্ধতি আমাদের দেশে প্রচলিত।
1: আচ্ছা, তো এই যে পদ্ধতির কথাগুলো আপনি বললেন, এখানে অনেক পদ্ধতির কথা আপনি বললেন, যেমন পিল আছে, কন্ডোম আছে, স্থায়ী কিছু পদ্ধতিও আছে। তো সব পদ্ধতি সবার জন্য কি উপযোগী, না এখানে কোনো ব্যাপার আছে যে এই পদ্ধতিগুলি এই পরিবারের জন্য উপযোগী?
2: তো এই ক্ষেত্রে আমি বলবো যে পরিবার পরিকল্পনা যে পদ্ধতির নিরাপদ ও সঠিক ব্যবহার এবং কার্যকারিতা নির্ভর করে এর যে পদ্ধতি আমাদের বাছাই করার ক্ষেত্রে, যে কার জন্য কোন পদ্ধতি উপযোগী। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আমরা জানি না যে আমার জন্য সেই পদ্ধতি উপযোগী কিনা। তা কোনো পরিবার পরিকল্পনা কর্মীর সাথে কথা না বলেই দেখা যায় যে অনেকেই দোকান থেকে ইচ্ছা মতো
1: পদ্ধতি নিয়ে
2: কিন্তু ব্যবহার করছেন, কিন্তু উনি জানেন না যে ওনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা, যে কারণে ওই পদ্ধতি ব্যবহার করলে তার অসুবিধা হতে পারে। তো এই জন্য যে কোনো পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা যে কর্মীরা মাঠ পর্যায়ে রয়েছেন, যে তাদের সাথে অবশ্যই কথা বলতে হবে। কথা
1: বলে তো আসলে পরিবার পরিকল্পনা সেবা ঘরে ঘরেই পৌঁছে যাচ্ছে, এমন একটা সময় এখন এসেছে যে মাঠ কর্মী যারা আছেন তারাও সহযোগিতা করছেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়েও তারা কিন্তু সহযোগিতা করছেন। তো এক্ষেত্রে আপনি যে কথাটা বললেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমি কোন পদ্ধতিটা গ্রহণ করব সেটা যদি আমি জেনে নেই, বুঝে নেই, তাহলে আমার জন্য সেটা উপযোগী হবে।
2: জি জি জি।
1: আচ্ছা, তো এই গর্ভনিরোধক ব্যবহারে আমরা জানি যে এখানে নানান রকম বিষয় কিন্তু আছে, কাজ করে মানুষের মনের মধ্যে। হ্যাঁ, যেমন স্বাস্থ্য সম্পর্কিত কিছু ব্যাপার আছে মায়ের, যেমন আমি গর্ভনিরোধে খাই বাচ্চা হওয়ার পরে, তো সেখানে মায়ের দুধ কি কমে যাবে কিনা, বা এই ধরনের যে বিষয়গুলো আছে মায়ের স্বাস্থ্য সংশ্লিষ্ট, সেই বিষয়গুলো যদি একটু বলতেন।
2: মায়ের দুধ কমে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমাদের যে খাবার বড়ি, সাধারণত আমাদের দেশে প্রচলিত সব থেকে বেশি প্রচলিত খাবার বড়ি, তো এক্ষেত্রে দুই ধরনের খাবার বড়ি আমাদের দেশে প্রচলিত। একটা যে মায়ের গর্ভপরবর্তী, অর্থাৎ বাচ্চার ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র প্রজেস্টন সমৃদ্ধ একটা খাবার বড়ি রয়েছে, সেটা আমাদের সরকারি প্রোগ্রামে যেটা প্রচলিত সেটা হলো ট্রেড নেবল আপন। তো ছয় মাস পর্যন্ত শুধুমাত্র এই আপন খাবে, তাহলে মায়ের বুকের দুধ কমবে না। আরেকটা যেটা আছে আমাদের সুখী বলি আমরা সেটাকে, সেটা মায়ের বাচ্চার বুকের দুধ খাওয়ার ছয় মাস পরের থেকে সেটা খেতে হবে। তো এই ক্ষেত্রে যদি কেউ যদি মনে করে যে আগে থেকে সুখী খেয়ে আসছে, বাচ্চা হওয়ার পরেও সে যদি সুখী খেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে মায়ের বুকের দুধের যে স্বল্পতা হতে পারে হবে।
1: তো এই জন্য আমরা বলছি যে চমৎকার একটা কথা কিন্তু বলেছেন, এই যে আগে বলেছিলেন যে যেকোনো বিষয়ে একটা পরামর্শ, তাই না? এই জিনিসটা নিজে নিজে করলে কিন্তু এই জিনিসগুলো বোঝা যাবে না,
2: বোঝা যাবে না।
1: হ্যাঁ, এলে স্বাস্থ্যকর্মীরা কিন্তু নির্ধারণ করে দিতে পারেন যে কার জন্য কোনটা প্রযোজ্য।
2: হ্যাঁ, এক্ষেত্রে বলি আর একটু যে অনেকেই মনে করেন যে হয়তো উনি মনে করবেন যে আমি আমার জন্য খাবার বড়ি খাওয়ার সুবিধা, কিংবা একটা বাচ্চা হয়ে গেছে আমার জন্য ইঞ্জেকশন নেওয়ার সুবিধা, কিন্তু দেখা গেছে যে তার কিছু শারীরিক সমস্যা থাকতে পারে যেটার জন্য হয়তো খাবার বড়ি খেলে তার সমস্যা হতে পারে। আবার এইরকমও কিছু সুবিধা আছে যে তার যদি কোনো কিছু শারীরিক সমস্যা থাকে, অনেকেই এদিকে দেখা যায় যে মাসিকের সমস্যা হয়, সেই ক্ষেত্রে খাবার বড়ি খেলে কিন্তু তার মাসিকটা রেগুলার হয়ে যায়, নিয়মিত হয়ে যায়। তো এই যে এই বিষয়গুলি কোনোটা কোনটা ক্ষেত্রে সুবিধা আছে, কিন্তু আবার অসুবিধা রয়েছে। যেমন কারো যদি জন্ডিস থাকে, কারো ওজন বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইঞ্জেকশন সে নিতে পারবে না। তো এরকম কিছু বিষয়গুলি যদি আমাদের যারা এই যে বললেন যে ঘরে ঘরে আমাদের যারা পরিবার পরিকল্পনা কর্মী রয়েছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে সেবা দিচ্ছেন, তারপরে কমিউনিটি ক্লিনিকে সেখানে আমাদের কর্মীরা সেবা দিচ্ছে,
1: পরিবার পরিকল্পনার বিষয়টা যেন, পদ্ধতি গ্রহণের বিষয়টা যেন শুধুমাত্র নারী কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে করণীয় কি?
2: এটা আপনি ঠিকই বলেছেন যে আমাদের যে যে পরিকল্পনা পদ্ধতি সাধারণত মেয়েরাই বেশি ব্যবহার করে। এই ক্ষেত্রে দুই ধরনের বিষয় আছে, যেমন পুরুষরা যেমন ব্যবহার করতে চান না, বিশেষ করে যে অস্থায়ী পদ্ধতি পুরুষের জন্য আমাদের দেশে একটাই প্রচলিত যে কন্ডম, অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এটা একটা বিষয়। আবার যদি স্থায়ী পদ্ধতির কথা বলি, তাহলে অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে যে স্বামী যদি স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন, না জানি তার স্বামী শারীরিকভাবে অক্ষম হবেন কিংবা স্বাস্থ্যগতভাবে তার সমস্যা হবে, তাহলে উনি যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তো সেই ক্ষেত্রে উপার্জন যদি করতে না পারে তাহলে পারিবারিক নানা রকমের আর্থিক সমস্যায় ভুগবেন। তো এইটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। তো এই ক্ষেত্রে অনেকে মহিলারা মনে করে যে ঠিক আছে যে আমি ব্যবহার করলে আমিই করি, আমি আমার কোনো সমস্যা হলে আমারই হোক, আমার স্বামী জানে না,
1: আমাদের দেশে
2: তাই না? এই যে একটা এটা আসলে একটা পুরো ভ্রান্ত ধারণা। স্বামী স্ত্রী মিলে দুজনেই পরামর্শ করে পদ্ধতি ব্যবহার করতে পারেন। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় স্ত্রীর পদ্ধতি ব্যবহার করতে তার সমস্যা, সেই ক্ষেত্রে দুজনে ব্যবহার করে স্বামী কন্ডম ব্যবহার করতে পারেন, কন্ডমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তো এই যে চাপিয়ে দেওয়ার বিষয় বা আমরা যদি বলি যে পুরুষতান্ত্রিক এই সমাজ, আসলে এই ক্ষেত্রে আমাদের এই মানসিকতা একটা, এটা একটা বড় ফ্যাক্টর আর কি,
1: আমাদের বড় বিষয়। সামাজিকভাবে এটাকে কিন্তু আসলে প্রতিহত করতে হবে, জানতে হবে, সবাইকে জানাতে হবে, নিজে জানলে না সবাইকে জানাতে হবে, তবেই হয়তো আমরা বুঝবো যে আসলে গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এবং সেটা সমাজে কতটুকু সুফল বয়ে আনতে পারে। তো আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ ইফতেখার রহমান, আপনি খুব চমৎকার করে আজকে এই কথাগুলো আমাদেরকে বুঝিয়ে বলেছেন। একজন সুস্থ মাই পারেন একটি সুস্থ সবল শিশু জন্ম দিতে। আমাদের আগামী প্রজন্মকে সুস্থ সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে এবং উন্নত ও নিরাপদ সমাজ বিনির্মাণে পরিবার পরিকল্পনার কোনো বিকল্প নেই। গর্ভনিরোধক ব্যবহারে ছোট ও সুখী পরিবার গড়ে তোলা সম্ভব, আসুন সবার ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেই। আজ তবে এই পর্যন্তই। আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি পারভীন আহসান মিলি, সম্পাদনায় আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

0: মেঘের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আষাঢ় শ্রাবণ এই মাসের জন্য অপেক্ষা করতে হয়। শ্রাবণ যেন বৃষ্টির মাস, সারা মাস জুড়ে বৃষ্টি লেগে থাকে।
1: বৃষ্টির ছড়া আমরা বরাবরই আমার ভালো লাগে, ঠিক যেমন ভালো শ্রাবণের প্রথম বৃষ্টিকে।
0: শ্রাবণের অঝোর ধারা মনকে ভাবুক করে তোলে, প্রেমাতুর করে তোলে। কখনো কখনো মনটা অকারণে বিষাদাক্রান্ত হয়। বর্ষায় মেঘের ছায়া আর বৃষ্টির কণা যেন একসাথে মিলে প্রকৃতিকে সাজিয়ে তোলে। হৃদয়ের নীল আকাশের বুকে একটুকরো সাদা কালো মেঘ আজ শ্রাবণের বৃষ্টি হয়েই ঝরে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান ষড়সুরে। আমাদের এবারের আয়োজন শ্রাবণকে নিয়ে, অর্থাৎ বর্ষা ঋতুকে নিয়ে। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। বাংলা সাহিত্যে বর্ষার বৈচিত্র্যময় জগৎটি প্রাচীন যুগের চর্যাপদের কবিদেরও দৃষ্টি এড়ায়নি। মেঘমেদুর দিনের ছন্দিত শিহরণ কবিদের কাব্যিক ভাষা দিতে প্ররোচিত করেছে।
0: আধুনিক সময়ে কবি অক্ষয় কুমার বড়াল তার কাব্যগ্রন্থে শ্রাবণ কবিতায় বৃষ্টিকে অনুপম ভাবনায় গ্রন্থন করেছেন। সারাদিন একখানি জল ভরা শ্রান্ত মেঘ রহিয়াছে ঢাকিয়া আকাশ।

0: কাজী নজরুল ইসলামের বর্ষার গানগুলোতে প্রেমের ব্যাপ্তি সুবিস্তৃত ও সমন্বিত শিল্পীর রূপ। কবির কাছে বর্ষা প্রেম, বিরহ, আকাঙ্ক্ষা, সৌন্দর্য, আবেগ ও মিলনের প্রতীক।
1: কবি নজরুলের গানে প্রকৃতি যেন মানুষের মতো করে হৃদয়ের ভাষায় কথা বলে। অন্যপক্ষে বিরহ ও আকাঙ্ক্ষার আবেগ, বর্ষার দিনে প্রিয়জনের অনুপস্থিতি তার গানে গভীর বেদনার সৃষ্টি করে।
0: বৃষ্টিধারা বিরহের অশ্রুর প্রতীক হয়ে ওঠে আর মেঘলা আকাশ প্রতীক্ষার দীর্ঘশ্বাস বহন করে। তবে শুধু বিরহই নয়, সাথে সাথে মিলনের আকাঙ্ক্ষাও অনেক তীব্র হয়ে দেখা দেয়।
1: কবি বলেন, এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে, হায় রহি রহি সেই মুখ পড়িছে মনে, বিজুলিতে সেই আঁখি চমিকেছে থাকি থাকি, শিহরাত এমন সে বাহু বাঁধনে। কবি নজরুলের অনেক গানেই ধরা দিয়েছে শ্রাবণ মাস, বর্ষার রূপ ও কবির আবেগ মিলেমিশে একাকার হয়েছে এসব গানে। গগন

0: নজরুলের কবিতায় কমল হয়ে ফুটে উঠেছে এমনি ভাবে, বর্ষা ঝরা এমনি প্রাতে আমার মতো কি ঝুরবে তুমি একলা মনে বনের কেতকি, মনের বনে নিষিদ্ধ রাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি, মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাতকি।
1: কবি সুধীন্দ্রনাথ দত্ত বাংলার ষড়ঋতুর বর্ণিল বিকাশকে বিস্মিত করেছেন শিল্পকৌশল ও দার্শনিক ভাবনায়। শ্রাবণ বন্যা কবিতাটি তার শিল্প সফল রূপায়ণ।
0: বৃষ্টিকে সবাই অনুভব করার ক্ষমতা রাখে না, তাই তো গীতিকবি বলেন,

0: সুপ্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান স্বরসুর এখানেই শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা স্বরসুর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আর এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা।
0: প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ফয়সাল আহমেদ অনন্ত।
2: আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠে আছি একা চির উন্নত শির। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, সুত বিশ্ব বিধাত্রীর। বিদ্রোহের অগ্নিশিখা হাতে, সাম্যের দ্বীপ শিখা বুকে, মানবতার অমর সুরে তিনি আজও অনির্বাণ। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু তাঁর উচ্চারিত সত্য, সাহস আর সম্প্রীতির বাণী কখনো পুরনো হয় না। সেই চির জাগ্রত চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে আরো গভীরভাবে পৌঁছে দিতে 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত সময়কালকে ঘোষণা করা হয়েছে নজরুল বর্ষ। দেশ জুড়ে আয়োজন করা হচ্ছে আলোচনা সভা, আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা। এই আয়োজনের উদ্দেশ্য কেবল নজরুলকে স্মরণ করা নয়, তাঁর অসাম্প্রদায়িক চেতনা, সাম্যের দর্শন, মানব মুক্তির আহ্বান এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন প্রতিবাদকে নতুন প্রজন্মের চিন্তা ও চেতনায় জাগিয়ে তোলা। একই সঙ্গে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোকেও নতুনভাবে সংরক্ষণ ও বিকশিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নজরুল বর্ষের বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশিরের আজকের আয়োজনের গাহি সাম্যের গান পর্বে। কাটবে সময় শব্দে সুরে জীবনের গল্পে, নজরুলের কবিতার আলাপনে।

0: এক হাতে তাঁর অগ্নিবীণা, অন্য হাতে তাঁর বিষের বাঁশি, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো এক মহান পুরুষ, যার কলমের প্রতিটি লাইন যেন মহান সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। নজরুলের কবিতায় প্রকৃতি কখনো প্রেমের স্নিগ্ধতা, কখনো বিদ্রোহের দীপ্তি, আবার কখনো বিরহের বেদনায় প্রাণ পেয়েছে। ষড়ঋতুর রূপ রস গন্ধ তাঁর কাব্যে হয়ে উঠেছে বাংলার চিরন্তন সৌন্দর্যের এক অনুপম সঙ্গীত। বর্ষা কেবল ঋতুর নাম নয়, সে কখনো স্মৃতির দরজা খুলে দেয়। আর ঢল ছল কলকল ঝলমল শব্দের অনবদ্য ঝংকারে কবি সৃষ্টি করেছেন বৃষ্টির নিজস্ব ছন্দ, যা পাঠক শ্রোতার মনেও জাগিয়ে তোলে ছন্দময় অনুভূতি। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই শোনাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা বাদল দিনে। আবৃত্তি করছেন নাসিম আহমেদ।
1: আদর গর গর বাদল ধর ধর, এতনু ডর ডর কাঁপিছে থর থর, নয়ন ঢল ঢল সজল ছল ছল, কাজল কালো জল ঝরেল ঝর ঝর, ব্যাকুল বনরাজি শশিছে ক্ষণে ক্ষণে, সজনী মন আজি গুমরে মনে মনে, বিদরে হিয়া মম বিদেশে প্রিয়তম, এ জনু পাখি সম বরিষা জর জর, কাহার ও মেঘ পরি গমন গম গম, সখীরে মরি মরি ভয়ে গা ছম ছম, গগনে ঘন ঘন সঘনে শোন শোন, ঝনন্য রণ রণ সজনী ধর ধর, জলদ দামা বাজে জলদে তালে তালে, কাজরি নাচা নাচে ময়ূর ডালে ডালে, শ্যামল

0: খুশরি সখিয়া বুকো মরি উঠেছে ব্যথা ভরি আঁখিয়া ভরো ভরো বিজুরি হানে ছুরি চমকি রহি রহি বিধুরা একা ঝুরি বেদনা কারে কহি সুরভি কেয়া ফুলে এ হৃদি বেয়াকুলে কাঁদিছে দুলে দুলে বনানি মর মর নদীর কল কল ঝাউয়ের ঝলমল দামিনী জল জল কামিনী টলমল আজিল বনে বনে শুধানো জনে জনে কাঁদিল বায়ু শনে তটিনী তর তর
1: আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুড়ির কনকন কিছু ভালোবাসা থাকে যা প্রকাশের আলোয় নয় লুকিয়ে থাকে হৃদয়ের গভীরতম কুঠরিতে কিছু প্রিয় মানুষ থাকে যাদের কাছে পাওয়ার চেয়েও দূর থেকে অনুভব করার আনন্দ হয় আরো মধুর আরো গভীর গোপন প্রিয়া সে অদৃশ্য ভালোবাসারই এক মায়াময় প্রকাশ এখানে প্রিয়ার অনুপস্থিতিও উপস্থিতির মতোই স্পন্দিত হয় এবার শুনুন কাজী নজরুল ইসলামের হৃদয় ছোঁয়ার সেই অমর সৃষ্টি গোপন প্রিয়া আবৃত্তি করেছেন মনোয়ার মাহমুদ জুয়েল
2: পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী মধ্যে সাগর এপার ওপার করছি কানাকানি আমি এপার তুমি ওপার মধ্যে কাঁদে বাধার পাথার ওপার হতে ছায়া তরু দাও তুমি হাত ছানি আমি মরু পাইনে তোমার ছায়ার ছোঁয়া খানি নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয় আমার বুকে কাঁদছে আশা তোমার বুকে ভয় এই পারি ঢেউ বাদল বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ক্ষয় কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর গান ফুরালে যাব যবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবে না কো থাকবে পাখির স্বর উড়ব আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর তোমার পরে বাজল কখন আমার পারের ঢেউ অজানিতা কেউ জানে না জানবে না কো কেউ উড়তে গিয়ে পাখা হতে একটি পালক পড়ল পথে ভুলে প্রিয় তুলে যেন খোপাই গুঁজে নিও ভয় কি সখী আপনি তুমি ফেলবে খুলে এও বর্ষা ঝরা এমনি প্রাতে আমার মতো কি ঝুরবে তুমি একলা মনে বনের কেতকি মনের মনে নিশীথে রাতে চুপ দেবে কি কল্পনাতে স্বপ্ন দেখে উঠবে জেগে ভাববে কত কি মেঘের সাথে কাঁদবে তুমি আমার চাতকি
1: তোমার যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন তবুও সময় কখনো থেমে থাকে না আপন গতিতে ঘুরে চলে মহাকালের অনন্ত ঘূর্ণিচক্রে সেই চক্রের আবর্তনে ঝরে পড়ে পুরনো ভেঙে যায় জীর্ণতার প্রাচীর আর জন্ম নেয় নতুনের সম্ভাবনা ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রবর্তকের ঘুরচাকা কবিতায় কবি মহাকালের অবিরাম গতি ও নবসৃষ্টির জয়গান গেয়েছেন জরাজীর্ণতা শোষণ ও পুরনো অচলায়তন ভেঙে নতুন দিনের পথে এগিয়ে যাওয়ার এক দুরন্ত আহ্বান রয়েছে এই কবিতায় এবার শুনুন বিদ্রোহ পরিবর্তন ও নবজাগরণের সেই অমোঘ বাণী কাজী নজরুল ইসলামের প্রবর্তকের ঘুরচাকায় কবিতার আবৃত্তি আবৃত্তি করছেন শাকিলা মতিন মৃদুলা
3: যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় অতীত কৃষ্ণকায়, যায় অতীত রক্ত পায়, যায় মহাকাল মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় প্রবীণ চৈতি বায় আইনবীন শক্তি আয়, যায় অতীত যায় পতীত আয় অতীত আয় রে আয়, বৈশাখী ঝড় সুর হাঁকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, ওই রে দিক চক্রিকার বক্রপথ ঘুরচাকার, ছুটছে রথ চক্র ঘায় দিক বিদিক মূর্ছা যায়, কোটি রবি শশী ঘুর পাকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায়, ঘোরে গ্রহ তারা পথ বিভুল, কালকোলে আজ খায় রে দোল, আজ প্রভাত আনছে কায় দূর পাহাড় চুর তাকায়, জয় কেতন উঠছে কার কিংশুকের ফুল শাখায়, ঘুরছে রথ রথ চাকায় রক্ত লাল পথ আঁকায়, জয় তোরণ রচ্ছে কার ওই উষার লাল আভায়, প্রবর্তকের ঘুর চাকায়, প্রবর্তকের ঘুর চাকায়, গর্জে ঘোর ঝড় তুফান আয় কঠোর বর্তমান, আয় তরুণ আয় অরুণ আয় তারুণ দৈনতায়, ভয় কি আয় ওই মা অভয় হাত দেখায় রামধনুর লাল শাখায়, প্রবর্তকের ঘুর চাকায়, প্রবর্তকের ঘুর চাকায়, বর্ষ সতী স্কন্ধে ওই নাচছে কাল থই তা থই, কই সে কই চক্রধর ওই মায়ায় খণ্ডকর, সব মায়ায় শিব যে যায় ছিন্ন কর ওই মায়ায়, প্রবর্তকের ঘুর চাকায়, প্রবর্তকের ঘুর চাকায়।
1: কাজী নজরুল ইসলামের প্রবর্তকের ঘুর চাকায় কবি প্রতিটি পঙ্ক্তিতে যেন ধ্বনিত করেছেন পরিবর্তনের অনিবার্য সুর, নবযুগের আহ্বান আর অদম্য তারুণ্যের দীপ্ত প্রত্যয়। মহাকালের ঘূর্ণি চক্রে পুরনোকে বিদায় দিয়ে নতুনের পথে এগিয়ে যাওয়ার যে সাহসী বার্তা কবি দিয়েছেন, তা আজও আমাদের হৃদয়ে জাগায় সৃষ্টি সাহস ও মানবতার আলো। চিরপ্রেমের কবি নজরুল, তিনি যৌবনের দূত, মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদ প্রতিম। তাই তিনি অনায়াসে বলে গেছেন, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। নজরুল কেবল ইতিহাসের একটি অধ্যায় নন, তিনি প্রতিবাদের বজ্রকণ্ঠ, প্রেমের কোমল সুর, সাম্যের শপথ এবং মানবতার চিরন্তন আলোকবর্তিকা। তাই নজরুল বর্ষ শুধু একটি বর্ষ পালন নয়, এটি একটি জাতির সাংস্কৃতিক অঙ্গীকার, একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আদর্শের আলোক শিখা পৌঁছে দেওয়ার মহৎ প্রয়াস। কবিতার এই যাত্রা অব্যাহত থাকুক, হৃদয়ে জাগুক নজরুলের মুক্তির গান। এমনই প্রত্যাশায় নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশিরের আজকের পর্ব গাহি সাম্যের গান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন, তত্ত্বাবধানে কানিজকুল সুব, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস।
4: একটু পরেই শুনবেন খবর।

0: Assalamualaikum, 8 a.m. This is Bangladesh Bitar, broadcasting on the morning of Sunday, the 25th of Shravan, the 25th of Safar, and August the 9th. The news read by Shamsur Rahman. First, the headlines. Prime Minister Tariq Rahman visits Cox's Bazar and Chattogram today to take part in several programs, including rehabilitation of flood-affected people. Prime Minister asks field-level officials to treat people as their own and discharge duties with highest sense of responsibility and humanity. Tariq Rahman calls for concerted effort to build healthcare-friendly Bangladesh to ensure quality medical service and reduce foreign dependency. Law Minister warns of strict action against market syndicates and hoarding to ensure fair prices for farmers. Government to expand and preserve Kalurghat Betar Kendro, commemorating the memory of Shahid President Zia Rahman, says State Minister for Information and Broadcasting. Iran says Strait of Hormuz will remain closed unless US meets Tehran's conditions, including ending naval blockade and paying compensation. And Bangladesh emerging team will take on host South Africa in a tri-series match in Pretoria today. Now the details. Prime Minister Tariq Rahman will visit Cox's Bazar and Chattogram today for the first time since assuming office through the 13th Jatiya Sangsad election. He will leave Dhaka by helicopter this morning and will first visit Matarbari in Moheshkhali Upazila of Cox's Bazar. According to the Prime Minister's office schedule, Tariq Rahman will inspect the Matarbari deep sea port, the coal-fired power projects and activities of the Moheshkhali Integrated Development Authority, MIDA, in the morning. He will then attend a program at Poshim Bashkhali High School and College premises in Bahar Chora Union, arranged for the rehabilitation of people affected by the recent floods. At around noon, the Prime Minister is scheduled to land at Pohel Ghazi Dighi Field in Fotikchari Upazila and proceed to Al Jamiatul Islam Azizul Ulum Babunagar Madrasa, where he is scheduled to pay a courtesy call on Allama Shah Muhibullah Babunagari. He will then visit the grave of late Allama Shah Ahmed Shofi to offer Fatiha. Later, the Prime Minister will take a break at the Zila Purishad Dak Bungalow in Hathajari before attending a rehabilitation program for recent flood victims at Hathajari Government College ground in the afternoon. In the evening, the Prime Minister will attend an organizational meeting at the auditorium of Radisson Blue Chattogram Hotel. Prime Minister Tariq Rahman has directed Upazila Nirbahi Officers, UNOs, to treat people as their own and discharge their duties with the highest sense of responsibility and humanity. He made the directives while addressing a meeting with 10 UNOs from different Upazilas at his office in Tejgaon yesterday. The Prime Minister said public service is a great opportunity to stand beside the distressed and build a safe and livable Bangladesh. He said, for everyone entrusted with state responsibilities, the opportunity to serve the people is a sacred responsibility and a blessing from Almighty Allah. This opportunity must use to stand beside the helpless and distressed and leave a safe and livable Bangladesh for the next generation. Referring to field-level administration officials as a bridge between the government and the people, the Prime Minister highlighted the importance of treating the people of their respective Upazilas as their own. Prime Minister Tariq Rahman has called for collective effort to make Bangladesh a healthcare-friendly country by ensuring quality medical service for all and reducing crave of travelling abroad for advanced treatment. He said this while addressing a function organized on the occasion of the 37th founding anniversary of the Doctors' Association of Bangladesh, DAB, at the LD Hall of the Jatiya Sangsad Complex yesterday. The Prime Minister said it is not possible to improve the quality of medical care without service-oriented mentality of concerned authority. He said the political involvement of the physicians must not hinder their professionalism. Prime Minister said the beneficiaries of fascism remained active in the state, politics, governance and administration and out to destabilize the country's power and energy sector by spreading misleading information and creating confusion. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said Special Powers Act of 1974 will be implemented against market syndicates and hoarding to ensure fair prices for marginal farmers. He said this after inspecting the wholesale markets for jute and onions at Shoilkupa in Jhinaidah yesterday. The law minister said instructions have already been issued to all the local retail and wholesale markets to dismantle the syndicates. State Minister for Information and Broadcasting Yasir Khan Chowdhury has said the government has taken various initiatives to prevent the trend of spreading fake news and misinformation through various media, including social media. He said this while talking to reporters after his visit to the Kalurghat Betar Kendro in Chattogram yesterday. The State Minister for Information and Broadcasting said Shahid President Zia Rahman announced the independence of Bangladesh from the Kalurghat Betar Kendro, so steps are being taken to further expand the radio station and preserve its traditional structures. Yasir Khan Chowdhury said he will try to increase the budget of Journalist Welfare Trust. He added that government has taken a handsome project for new media. Measures will also be taken to improve the quality of the programs of Bangladesh Television. Meanwhile, State Minister for Information and Broadcasting visited the Chattogram Regional Information Office and said the role of Press Information Department, PID, is important in creating a bridge between the government and the people. This is Bangladesh Beta giving you the news. Prime Minister Tariq Rahman has handed over appointment letters to family members of 10 July martyrs and seriously injured persons of July mass uprising. He handed over the appointment letters at his office at Tejgaon in the capital yesterday. Speaking on the occasion, the Prime Minister referred to the sacrifices of the people at several movements, starting from Liberation War in 1971 to the July mass uprising in 2024. He said the ultimate goal of the sacrifices was to build a Bangladesh where people can live better lives. Meanwhile, Tariq Rahman gave 5 rickshaws to 2 July fighters and a 65-year-old man to help them become self-employed and support their livelihoods. A CNG-run auto rickshaw was given to July fighter and a student Muhammad Aziz Sheikh. 2 pedal rickshaws were given to July fighter Muhammad Ghaffar, and 2 battery-powered rickshaws were given to 65-year-old poor man Asadul Haq Bishu. Iran has set conditions for reopening the Strait of Hormuz, one of the world's most important shipping routes. Iran's Supreme National Security Council Secretary Mohammad Baqir Zulghadr says the United States must take several steps before Iran will reopen the waterway. Iran is demanding an end to the U.S. naval blockade, the lifting of sanctions, the withdrawal of U.S. forces, the release of frozen Iranian assets and compensation for war-related damage. The announcement comes as Iran and Oman continue talks over arrangements for shipping through the strait. However, Iran's Revolutionary Guard says reopening the waterway is separate from the talks with Oman. Meanwhile, U.S. Vice President J.D. Vance says Iran has told the U.S. that it has no plans to impose tolls on the Strait of Hormuz. Vance also said the U.S. is seeking a commitment from the Iranians that they are not going to fire at commercial vessels. Cricket and Bangladesh emerging team will take on host South Africa emerging team in the 6th ODI match of the Tri-Series at Pretoria today. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman visits Cox's Bazar and Chattogram today to take part in several programs, including rehabilitation of flood-affected people. Prime Minister asks field-level officials to treat people as their own and discharge duties with highest sense of responsibility and humanity. Tariq Rahman calls for concerted effort to build healthcare-friendly Bangladesh to ensure quality medical service and reduce foreign dependency. Law Minister warns of street action against market syndicates and hoarding to ensure fair prices for farmers. Government to expand and preserve Kalur Ghat Betar Kendro, commemorating the memory of Shahid President Zia Rahman, says State Minister for Information and Broadcasting. Iran says Strait of Hormuz will remain closed unless US meets Tehran's conditions, including ending naval blockade and paying compensation. And Bangladesh emerging team will take on host South Africa in a tri-series match in Pretoria today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Boma!
3: Zi abba.
2: Babur jor ta ki kom se?
3: Zi abba. Ohun to kom kom hi lage.
2: Sinta koro na ma. Bikal por jo to deho. Tar por na hoy.
3: Sinta to kori onno karone abba.
2: Ki karone?
3: হুনতাসি সাইড থেকে নাকি ভাষাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাস তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমার খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইলো হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেডি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
5: এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই গিয়েছেন মিতা হক।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: ডেকে যায় শ্রাবণ আকাশ কালো মেঘের ঠিকানায়, বৃষ্টি ভেজা বাতাস লাগে কদম ফুলের গায়ে, আকাশ জুড়ে উড়ে বেড়ায় সাদা কালো মেঘ, মনে জাগে হারিয়ে যাওয়া শৈশবের আবেগ।
1: শ্রাবণীর আকাশ পড়েছে আজ মেঘের নরম শাড়ি, তাই কদম ফুলের গন্ধ মেখে বাতাস বহে ধীরে। হঠাৎ কখন বৃষ্টি নামে ভিজিয়ে শহর গ্রাম, খেলে সবুজ ধানের ক্ষেতের উপর বাতাস অবিশ্রাম।
0: বর্ষার প্রকৃত রূপ ফুটে ওঠে শ্রাবণে। শ্রাবণ মানেই সারাদিন কালো মেঘে ঢাকা আকাশ, সকাল থেকে রাত অবধি রিমঝিম বৃষ্টি, চারিদিক পানিতে থই থই। ঠিক তখনই প্রকৃতি পায় নতুন রূপ। শ্রাবণের আকাশের সবচেয়ে বড় বিষয় তার পরিবর্তনশীল রূপ। এই মুহূর্তে রোদ, পরক্ষণে কালো মেঘ, তারপর মুষলধারে বৃষ্টি, আবার বৃষ্টি থেমে গেলে পশ্চিম আকাশে রংধনুর মায়াবী রেখা, কিছুক্ষণের জন্য ঝকঝকে নীল আকাশ। এমন অনিশ্চয়তার মাঝেই যেন জীবনের গভীর সত্য লুকিয়ে আছে, তাই না বন্ধুরা? যেন অন্ধকারের পরেই আলো, কান্নার পরেই হাসি, আর অপেক্ষা শেষে ফিরে আসে আশার রং।
1: বৃষ্টির দিনে শহরের জানালার কাঁচ বেয়ে নেমে আসা জলের রেখা শুধু প্রকৃতির নয়, মানুষের মনকেও ভিজিয়ে দেয়। নরম ধোঁয়া ওঠা এক কাপ চা, প্রিয় কোনো রবীন্দ্রসঙ্গীত, দূরে মেঘের গর্জন আর জানালার ওপারে অবিরাম বর্ষণ, এসব মুহূর্ত মানুষকে নিজের ভেতরে নিস্তব্ধতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ব্যস্ত জীবনের কোলাহল কিছুক্ষণের জন্য থেমে যায়, মন ফিরে যায় শৈশবের কাগজের নৌকা, কাদামাটির পথ আর বৃষ্টি ভেজা বিকেলের স্মৃতিতে।

0: বন্ধুরা চলুন এই মনকাড়া গানের বাণীবন্ধনে এবং সুরের ধারায় ভেসে ভেসে চলে যায় আজকে সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের আজকের প্রাঙ্গণে।
1: বন্ধুরা, আর আজ সেই প্রাঙ্গণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিবলি রানীবালা
0: এবং আমি মোহাম্মদ মহসিন মিয়া।
1: বন্ধুরা, ভোরের আলোর শুভেচ্ছা সকলকে।
0: আজ রবিবার, 25শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 9ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 25শে সফর, 1448 হিজরি, বর্ষাকাল।
1: বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা অভিনন্দন। শুভ জন্মদিন। মহানগরের প্রিয় শ্রোতা, জানিয়ে রাখি আজ 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী হল কোন নির্দিষ্ট অঞ্চলের সেই সব মূল বা প্রাচীনতম বাসিন্দা যারা প্রাগৈতিহাসিক কাল বা উপনিবেশিক যুগের আগ থেকেই সেখানে বসবাস করে আসছে এবং যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সামাজিক জীবনধারা রয়েছে। এলাকা ভেদে আদিবাসী, আদিবাসী মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা ইত্যাদি নামে অভিহিত করা হয়। তবে জাতিসংঘ তাদের দাপ্তরিক কাজে ইন্ডিজিনাস অর্থাৎ আদিবাসী শব্দটি ব্যবহার করে থাকে।
0: জাতিসংঘের তথ্য মতে বিশ্বের 70টি দেশে 30 কোটি আদিবাসী বাস করে যাদের অধিকাংশই অধিকার বঞ্চিত। সে কারণে 2007 সালে জাতিসংঘ আদিবাসীদের সম্মিলিত অধিকারের জন্য সদস্য রাষ্ট্রের জাতীয় নীতিগুলোকে তাদের সংস্কৃতি, পরিচয়, ভাষা, আচার অনুষ্ঠান ও কর্মসংস্থানের অধিকারসহ স্বাস্থ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, শিক্ষা ও প্রাকৃতিক সম্পদ নির্দেশিত করার জন্য আদিবাসীদের অধিকার সংক্রান্ত একটি ঘোষণাপত্র জারি করে। এর প্রধান লক্ষ্য ছিল আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, পরিবেশ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করা।
1: 1994 সালের 23শে ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর 9ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রতি বছর সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে দিবসটি পালিত হয়, তবে আমাদের দেশের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আদিবাসী শব্দ ব্যবহার না করে বিভিন্ন অনুষ্ঠানে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠী শব্দ ব্যবহার করা হয়।
0: আমাদের দেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর বিভাগের জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া ইত্যাদি জেলাগুলোতে সাঁওতাল, সিং, গুঞ্জু, ওরাও, মুন্ডারি, বেদিয়া, মাহাতো, রাজোয়ার, কর্মকার, তেলি, তুরি, ভুইমালি, কোল, কড়া, রাজবংশী, মাল, পাহাড়িয়া, মাহালি নামের নৃগোষ্ঠী বসবাস করছে।
1: অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মুরং বা ম্রো, খিয়াং, লুসাই, পাংখোয়া, বম, খুমি ও চাক জনগোষ্ঠী বসবাস করছে। বিশ্বের তাবৎ আদিবাসী জনগোষ্ঠীর পাশাপাশি বাংলাদেশে 30 লক্ষাধিক ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা তাদের নিজস্ব সাংস্কৃতিক ও বহুত্ববাদে বিশ্বাসী মানুষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে থাকে।
0: হ্যাঁ বন্ধুরা, বিশ্বের সব আদিবাসী বা নৃগোষ্ঠীর সার্বিক উন্নতি, অধিকার রক্ষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। বিশ্বজুড়ে আদিবাসীদের জীবনমান উন্নয়ন, তাদের মৌলিক অধিকার, শিক্ষা এবং পরিবেশগত উন্নতি হোক, আজকের দিনে এই কামনা করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি কি আছে আজকের আয়োজনে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানের অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালি,
0: আছে ঢাকা মহানগরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি, এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচলের সময়সূচি নিয়ে শুভযাত্রা পর্ব এবং শুনব সিনেমার গান। তো চলুন শোনা যাক এক এক করে।
1: ব মহানগরের প্রিয় শ্রোতা, প্রথমে শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি। এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম, আর তা পড়ে শোনাচ্ছেন গুলশান আরা হক।
2: সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি স্লোগানে একাল সেকাল শিরোনামে তিন দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনের উদ্বোধনী দিনে আজ সেগুনবাগিচায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পরিবেশিত হবে দুটি চলচ্চিত্র। সন্ধ্যে ছটায় প্রদর্শিত হবে মিসবাহুর রহমান সুমন নির্মিত রঈদ, আর রাত আটটায় দেখানো হবে জহির রায়হানের জীবন থেকে নেয়া। এছাড়া নজরুল বর্ষের অনুষ্ঠানের অংশ হিসেবে আজ সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে পরিবেশিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নৃত্যনাট্য মেহের নিগার। এর নৃত্যনাট্যের আয়োজন করেছে আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্র। আর নারীর জীবন, স্মৃতি ও বাঙালির পরিবর্তনশীল গৃহজীবন নিয়ে চৌকাঠ শিরোনামে সারা জাবিনের একক চিত্র প্রদর্শনী চলছে আলিয়াস ফ্রোজেস দ্য ঢাকায়। ধানমন্ডির মিরপুর রোডে প্রতিষ্ঠানটির লা গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনী আগামী 11 আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে ডিজাইনার ও চলচ্চিত্র নির্মাতা নুরি ভুঁইয়ার স্থাপত্য শিল্প ও চলচ্চিত্র নিয়ে এক ভিন্ন ধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পচর্চার সুপরিচিত প্ল্যাটফর্ম কলাকেন্দ্র। লালমাটিয়ার ডি ব্লকের 9/3 নম্বর বাড়িতে প্রতিষ্ঠানটির নিজস্ব গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আরেকটি তথ্য, যারা প্রয়োজনীয় কেনাকাটা করতে ঘরের বাইরে বের হবেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, আগারগাঁ, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর 10, মিরপুর 11, মিরপুর 12, মিরপুর 13, মিরপুর 14, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ DOHS, ওল্ড DOHS, কাকলি, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান 1-2, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগা, গোরান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়দাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ির একাংশ, শনিরাখরা, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়ের মার্কেট পূর্ণ দিবস বন্ধ থাকবে আজ। শ্রোতা বন্ধুরা, এই ছিল ঢাকার ঝুড়িতে।
0: শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বন্ধুরা, প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে, আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছেন সেই সব শ্রমজীবী মানুষগুলো। শোনা যাক ঢাকা শহরে থাকা সেই সব কর্মঠ মানুষগুলোর দিন যাপনের গল্প।
0: এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজ শুনব ঢাকা শহরের একজন বাকুরখানি প্রস্তুতকারী ও বিক্রেতার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আয়শা সিদ্দিকী মনি।
3: শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। আজকে আমি এসেছি এই নগরীর শত শত বছরের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী পুরান ঢাকায়। জনশ্রুতি অনুসারে জমিদার আগাবাকের ও তার প্রেয়সী খনি বেগমের প্রেমের অমূল্য নিদর্শন হয়ে টিকে আছে বাকুরখানি। বছরের পর বছর ধরে বংশ পরম্পরায় বাকুরখানি বিক্রি করে চলেছেন এখানকার দোকানদাররা। চলুন তাদেরই একজনের সঙ্গে কথা বলি। ভাই, আপনার নাম?
4: আমার নাম হচ্ছে এনামুল সরকার।
3: এনামুল ভাই, আপনি কত বছর ধরে বাকুরখানি বিক্রি করছেন?
4: 12 বছর ধরে আমার এখানে স্টার্টিং, এখন আমি আছি।
3: আপনি কি প্রতিদিনই দোকানে বসেন?
4: হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই বসি।
3: আপনার দোকানে কতজন কাজ করছে?
4: প্রায় 10 জন।
3: তার মানে তো দিনে বেশ কত কেজি আপনারা বাকুরখানি তৈরি করতে পারেন?
4: আমরা তো মানে যা বানাই সব হচ্ছে আনলিমিটেড, আমরা আমাদের অনেক সেল। তারপর হচ্ছে যে আমরা যে বাকুরখানির যে বানাই এটা সবাই পছন্দ করে বা আমরা অনেক ভালো বানাই, যার কারণে হচ্ছে যে কাস্টমার প্রতিনিয়ত আসে, আমাদের প্রতিনিয়ত সেল করতে হয়।
3: আপনার দোকানে কয় ধরনের বাকুরখানি আছে?
4: আমাদের এখানে নর্মাল

0: পাতা ঘিয়েটা যেটা আমরা মসমসা করে বানাই।
1: অনেক ধরনের বাকরখানির কথা আমরা জানলাম, এগুলো তৈরি করা শিখলেন কিভাবে?
0: দোকানের নাম হচ্ছে নাসু ফারুক, তো উনি হচ্ছে আমার চাচা, তো আমি ওনার হাত ধরে আসছিলাম ওতে ফার্স্ট টাইমে। তো এটা হচ্ছে আমাদের বংশগত ভাবে, যেহেতু আমার চাচা আগে ছিলেন, আমি তার ভাতিজা, আমিও এই লাইনে আসছি, বরং 12 বছর ধরে আমি একই কাজ করতেছি।
1: এখানে অনেকগুলো বাকরখানির কথা আপনি বললেন, যদি আরেকটু আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন কোনটার দাম কত?
0: আমাদের যে স্পেশাল যে বাকরখানিগুলো, তিনটা কোয়ালিটি, একটার মধ্যে হচ্ছে যে পনির দেওয়া, পনিরগুলো হচ্ছে 400 টাকা কেজি, আর একটা হচ্ছে যে মিষ্টি যে স্পেশালটা, ওটা হচ্ছে সানা ঘি তিল দিয়ে বানাই, ওটা 300 টাকা কেজি, আবার মিষ্টি নর্মালটাই 240 টাকা কেজি, আর এমনিতে প্লেন যে বাকরখানি গুলা এটা 200 টাকা কেজি।
1: দিনে কতগুলো বাকরখানি বিক্রি হয় বা দিনে আয় কি রকম হয় আপনার দোকানে?
0: হয় মানে মাশাল্লাহ ভালোই আছে আমরা ব্যবসা দিয়ে।
1: আচ্ছা, বাকরখানি তো আমাদের ঐতিহ্য, এটা তো অবশ্যই। বাকরখানির এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদের কি করা উচিত বলে আপনার মনে হয়?
0: এখানে তো আমরা যে আমাদের দোকানে অনেক নাম বা আমরা যে ভালো বানাচ্ছি, তো একই কনফিডেন্স আমি মনে করি যে প্রত্যেকটা বাকরখানির মালিকের মানে থাকা উচিত, যে ভালো কিভাবে হয় বা যে এই খাবারটা যেহেতু নামে দামি বা সবাই সুপরিচিত হিসাবে চিনে, তো আমি বলবো কি যে জিনিসটা দাম কম হোক বেশি হোক মানে মানটা যাতে ঠিক থাকে, তো যেহেতু এটা নাম আছে আশা করি মান ভালো রাখলে এটা আরো মানে সফলতা বৃদ্ধি পাবে।
1: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: অ্যাকচুয়ালি ভবিষ্যৎ পরিকল্পনা মানে আমার নিজেরও ভালো একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে, আর যেহেতু ভালো একটা দোকানে থাকি আমার সবকিছু তো ভালোবাসি কেনা হয়ে গেছে, আশা করি ভবিষ্যতে যদি এই দোকান দিই আমি আমার নিজের মন মতো করে আমি একটা দোকান দিব, আর ওই দোকানের বাকরখানি অনেক অনেক ভালো থাকবে আশা করি, আমার এরকম একটা প্ল্যান, যেহেতু আমি এটা শিখছি আমি এটাই করবো, এটা দিয়ে বাঁচবো আর কি।
1: আপনি বাংলাদেশ বেতার শোনেন?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুনি।
1: বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠান বা কোন আয়োজন আপনার ভালো লাগে?
0: না অ্যাকচুয়ালি সব সময় শোনা হয়, তবে বেশি শোনা হয় মানে যে খেলার খবর টবর বা খেলা, মানে এটা সব সময় অনেক ভালো লাগে, মানে আমি অনেক সময় ফিল করি কি যে যদিও টিভিতে দেখতে পারি না, অনেক সময় যে কাজের মাধ্যমে যে এটা শুনি, মানে এটা ফিল হয় কি যে আমি মানে খুব ভালোভাবে শুনতেছি, আনন্দ ফিল করি অনেক, যে অনেক সময় যে আপনারা যে এইভাবে উপস্থাপন করেন খুব ভালো লাগে এটা।
1: অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি খুব দারুণ বললেন এই বাকরখানি নিয়ে আপনার ভালো লাগা বা বংশ পরম্পরায় যে ভালোবাসাটা রয়েছে সেটা সবসময় টিকে থাকুক, অনেক অনেক শুভকামনা রইল, ধন্যবাদ।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
1: প্রিয় শ্রোতা বন্ধু, কথা হবে জীবন জীবিকার আগামী পর্বে, সে পর্যন্ত ভালো থাকুন, বাংলাদেশ বেতারের সাথে থাকুন।
2: মহানগরের প্রিয় শ্রোতা, শুনলাম জীবন ও জীবিকা পর্বটি। মধুরা, ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
3: এবারে পর্ব নগর পাঁচালী। এই পর্বে শুনব শাখারি বাজার নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি প্রস্তুত করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
4: শাখারি বাজার নামটির উৎপত্তি শাখারি সম্প্রদায়কে কেন্দ্র করে। শাখারি শব্দটি এসেছে শাখা থেকে। শাখা হল সমুদ্রজাত শঙ্খ কেটে তৈরি এক ধরনের অলংকার, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালি হিন্দু নারীর বৈবাহিক পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই শাখা তৈরির কাজে যারা নিয়োজিত ছিলেন তারাই পরিচিত ছিলেন শাখারি নামে। তাদের বসতি, কর্মশালা এবং ব্যবসা কেন্দ্র ঘিরে গড়ে ওঠে শাখারি বাজার। প্রিয় শ্রোতাবন্ধুরা, ঢাকার ইতিহাসে মুঘল যুগ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1608 সালে ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করলে নগরটির দ্রুত বিকাশ শুরু হয়। রাজধানীর চাহিদা পূরণের জন্য বিভিন্ন কারুশিল্পী ও পেশাজীবী সম্প্রদায় ঢাকায় বসতি স্থাপন করতে থাকেন। ইতিহাসবিদদের ধারণা এই সময় বা এর কিছু পরেই শাখারি সম্প্রদায়ের বসতি শাখারি বাজার এলাকায় সুসংহত রূপ লাভ করে। পুরনো ঢাকার অন্যান্য পেশাভিত্তিক মহল্লার মতো এটিও ক্রমে একটি স্বতন্ত্র পরিচয় লাভ করে। তাঁতিবাজার তাঁতিদের কাঁসারিপট্টি, কাঁসারিদের আর শাখারি বাজার শাখারিদের স্মৃতি বহন করতে থাকে। বন্ধুরা, একসময় এই জনপদের পরিচয় ছিল তার শিল্প। ভোরবেলা থেকে রাত পর্যন্ত শোনা যেত শঙ্খ কাটার শব্দ। বাড়ির নিচতলায় চলত কাজ, উপরের তলায় চলত সংসার। অর্থাৎ জীবন ও জীবিকা এখানে আলাদা ছিল না, একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিল। একটি শিশু বড় হয়ে উঠত শঙ্খ কাটার শব্দ শুনতে শুনতে। বাবার পাশে ছেলের হাতে প্রথমবারের মতো তুলে দেয়া হতো যন্ত্র। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকত একটি শিল্প। কিন্তু শাখা তৈরির কাজ মোটেই সহজ ছিল না। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে সংগৃহীত বিশেষ ধরনের বড় শঙ্খ এই শিল্পের প্রধান কাঁচামাল।

0: শঙ্খ সংগ্রহের পর শুরু হতো দীর্ঘ প্রক্রিয়া, মাপ নির্ধারণ, কাটা, ঘষা মাজা, মসৃণকরণ, খোদাই এবং অলংকরণ, প্রতিটি ধাপে প্রয়োজন হতো অসাধারণ দক্ষতা। শঙ্খের ভেতরের সামান্য ত্রুটিও পুরো কাজ নষ্ট করে দিতে পারত। ফলে শাখা নির্মাণ ছিল একাধারে শিল্প, কারিগরি দক্ষতা এবং ধৈর্যের সমন্বয়। শ্রোতাবন্ধুরা, শাঁখারি বাজারের জীবন শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল একটি স্বয়ংসম্পূর্ণ সামাজিক জগৎ। একই সম্প্রদায়ের বহু পরিবার পাশাপাশি বসবাস করত। পরিবার, আত্মীয়তা, ধর্মীয় অনুশাসন এবং পেশাগত ঐতিহ্য মিলে এখানে গড়ে উঠেছিল এক নিবিড় সামাজিক কাঠামো। অনেক পরিবারের নিজস্ব উপাসনা কক্ষ ছিল, বিভিন্ন বাড়িতে ছিল গৃহ দেবতার মন্দির, ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল দৈনন্দিন জীবনের অংশ। দুর্গাপূজা, কালীপূজা, সরস্বতী পূজা কিংবা জন্মাষ্টমী এলে পুরো মহল্লা যেন নতুন প্রাণ ফিরে পেত। সরু রাস্তা আলোকসজ্জায় ভরে উঠত, বাড়ি বাড়ি চলত প্রস্তুতি। উৎসব শুধু ধর্মীয় ছিল না, ছিল সামাজিক মিলনেরও উপলক্ষ। পুরনো ঢাকার বহু প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ছিল শাঁখারি বাজার। হ্যাঁ বন্ধুরা, শাঁখারি বাজারের আরেকটি বড় পরিচয় তার স্থাপত্য। এই এলাকার বাড়িগুলো ঢাকার নগর ঐতিহ্যের অনন্য নিদর্শন। সরু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা ভবনগুলোর সম্মুখ ভাগ সাধারণত সংকীর্ণ, কিন্তু ভেতরের দিকে দীর্ঘ। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য এ ধরনের স্থাপত্য রীতি গড়ে উঠেছিল সেই সময়। বহু ভবনে ছিল কাঠ খোদাই করা বারান্দা, অলঙ্কৃত দরজা, কারুকাজ করা জানালা এবং ধর্মীয় প্রতীকে সজ্জিত স্থাপত্য উপাদান। এগুলোর মধ্যে মুঘল, ঔপনিবেশিক এবং দেশীয় নির্মাণশৈলীর এক অনন্য মিশ্রণ দেখা যেত। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সত্য হল সবকিছুই পরিবর্তিত হয়, শাঁখারি বাজারও তার ব্যতিক্রম নয়। উনিশ শতকের শেষ ভাগ থেকে বিশ শতাব্দীর মধ্য ভাগ পর্যন্ত নগর জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জনপদের জীবনও বদলাতে শুরু করে। শিল্পায়ন, নতুন বাজার ব্যবস্থা এবং পেশাগত পরিবর্তনের প্রভাব পড়তে থাকে ঐতিহ্যবাহী শঙ্খ শিল্পের উপর। দেশ ভাগের পর অনেক পরিবার পূর্ববঙ্গ ছেড়ে চলে যায়, আবার অনেক নতুন পরিবার এখানে বসতি স্থাপন করে, ফলে জনপদের সামাজিক বিন্যাসেও পরিবর্তন আসে। আজকের ব্যস্ত মহানগর ঢাকা যখন প্রতিনিয়ত নতুন রূপে নিজেকে সাজিয়ে নিচ্ছে, তখন শাঁখারি বাজার আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত স্মারক। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি ঐতিহ্যকেও সংরক্ষণ করতে হয়, কারণ ঐতিহ্য হারিয়ে গেলে শুধু একটি শিল্প হারায় না, শুধু একটি ভবন হারায় না, হারিয়ে যায় একটি সমাজের স্মৃতি, একটি জনপদের আত্মপরিচয়। এ কারণেই শাঁখারি বাজার কেবল একটি স্থান নাম নয়, এটি একটি ইতিহাস, একটি সংস্কৃতি, এটি একটি উত্তরাধিকার, এটি পুরনো ঢাকার আত্মার একটি অংশ। আর তাই শাঁখারি বাজার নামেই ইতিহাস।
1: শুনলাম নগর পাঁচালী, ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরে প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। নগরায়ন মানেই প্রকৃতি থেকে সরে আসা, মানুষের তৈরি পরিবেশে বসবাস। সেটা শুধু পাকা বাড়ি বা কলের পানি নয়, প্রয়োজন প্রকৃতির ছোঁয়া। এখন সময় এসেছে মহানগরীকে নতুন করে ঢেলে সাজাবার। সেই সুযোগকে কাজে লাগাতে হবে যেন নগরবাসীর প্রাণে প্রকৃতির স্পর্শ পায়।
2: হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব নগর প্রকৃতি। আজ শুনব পাখিদের কলরব নিয়ে প্রতিবেদন। গ্রন্থনা ও গবেষণা এম এম রাশেদ রাব্বি, আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
3: ঢাকা এক অনিঃশেষ ব্যস্ততার নগরী। এখানে সকাল মানেই ছুটে চলার এক নতুন দিন, আর রাত মানেই ক্লান্ত শরীরের নিঃশব্দ আত্মসমর্পণ। কংক্রিটের দেয়াল, উঁচু দালান, ধোঁয়া আর শব্দের ভিড়ে এই শহর যেন প্রতিনিয়ত নিজেরই ছন্দ হারাতে বসেছে। তবু এই অবিরাম কোলাহলের মধ্যেও খুব ভোরে যখন পূর্বাকাশে প্রথম আলো ফুটতে শুরু করে, ঢাকা তখন নিজেকে নতুন করে আবিষ্কার করে পাখিদের কলতানে। প্রথম প্রহরের সেই নরম আলোয় যখন বাতাসে থাকে শিশিরের শীতলতা, তখনই শুরু হয় এক অদৃশ্য সঙ্গীতানুষ্ঠান। শহরের অলিগলি, পার্ক, পুরনো গাছের ডালপালা, সবখানেই যেন জেগে ওঠে এক সুরের জগৎ। চড়ুইয়ের ক্ষুদ্র অথচ চঞ্চল ডাক, দোয়েলের মিষ্টি সুর, শালিকের ব্যস্ত কণ্ঠ আর কাকের কর্কশ অথচ পরিচিত আহ্বান, সব মিলিয়ে তৈরি হয় এক বিস্ময়কর সিম্ফনি। মাঝে মাঝে সুর মেলায় বুলবুলি, কোকিল আর বউ কথা কও। এই সুর যেন কোনো যন্ত্রে বাঁধা নয়, কোনো নিয়মে গড়া নয়, এ যেন প্রকৃতির নিজস্ব ভাষা যা মানুষের হৃদয়ে সরাসরি পৌঁছে যায়। ক্লান্ত নগরবাসী যদি এক মুহূর্ত থেমে এই সুর শোনে, তবে হয়তো সে খুঁজে পাবে হারিয়ে যাওয়া এক টুকরো শান্তি, এক বিন্দু নির্মল আনন্দ। একসময় এই ঢাকা ছিল পাখিদের স্বর্গভূমি, বিস্তৃত মাঠ, জলাশয়ের ঢেউ আর ছায়া ঘেরা বৃক্ষরাজি ছিল তাদের আপন আশ্রয়। আকাশ ছিল উন্মুক্ত, বাতাস ছিল নির্মল, কিন্তু সময়ের সাথে সাথে নগরায়নের নির্দয় স্পর্শে সেই স্বর্গ ক্রমে সংকুচিত হয়ে পড়েছে। কেটে ফেলা হয়েছে গাছ, ভরাট হয়েছে জলাশয়, আর আকাশ ঠেকে গেছে তার কংক্রিটের জালে। তবুও ধোঁয়ার ঘন চাদর, শব্দের নিরন্তর আঘাত আর খাদ্যের অভাব, সবকিছুর সঙ্গে লড়াই করে তারা টিকে আছে পাখিদের দল। তারা আজও বাসা বাঁধে মানুষের বাড়ির কার্নিশে, গাছের অবশিষ্ট ডালে কিংবা বৈদ্যুতিক তারের ওপর। তারা এখনো ভোরে গান গায় নগরবাসীর ঘুম ভাঙায়। এই গান যেন শুধু গান নয়, এ যেন জীবনের ঘোষণা, অস্তিত্বের প্রতিধ্বনি। পাখিরা যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো বেঁচে আছে, এই শহরের প্রাণ এখনো নিঃশেষ হয়ে যায়নি। পাখিদের কলতান শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি মানুষের মানসিক স্বাস্থ্যের জন্যও এক অনন্য আশীর্বাদ। ব্যস্ততা, দুশ্চিন্তা আর যান্ত্রিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে এই সুরের কোনো বিকল্প নেই। এটি আমাদের মনে জাগায় সংবেদনশীলতা, জাগায় প্রকৃতির প্রতি ভালোবাসা। পাখিদের কণ্ঠ যদি একদিন স্তব্ধ হয়ে যায়, তবে এই শহরের কোলাহল অর্থহীন হয়ে পড়বে। তাই আসুন আমরা শুনি, আমরা বুঝি আর আমরা রক্ষা করি এই পাখিদের কলতান, কারণ এই ক্ষুদ্র কণ্ঠগুলোতেই লুকিয়ে আছে আমাদের নগরীর সবচেয়ে নির্মল সুর, সবচেয়ে মানবিক স্পন্দন।
1: শুনলাম নগর প্রকৃতি। বন্ধুরা, এখন সময় সঙ্গীতের, শুনব গান পার্থ বড়ুয়ার কণ্ঠে।

0: মহানগরীর প্রিয় শ্রোতা, শুভযাত্রা পর্বে আমন্ত্রণ। আজ আপনারা যারা প্রয়োজনীয় কাজে দূরপাল্লার বাসে করে ঢাকার বাইরে যেতে চান, তাদের জানাই আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে, মহাকালী বাস টার্মিনাল থেকে, সায়দাবাদ টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে প্রচুর বাস চলাচল করে থাকে। এছাড়াও লঞ্চে এবং আকাশপথে যারা চলাচল করবেন তাদের সকলকে জানাচ্ছি, চলাচল পথে আপনার নিয়মকানুন মেনে চলুন, সচেতন থাকুন, আপনার যাত্রা নিরাপদ হোক,
1: আপনার যাত্রা শুভ হোক। শ্রোতা বন্ধুরা, সময়ের হাত ধরে আমরা একেবারেই আমাদের আয়োজনের একেবারে শেষ ভাগে চলে এসেছি। যাবার আগে আমরা শেষ কথাগুলো বলে যেতে চাই। আমরা আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মোহসিন মিয়া
0: এবং আমি শিবলি রানীবালা,
1: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার।
0: অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম, সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি যাবেন। সফরসূচি অনুযায়ী মাতারবাড়িতে প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়ন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দীঘির মাঠে অবতরণ করে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রী। এরপর মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত এক সভায় এই নির্দেশ দেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ইউএনওদের প্রতি আহ্বান জানান। শুধু আইন করে সমাজের সব সমস্যার সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষকে বুঝিয়ে ও সচেতন করে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং উন্নত চিকিৎসার আশায় বিদেশমুখিতা কমাতে বাংলাদেশকে একটি চিকিৎসা বান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের এলজি হলে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে একথা বলেন। সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তারেক রহমান বলেন, কোন বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা দিতে পূর্বে নেওয়া অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার দেশ ও দেশের মানুষকে এই সংকট থেকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মী নেতা জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলটি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছে চারা রোপণ করেন। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি গতকাল ছিনাইদহের শৈলকোপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বিধায় তাঁর স্মৃতি বিজড়িত এই বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। এদিকে গতকাল চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। ইরান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে কয়েকটি শর্ত দিয়েছে। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব মোহাম্মদ বাঘের জোলগাদার বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কয়েকটি পদক্ষেপ নিতে হবে। এগুলো হচ্ছে, ইরানের বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মার্কিন সৈন্য প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত সম্পদের জন্য ক্ষতিপূরণ প্রদান। খেলার খবর, ক্রিকেট। প্রিটোরিয়ায় আজ ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 1:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবরও প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর একটি সংগ্রামের পর আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারে একটি স্লোগান সমস্ত জাতিকে আলোড়িত করেছে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের উন্নতি করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা একটি জাতীয় ঐক্য। সব শ্রেণীর লোকদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েই আজকের এই অনুষ্ঠান সবার আগে বাংলাদেশে আমরা আলোচনা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন হুইপ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে, যিনি কাজ করেছেন, লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান, এবং তার সাথে উপস্থিত আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি প্রথমেই লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান সাহেবকে জিজ্ঞেস করতে চাই, যে সবার আগে বাংলাদেশ, যে বর্তমান প্রধানমন্ত্রী যে স্লোগান সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার যে একটা স্লোগান উনি তৈরি করেছিলেন, যেটা সমস্ত দেশের মানুষের কাছে আলোড়িত হয়েছে, এই ব্যাপারে আপনি কি চিন্তা ভাবনা করছেন?
1: সবার আগে বাংলাদেশ, এই আইডিয়াটার জন্য সবচেয়ে যেটা বেশি মানুষের মনে লালন করতে হয়, এটা হলো গণতন্ত্রের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয়, বাংলাদেশ মানেই বাংলাদেশের সোনার মানুষ, জনগণ। ঐতিহাসিকভাবে আপনার ব্রিটিশ আমলে একজন রাজনৈতিক নেতা ছিলেন, উনি এই বাংলার কেউ না, অনেক দূরের গুজরাটের, ওনার নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে একবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল অর বাংলা থিংস টুডে, ইন্ডিয়া থিংস ইট টুমোরো, অ্যান্ড দি রেস্ট অব দি ওয়ার্ল্ড থিংস ইট ডে আফটার। তো আমরা কিন্তু সেই বাংলার সোনার মানুষ। সো বর্তমান প্রধানমন্ত্রী, ওনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি, যার হাতে বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই একজন রাষ্ট্রপতি এবং পরবর্তীতে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এখনকার প্রধানমন্ত্রী, তো তার মনের মধ্যে তো সবার আগে বাংলাদেশ এই ধারণা প্রধানমন্ত্রী হওয়ার আগেই, উনি যখন ছোট ছিলেন তখন থেকেই কিন্তু তার মধ্যে একটা নেতৃত্বের যে ব্লাড, এটা তো অবশ্যই, এটা আপনার জেনেটিক্যালি উনি পেয়েছেন, হিস্ট্রিক্যালি উনি পেয়েছেন। তো বাংলাদেশ অত্যন্ত লাকি আমি মনে করি যে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের সকলকে নিয়ে এগিয়ে যাবেন, সেই ভরসা আমরা রাখছি।
0: বর্তমান প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেব নতুন মানুষের মধ্যে আরেকটি আলোড়ন তৈরি করছেন, খাল কাটা কর্মসূচি নিয়ে বাংলাদেশকে একটু খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার চিন্তা ভাবনা করেছেন। আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই ধরনের একটা প্রকল্প তখন চালু হয়েছিল, তো এটার ব্যাপারে কি মনে করছেন?
1: সবার আগে বাংলাদেশ যখনই আপনি বলবেন, আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশের জন্য সবচেয়ে যেটা প্রয়োজন এটা হলো পানি, এবং যখন পানির প্রয়োজন তখন আমরা পানি পাই না, আর যখন প্রয়োজন নাই তখন আমরা বন্যায় ভাসতে থাকি। তো এই ঘটনাটা এটা আজকের নতুন না, আপনার ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা স্বাধীনতা পাই পাকিস্তান সরকারের সময়, পাকিস্তান তৎকালীন সরকারের আমন্ত্রণে আলবার্ট ক্রুক নামে একজন আমেরিকানের নেতৃত্বে ক্রুক মিশন এসেছিল যে আমাদের দেশে এই পানির সমস্যা দূর করার কি কি পদ্ধতি, বিকজ দেখা গেল যে বর্ষাকালে এত বেশি পানি, উই আর ফ্লাডেড, বাট গ্রীষ্মকালে আপনার পানির কমতি, যেটা নাকি কৃষিকাজে আপনার পানির প্রয়োজনীয়তা। তো সেই টেকনিক্যাল মিশন, এটা ইউএন এর মাধ্যমে এসেছিলেন, ক্রুক মিশনের যে আপনার রিপোর্ট, পরবর্তীতে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, উনি কিন্তু অত্যন্ত মাইনিউট একজন অবজারভার, অত্যন্ত দক্ষ একজন সেনানায়ক, এবং একইভাবে উনি একজন মানে বড় মাপের নেতা। ক্রুক মিশন ওই রিপোর্ট, 1957 সালের রিপোর্ট উনি পড়েছেন, পড়ে দেখেছেন যে এইগুলোর অনেক কিছু ইমপ্লিমেন্ট হয় নাই। তখন ওই ক্রুক মিশনের ওয়ান অফ দি রিকমেন্ডেশন ওয়াজ যে খাল যদি আমরা কাটি, বিশেষ করে পানির ফ্লোটা উত্তরে দক্ষিণে,
0: মানে আপনি বলতেছেন বন্যার যে পানিটা,
1: পানিটা
0: এটাকে ধরে রাখতে পারবে,
1: এটা ধরে রাখা রিজার্ভার হিসাবে কাজ করবে, সদেব পরবর্তীতে আপনার যখন পানির কমতি হবে এই খালের পানি দিয়ে আপনি ই করতে পারবেন। আরেকটা হলো, যদি খাল থাকে উত্তরে দক্ষিণে, মানে যত বেশি খাল থাকবে পানির, বর্ষাকালে আবার প্যাসেজটা আপনার তাড়াতাড়ি হবে, ওয়াটার লগিং হবে না, আপনি দেখছেন এই একটু বৃষ্টি হলেই ঢাকা শহরের পানি লকড হয়ে কিন্তু বন্যার একটা সৃষ্টি হয়।
0: এবং এই ধরনের কর্মসূচিতে যাতে সমস্ত মানুষ, দেশের মানুষ অংশগ্রহণ করে, যারা যারা আছে, তারেক রহমান সাহেব মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি সবাইকে নির্দেশ দিচ্ছেন, সবাই অংশগ্রহণ করেন এবং দেখা যাচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত
1: বাবা যেরকম একটা সিম্পল গেঞ্জি গাই দিয়ে কোদাল নিয়ে উনি চলে গেছেন, একই ভাবে তার সুযোগ্য সন্তানকে আমরা দেখলাম তার বাবার প্রদর্শিত পথে সে কিন্তু উনি কিন্তু আগাচ্ছেন এবং সকলকে এটার সাথে কিন্তু মানে সামিল করছেন। ইনক্লুসিভনেস, ইনক্লুসিভনেস ছাড়া কিন্তু আমরা আসলে এগোতে পারবো না। সো কলকাতাটা এটা শুধুমাত্র কলকাতা হিসেবে দেখলে হবে না, এটা একটা সমন্বিত একটা ব্যাপার, এটা সবাইকে বুঝতে হবে। তো আমরা এটার মানে ফল অবশ্যই পাবো ইনশাল্লাহ।
0: আমি এখন স্ট্যালিন সাহেবের কাছে যাচ্ছি, উনি উনি তো আপনার জানেন শিল্পকলার ডিজি, আপনি বিশাল একটা দায়িত্ব সারা বাংলাদেশের সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে একটা নতুনত্ব প্রদান। ইদানিং দেখছি আমরা একটা নজরুল বর্ষ পালিত হচ্ছে সমস্ত দেশে এবং এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন এবং আপনাদের শিল্পকলা একাডেমি এখানে ভীষণভাবে একটা ভূমিকা নিচ্ছে। তো কিভাবে এই শিল্প সংস্কৃতিটাকে আমরা সবার আগে বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি?
2: এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটু আগে আমাদের কামরুজ্জামান ভাই বললেন যে একটা ইনক্লুসিভনেস থাকতে হবে, অর্থাৎ একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান। এবং এর আগে আমাদের সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, তাদের সময় আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের জীবনযাপনের মধ্যে, আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার তখন থেকেই কিন্তু চেষ্টা ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এটাকে অনেক বেশি জোর দিয়েছেন। তো আপনি যদি ইনক্লুসিভনেস তৈরি করতে চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, তাহলে আপনাকে সংস্কৃতিকে স্ট্যান্ডার্ড করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে। এটা হবে কিভাবে? আমাদের ঐতিহ্য, আমাদের এক হাজার বছরের ঐতিহ্য আছে আমাদের, আমাদের লোকগান, আমাদের নাটক, আমাদের যাত্রাপালা, আমাদের সার্কাস, আমাদের সঙ্গীত তো একটা বিশাল জায়গা নিয়ে আছে। আমাদের লালন, হাসন, শাহ আব্দুল করিম, আমাদের বিজয় সরকার, এর পরে আছে রবীন্দ্রনাথ, নজরুল, এই এর অসংখ্য লোকগান আমাদের এই অঞ্চলকে, মানুষের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। এবং আমাদের খেলা, আমাদের নিজস্ব খেলা কিন্তু আছে, ক্রীড়া জগৎ যেটা আমাদের হাডুডু খেলা, আমাদের নিজস্ব খেলা, আমাদের ফুটবল, এগুলোকে কিন্তু আমরা সংস্কৃতির সঙ্গে একটা ঐক্যতান তৈরি করতে চাই। আমরা এখন নজরুল বর্ষ, যেটা নজরুল হচ্ছেন আমাদের জাতীয় কবি এবং আমাদের সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, আমাদের শেখ জিয়াউর রহমান সাহেব আপনারা জানেন যে জাতীয় কবি মৃত্যুর পরে তিনি কিন্তু দাফন সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং নজরুলকে সামরিক কায়দায় দাফন করেছিলেন, এবং এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আমরা এটাও জানি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা তিনি নজরুল সঙ্গীত গাইতেন এবং অসাধারণ গাইতেন, আমরা জানি। পরিবারের একটা ঐতিহ্যের মধ্যেই নজরুল চর্চা ছিল। আমাদেরকে যদি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে হয়, তাহলে নজরুলের চেয়ে ভালো আর কোন অবলম্বন কিন্তু আমাদের সামনে নেই। কারণ নজরুল বলছেন, হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এগুলো কিন্তু তিনি বলে আসছেন। এবং মানে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কিংবা হিন্দু ধর্মের মধ্যে অনেক গোড়ামি আছে, মৌলবাদিতা আছে, যেটা আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করে। নজরুল কিন্তু সে জায়গায় বলছেন, জাতের নামে বজ্জাতি সব জাল জালিয়াত খেলছ জুয়া, ছুলেই তো জাত যাবে জাত, ছেলের হাতের নয় তোমা। এটা কিন্তু তিনি সনাতন ধর্মের গোড়ামির বিরুদ্ধে বলছেন এবং আমাদের মুসলমান ধর্মের বিরুদ্ধে কিন্তু বলছেন। যে একটা কবিতা আছে আপনি জানেন যে গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা এবং জিজ্ঞেস করছে যে ভিখারি খাবার চাচ্ছে, বলছে নামাজ পড়িস বেটা, তখন সে আবার বলছে যে আমি সারা জীবন নামাজ পড়িনি কিন্তু আমার খাবার কখনো আল্লাহ বন্ধ করেনি, কিন্তু তুমি এই মসজিদের সমস্ত গোস্ত রুটি নিয়ে একা তালা দিয়েছ, তুমি আমার খাবার বন্ধ করেছো, সে আজারি করতে করতে যাচ্ছে। নজরুল কিন্তু তার কবিতার ভেতর দিয়ে, তার গানের মধ্যে দিয়ে এই সমস্ত মৌলবাদিতার বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলেছেন। এবং আমরা যদি আজকে নজরুলকে সামনে আনি, তাহলে আমাদের যাত্রাটা আরো সহজ হবে এবং আমাদের ইনক্লুসিভ সোসাইটি, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা করতে পারবো। আমাদের ধরেন প্রায় 51টি নৃগোষ্ঠী আছে, তার মধ্যে অ্যাক্টিভ আছে 22টা 23টা, হাজং, মারমা, গারো, চাকমা, সাঁওতাল, অসংখ্য এরকম, হ্যাঁ, এরা তো পাহাড়ে, এদেরকে আমাদের সমতলের সঙ্গে ঐক্যতান তৈরি করতে হবে, ওদের সংস্কৃতি চর্চার সুযোগ দিতে হবে, ওদের নিজস্ব ভাষা এবং কৃষ্টিকে ধরে রাখার সুযোগ দিতে হবে, আমরা আমাদেরটা ধরে রাখবো। এই যে ভিন্ন জাতি গোষ্ঠীর একটা সৌন্দর্য, একটা বাগানে অনেক রকম ফুল থাকে, ফুটে থাকবে, গোলাপ থাকবে, তারপরে আপনার হাসনেহানা থাকবে, আপনার জবা থাকবে, না না বেলি ফুল থাকবে, যদি তা না থাকে তো বাগান হবে না। বাংলাদেশকে একটা ফুলের বাগান তৈরি করতে হলে সবাইকে ফুটতে দিতে হবে, শত ফুল ফুটতে দিতে হবে, যেটা শহীদ প্রশাসন জিয়া রহমান চিন্তা করেছিলেন। এবং এই যে খাল কাটার বিপ্লবের কথা বললেন আমাদের,
0: আচ্ছা আমি যেটা ভাবতে বলতে চাচ্ছি যে উনি যেটা প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেব তো বাংলাদেশে আসার আগেই উনি সবার আগে বাংলাদেশের কিন্তু একটা স্লোগান দিয়ে ওই মানিক মিয়া অভিনীত বিশাল একটা প্রোগ্রাম করলো, এখানে উনি কি দল মত নির্বিশেষে সবাইকে সেখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল, আপনি এটা কিভাবে দেখছেন?
2: আমি তো সেটা
0: মনে করি রুখে দেওয়ার জন্য আপনাদের কি ভূমিকা?
2: আমরা তো সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য কাজ করছি, সেই জন্য ধরেন আমাদের আমাদের নিজস্ব সংস্কৃতির যে সুস্থ দিকগুলো, যেরকম যাত্রা পলার মধ্যে দেখবেন যে অশ্লীলতা আগে ছিল, মানুষ আর যাত্রা দেখত, ফ্যামিলি নিয়ে যাত্রা দেখত, এখন আর যায় না। তার কারণ সে অশ্লীলতার হাত থেকে রক্ষা করতে হবে যাত্রাকে, এবং সেজন্য আমরা দুটো ওয়ার্কশপ করেছি ইতিমধ্যে, সার্কাস এবং যাত্রা পলা দুটোতেই, যে কিভাবে মানুষকে আবার ফিরিয়ে আনা যায়, মানে তারা যেন যাত্রা দেখে। এবং আমরা দেখেন কর্নেল এম জি উসমানি যে স্বাধীনতার সর্বাধিনায়ক, তার জীবন নিয়ে আমরা কিন্তু একটা যাত্রা করেছি শিল্পকলায়, আমরা নজরুলের জীবনে একটা যাত্রা করবো, মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে করবো। আমরা চাই যে আমাদের দেশের যারা বড় পার্সোনালিটি সংস্কৃতির অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে, তাদের জীবন নিয়ে যাত্রা পালা করা, এবং সেটা আমাদের সমস্ত জেলা উপজেলা পর্যন্ত সেখানে প্রদর্শন করা। পাশাপাশি আমাদের সার্কাস, যেমন সার্কাসের মধ্যে কিন্তু ওই ঢুকে গেছিল নাচ, মানে আপনি জানেন যে অশ্লীল নৃত্য, সেগুলোর জন্যই কিছু মানে মানে মানুষ তরুণকে বিপদগামী করার একটা বড় জায়গা কিন্তু এটা। পাশাপাশি আমাদের চলচ্চিত্রের জগৎটা আপনি জানেন যে সেটাও প্রায় একেবারে অন্য জায়গায় চলে গেছে, সেখানে আর কোনো হলে মানুষের এখন ছবি দেখে না। সেই জায়গাগুলোতে ফিরিয়ে আনতে গেলে সুস্থ সংস্কৃতি আমাদেরকে বিকাশ ঘটাতে হবে। আপনি 70 এবং 80 দশকে দেখেন যেসব ভালো ছবি হয়েছিল, আবার তোরা মানুষ, সরল প্রেমের ছবি, অবুজ মন, সবাই দেখছে ফ্যামিলি নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে এখন ছবি দেখতে পারে না, কাটপিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং সেটা গত 17 বছর ধরে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করার জন্য যা করা দরকার সব করা হয়েছে। এত দলীয়করণ পৃথিবীর ইতিহাসে নেই, এবং আপনার মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ নেই, তাই না? মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার মুক্তি আন্দোলন, যেটা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য
0: বিগত সরকারের সময় যে শিল্পকলা ছিল একটা অপসংস্কৃতির ভান্ডার, যেটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত না,
2: সেটা
0: খুব উৎসাহিত করতো
2: না। সেটা এই ব্যাপারে শুনেন, যখন আপনি আপনার নিজস্ব দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার নিজস্ব আইডিয়া, যেরকম মানে আমরা বাংলাদেশকে প্রথম ধরছি, সবার আগে বাংলাদেশ, আমি আমার দেশকে যদি অন্য করি, আমি যদি পাশের রাষ্ট্রের কিংবা অন্য কোনো দেশের মানে ইশারায় চলতে থাকি, তাহলে হবে? সেই দেশের সংস্কৃতি দাঁড়াবে? আপনি বলেন, আপনি নিজস্বতা যখন বজায় রাখতে পারবেন না, তখনই কিন্তু পরমুখাপেক্ষী হবেন। এই পরমুখাপেক্ষী সংস্কৃতি কখনো একটা জাতিকে গড়ে তুলতে পারে না। সুতরাং আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিল্ড করতে হবে, আমার যা আছে তাকে আরো শক্তিশালী করতে হবে। আমরা বিশ্বের যা কিছু ভালো তা কিছু নেব, নিয়ে আমার সংস্কৃতির সঙ্গে সেটা আমরা ঐক্যতান্ত্রিক করবো, আমরা একই সাথে যাবো, আমরা কারোর সংস্কৃতিকে আমরা অশ্রদ্ধা করবো না, কিন্তু আমার সংস্কৃতিকে তো আমার শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাই না? আমরা তো একটা উপনিবেশিক শক্তির সংস্কৃতি দিয়ে আমার দেশকে চালাতে পারি না। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সবার আগে বাংলাদেশ, এবং তিনি সংস্কৃতির অঙ্গনটাকে শক্তিশালী করার জন্য খুবই তিনি জোর দিচ্ছেন, এবং সেই দিকে আমরাও খেয়াল রেখেছি। আমরা নজরুল বর্ষে অসংখ্য অনুষ্ঠান করছি, যেরকম নজরুল ট্যালেন্ট হান্ট, যেটা আমি নাম দিয়েছি সৃষ্টি সুখের উল্লাসে বাংলাদেশ। এটা আমরা একদম উপজেলা পর্যায় থেকে সঙ্গীত নৃত্য আবৃত্তি তিনটা শাখায় আমরা বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা করে একদম ঢাকায় এনে 100 ট্যালেন্টস অফ নজরুল, নজরুলের 100 প্রতিভা।
1: আমাদের এই জাতীয় কবি নজরুল উনি কিন্তু একজন হাবিলদার ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে উনি হাবিলদার ছিলেন, যেটাকে এখন সার্জেন্ট বলে, এবং যেই ব্যাটালিয়নে ছিলেন এটা প্রথম বিশ্বযুদ্ধে টার্কিতে যুদ্ধ করছিল ওই ব্যাটালিয়ন বাঙালি পল্টন, ওই পল্টনের সুবেদার মেজর ছিল রণদা প্রসাদ শাহ, যাকে সংক্ষেপে আরপি সাহা বলে। তো দেখেন এই কাজী নজরুল ওখানে এত বেশি ভালো বাঁশি বাজাতেন, রণদা প্রসাদ সাহা তখন ব্রিটিশদেরকে বলল যে তাকে আমরা ব্যান্ড এবং মিউজিক প্লাটুনে তাকে হাবিলদার মেজর করে, তো সে কিন্তু এখানে হাবিলদার মেজর। সেই নজরুল কিন্তু আবার কবিতা লিখেছেন যে আমাকে মানে এমন জায়গায় কবর দিবে যেখানে আমি আজানের শব্দ শুনতে
2: পাই,
1: আমাকে কবর দিও ভাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই কিন্তু ওনাকে কবর দেওয়া হয়েছে। তো আপনি যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছিলেন, আমার তো মনে হয় কাজী নজরুল ইসলাম একজন আদর্শ, যার মধ্যে মিউজিক ছিল, সংস্কৃতি ছিল, একই সাথে ধর্ম ছিল, সবকিছুর সম্মিলন
2: করে ডিসিপ্লিন, সৈনিক
1: জীবনের ডিসিপ্লিন,
2: এবং তার মধ্যে যে দ্রোহ,
1: হ্যাঁ
2: তাই না, তিনি যে সব পোশাক পরে যে একটা ছবি দেখছেন নাকি,
1: তারপরে দেশকে ভালোবাসা,
2: দেশকে ভালোবাসা। আবার তিনি তো আর তখন ওই মানে ওই র্যাঙ্কে আর ছিলেন না, যখন জেনারেলরা কাউকে স্যালুট দেয় তখন তার র্যাঙ্ক তো উঠে যায়
1: না, তখন তিনি সকলের
2: সকলের ঊর্ধ্বে চলে যান। এটা কিন্তু খুব একটা একজন কবিকে যে সম্মান আমরা দিয়েছেন আমাদের জিয়ারহমান সাহেব এবং আমাদের মানে কর্নেল এম এ জি উসমানি, এটা চিন্তা করা যায় না। আমি সব জায়গায় বলি যে কর্নেল এম এ জি উসমানি পাঁচ মিনিট ধরে স্যালুট দিচ্ছে নজরুল, এরকম ধরেই আছে, হাত নামছে না। আমি ওই ছবিটা দেখেছি, এটা খুব গৌরবের আমাদের দেশের সংস্কৃতির জন্য যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওই সময় তিনি শিল্পকলা একাডেমিকে শক্তিশালী করলেন, শিশু একাডেমি বানালেন এবং তিনি বিভিন্ন জায়গায় যেতেন যে তিনি শিল্পীদেরকে সংগ্রহ করতেন এবং সাথে করে নিয়ে আসতেন এবং তিনি আমরা জানি যে প্রতি সপ্তাহে একজন কবিদের সঙ্গে বসতেন, এই সৈয়দ আলী হাসান, তারপরে আমাদের আল মুজাহিদি, ফজল শাহাবুদ্দিন, আমাদের মোহাম্মদ মনিরুজ্জামান, আবহেনা মুস্তফা কামাল, এদের সঙ্গে কিন্তু উনি বসতেন, কথা বলতেন,
1: গুলির কদর করতেন,
2: গুলির কদর, উনি ওনাদের কথা শুনতেন। এখানে প্রফেসর রফিকুল ইসলাম অন্য মতের, কিন্তু ওনাকে উনি ডাকতেন। উনার মধ্যে একটা যে অসম্ভব গণতান্ত্রিক মনোভাব ছিল, যেটা গত ১৭ বছরে গণতান্ত্রিক চিন্তার ধ্বংস করে, আমরা তো মানে কবি সাহিত্যিক শিল্পীরা আমরা তো কোন দলের এককভাবে কোন দলের হয়ে গেলে সেই জায়গায় সংস্কৃতির চর্চাটা থাকে না, আমরা তো সব মানুষের, কিন্তু সব মানুষের হওয়ার সুযোগটা নষ্ট করে দিয়েছিল। শুধু তাদের হতে হবে, শুধু তাদের হলে হবে না, সব মানুষের হতে হবে। এই সব মানুষের হওয়ার সংস্কৃতিটার কথাই আমাদের তারেক রহমান সাহেব বলছে,
3: এই জন্য উনি হয়তো বলতেছেন যে সবার আগে বাংলাদেশ, কাউকে তোমরা রাজনৈতিক ভাবে বা আদর্শগত এত বিভেদ নাই
2: না, সে বিভেদটা করা হয়েছে বারবার, তারা যতবার ক্ষমতা এসছে ততবার বিভেদ করে আমাদের দেশটাকে একেবারে অন্যদিকে নিয়ে গেছে, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, যদি রাজনীতিকে কিন্তু তারা সঠিক পথে পরিচালিত হতে দেয়নি, একটা উপনিবেশিক শক্তির মানে ছত্রছায়ায় একটা দেশ কখনো বেড়ে উঠতে পারে না। যেরকম একটা ইট দিয়ে যদি আপনি ঘাস চাপা দিয়ে রাখেন ওটা একদম সবুজ থাকবে না।
3: আমরা একটু কামরুজ জামান হয়ে কাছে যাচ্ছি, আপনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে কাজ করা হয়তো সৌভাগ্য হয়েছিল, যেহেতু আপনি এখন লেফটেন্ট জেনারেল, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরাও দেখেছি, আপনিও দেখেছেন, উনি যখন রাজনীতিটা শুরু করেন উনি তো মনে এই থিওরিতে ছিলেন সবার আগে বাঙালি, সমস্ত মেধা সম্পন্ন লোকদের ঐক্যবদ্ধ করেছিলেন এই দেশটাকে চালানোর জন্য, তখনও দেশটাকে
2: দেখেন, তখনই কিন্তু গানটা আমাদের মনিরুজ্জামান ভাই লিখলো, প্রথম বাংলাদেশ, তখন কিশোর বাংলা প্রকাশ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু অনেক পত্রিকা এবং শিশু মনোবিকাশের জন্য লেখালেখির জন্য করে, সেজন্য শিশুদের জন্য তিনি কিশোর বাংলা দৈনিক বাংলা থেকে গ্রুপ থেকে একটা পত্রিকা করেছিলেন। আমি ওখানে একটা কবিতা লিখেছিলাম, কিশোর কবিতা, কমলের চোখ, ওনার ডাক নাম কমল, সেটা এই প্রথম জিয়াউর রহমান সাহেবের উপরে কোনো কবিতা ওখানে কেউ লিখলো এবং সেটা দাদু ভাই উনি সম্পাদনা করেছিলেন, একদম প্রথম ওই কিশোর বাংলা বেরোলো কবিতাটা ওই সময়।
3: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন, আমাদের সবচেয়ে বড় কথা সবার আগে বাংলাদেশ, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি, ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী। শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সংগীত। কণ্ঠ দিয়েছেন অনুপ ভট্টাচার্য।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন পল্লীগীতি। গানে কণ্ঠ দিয়েছেন মৌসুমী আক্তার শ্রাবণী, গানের কথা সাজিয়েছেন শিরিন আক্তার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে পল্লীগীতি শুনছেন। এবারের গানের কথা সাজিয়েছেন খন্দকার ওয়াহিদুল আলম, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে পরপর দুখানি পল্লিগীতি শুনলেন।
1: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির

0: ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন, সম্মিলিত প্রচেষ্টায় পারে বন্যার্থদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যাকবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টায় একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় রয়েছে আধুনিক গান, শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, প্রথম গানটির রচয়িতা কাসেদুজ্জামান সেলিম, সুরকার সুমন রেজা খান।

আধুনিক গান শুনছেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে। এবারে গানটির রচয়িতা মুকাদ্দেম বাবু, সুরকার অশোক কুমার সরকার।

0: আধুনিক গান শুনলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে।
1: আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।
0: দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। বৃক্ষ আমাদের বন্ধু, একে বাঁচতে দিন, আপনার জীবনকেও সুন্দরভাবে বাঁচিয়ে রাখুন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বৃক্ষরোপণের গান, শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরউদ্দিন।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌস সিলিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আজ দিনব্যাপী সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন। তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি যাবেন। সেখানে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর আল্লামা শাহ আহমদ সফির কবর জিয়ারত করবেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সন্ধ্যায় চট্টগ্রামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনোদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত এক সভায় এ নির্দেশ দেন। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ইওনোদের প্রতি আহ্বান জানান। শুধু আইন করে সমাজের সব সমস্যা সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষকে সচেতন করার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে। গতকাল জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছে তখন একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার সিন্ডিকেট ও মজুদদারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। তিনি গতকাল ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে একথা বলেন। মজুদদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, বিশেষ ক্ষমতা আইনে মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল কবির দুলু বলেছেন, চট্টগ্রামের বাঁশখালীবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। সাম্প্রতিক বন্যায় বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে গতকাল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, পাহাড়ি ঢল থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি বলেন, এই অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর সে কারণেই তাঁর স্মৃতি বিজড়িত এ বেতার কেন্দ্রের আরও সম্প্রসারণ এবং এর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি গতকাল চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। এদিকে গতকাল চট্টগ্রামের আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরিতে তথ্য অধিদপ্তর পিআইডির ভূমিকা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে কয়েকটি শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জোলগাদর বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে বিশেষ করে নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। খেলার খবর ক্রিকেট। প্রিটোরিয়ায় আজ ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১:৩০টায় শুরু হবে। এদিকে গতকাল ঢাকায় মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ৮৯ রানে মালয়েশিয়া ক্রিকেট দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন মোহাম্মদ সাইদুজ্জামানের বাজানো গিটারে লালন গীতির সুর শুনবেন।

0: এতক্ষণ মোহাম্মদ সাইদুজ্জামানের বাজানো গিটারে লালন গীতির সুর শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন রুমঝুম বিজয়া রিসিল।

রুমছুম বিজয়া রিসিলের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস, গানের কথা সাজিয়েছেন তাসলিমা খাতুন, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

রাজীব দাসের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানে কথা সাজিয়েছেন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম জলি, সুর করেছেন শেখ সাদী খান।

0: রাজীব দাসের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, চলছে নজরুল বর্ষ। নজরুল বর্ষে উদ্দেশ্যটা হচ্ছে যে নজরুলের সৃষ্টি, নজরুলের গান, নজরুলের নাটক, নজরুলের সাহিত্য আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, নজরুলের সৃষ্টি তাদের কাছে পৌঁছে দিয়ে উদ্দীপ্ত করা, নজরুলের দেশপ্রেম, নজরুলের সেই যে মানুষের জন্য যে চিন্তা ভাবনা, সেগুলোকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে নজরুল বর্ষের। শ্রোতা বন্ধুরা, আসুন আমরা সেই মহান কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুনি তার সৃষ্টি দুখানি গান। শিল্পী শামসি ফারুক শিমকি।

0: গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
1: গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ। এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।
0: গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন।
1: যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী বারী সিদ্দিকী। প্রথম গানের গীতিকার শহীদুল্লাহ ফারায়েজি, আর সুর দিয়েছেন শিল্পী নিজেই।

0: দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন বারী সিদ্দিকী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনবেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে। গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা রুমা, সুরকার মকসুদ জামিল মিন্টু।

এতক্ষণ শুনলেন ডেঙ্গু সচেতনতামূলক গান বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজার পৌঁছেছেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। প্রধানমন্ত্রী মহেশখালী উপজেলার মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাবেন। সেখানে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন তিনি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সন্ধ্যায় চট্টগ্রামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চট্টগ্রামের বাঁশখালীবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। সাম্প্রতিক বন্যায় বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী বলেন, পাহাড়ি ঢল থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি বলেন, এই অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে। গতকাল জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছে, তখন একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, নাটোর সহ দেশের সম্ভাবনাময় স্থানের পর্যটন শিল্পকে জনপ্রিয় করতে সরকার কাজ করেছে। তিনি গতকাল নাটোরের রানী ভবানে রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের ১৪৯৮টি পর্যটন স্পটে আবাসন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে সেগুলোকে দেশি বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, গুগল, মেটা ও টিকটকের কাছ থেকেও গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব এসেছে। বর্তমান সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতির অংশ হিসেবে গতকাল দেশের এই প্রথম হাইটেক পার্কে প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশ ও দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা ও চ্যালেঞ্জ সরেজমিনে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সৌদি আরবে নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার গতকাল ঢাকা রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করেছে। গতকাল ভোরে সংস্থাটির বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের মধ্য দিয়ে এ সেবা চালু হয়। সৌদি আরব ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে। তুরস্ক জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তাদের নতুন প্রতিরক্ষা চুক্তি আত্মরক্ষামূলক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই চুক্তিতে ইরানসহ অন্যান্য কোনো দেশকেই প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়নি। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নেতাদের মধ্যে শুক্রবার স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী তিন দেশের যে কোনো একটি দেশের উপর হামলাকে অন্যান্য দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে। হাকান ফিদান আরও বলেন, অকারণে কোনো দেশকেই হামলার লক্ষ্যবস্তু করা হবে না। খেলার খবর, ক্রিকেট। প্রিটোরিয়ায় আজ ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১:৩০টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পঞ্চসুর অনুষ্ঠানে শুনবেন পঞ্চকবির গান। প্রথমেই শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আজিজুর রহমান তুহিনের কণ্ঠে।

আমরা শুনছি পঞ্চকবির গান। এবারের কবি আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। আসুন তার গান শুনি বিজয়েন্দ্রচন্দ্র মিস্ত্রির কণ্ঠে।

আমরা শুনছি পঞ্চকবির গান। এবারের কবি রজনীকান্ত সেন, আসুন তার গান শুনি, শিল্পী রঞ্জিত কুমার রায়।

0: আমরা তখন পঞ্চসুরে পঞ্চকবির গান শুনলাম, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা।

0: জনসংখ্যা
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ফ্যামিলি কার্ডের গান শুনবেন সমবেত কণ্ঠে। এ গানটি লিখেছেন এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: ফ্যামিলি কার্ডের গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স এবং এফএম 90 মেগাহার্স, এফএম 106 মেগাহার্স ও এফএম 102 মেগাহার্সে। বন্ধুরা, দ্বিতীয় পালায় আপনাদের সাথে রয়েছি আমরা ফাতেমা আফরোজ সোহিলি, ফারহানা জাহান এবং আমি ইয়াসমিন আক্তার বিনা। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রবিউল ইসলাম, তাওহিদা আফরোজ এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: বয়ঃসন্ধি এমন একটা পর্যায়ে যখন একটি শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে। এ সময়ে মানুষের মধ্যে প্রজনন ক্ষমতা তৈরি হয়। এই সময়ে ছেলে মেয়েদের মধ্যে বড় ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন আসে, যে কারণে তাদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হয়। গবেষণায় দেখা গেছে, বয়ঃসন্ধিকালীন সেবা নিশ্চিতের পাশাপাশি তাদের সক্ষমতা বিকাশের সুযোগ করে দেওয়ার মতো নীতি গ্রহণ করা গেলে এই ছেলেমেয়েরা দারিদ্র, বৈষম্য, সহিংসতার চক্র ভেঙে ফেলতে পারে। শ্রোতাবন্ধু, এখন শুনব সকলের জন্য পর্যাপ্ত ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা সম্পর্কে। অংশগ্রহণে রয়েছেন প্রবীর কুমার সেন ও আফরোজা আক্তার পপি।
2: সুপ্রিয় শ্রোতা, সকলের জন্য পর্যাপ্ত ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, এ বিষয়ে আমাদের প্রস্তুতি ও অর্জন। আর এ বিষয়ে আজ বলবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন প্রবীর কুমার সেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, কোয়ালিটি অ্যাসুরেন্স পরিবার পরিকল্পনা অধিদপ্তর। চলুন চলে যাই তার কাছে। উন্নয়ন বলতে কি বোঝায় এ ব্যাপারে আমি একটু জানতে চাই প্রথমে শ্রোতাদের জন্য।
3: ধন্যবাদ আপনাকে। উন্নয়ন বলতে বোঝায় উন্নয়নের এমন একটি স্তর যেখানে আমরা উন্নয়নটিকে সহনীয় পর্যায়ে রাখতে পারি। বিষয়টিকে যদি আমি একটু আরো পরিষ্কার করি, তাহলে এমন হবে, আমরা যে উন্নয়ন পরিকল্পনা নিচ্ছি সেই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি একটা শিল্প কারখানা প্রতিষ্ঠা করছি, কোথায় করছি? সেই শিল্প কারখানা প্রতিষ্ঠা করছে কি আবাদি জমিতে করছে নাকি অনাবাদি জমিতে করছে? যদি আবাদি জমিতে করি তাহলে তার ইফেক্টটা কি হবে? সেখানে যে ফসল হতো সেই ফসলটা কিন্তু হবে না, অর্থাৎ ভবিষ্যতে আমাদের খাদ্যশস্যের ঘাটতি দেখা দিতে পারে। আর যদি আমরা অনাবাদি জমিতে সেই শিল্প কারখানাটি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই অব্যবহারযোগ্য জমিটি যেমন ব্যবহার করা যাচ্ছে এবং একই সাথে আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থানেরও সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই যে উন্নয়নটি সামনে আরও এগিয়ে যেতে পারবে, এটিই মূলত উন্নয়ন।
2: আমি আরো একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে পর্যাপ্ত ও ন্যায়সঙ্গত যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বলতে আপনি যেটা বুঝাচ্ছেন সেই ব্যাপারটি আপনি কিভাবে বুঝাবেন?
3: পর্যাপ্ত এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা বলতে কি বুঝি? আমি একজন ব্যক্তি, আমার যে স্বাস্থ্যগত সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য আমি পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছি কিনা, এটি পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা, ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা হচ্ছে আমার নিজের যে আর্থসামাজিক অবস্থা, সেই আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে আমার কাছে স্বাস্থ্যসেবাটি সহজলভ্য আছে কিনা, সেটি হচ্ছে বিষয়। এখানেই হচ্ছে ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবার বিষয়টি
2: নিশ্চিতকরণ, যে সে পর্যাপ্ত এবং ন্যায়সঙ্গত ভাবে স্বাস্থ্যসেবাটা পাচ্ছে নিশ্চিতভাবে।
3: বিষয়টি এরকম, আমি একজন ব্যক্তি, ব্যক্তির স্বাস্থ্যসেবা যে সমস্যা এবং সমাধান সেটি যেন সহজলভ্য হয়, সেটি হচ্ছে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। আরেকটি হচ্ছে ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা, সেটি হচ্ছে আমার আর্থসামাজিক প্রেক্ষাপটে সেই সেবাটি নিতে আমি সমর্থ কিনা, সেটি হচ্ছে ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা। আমি যদি উদাহরণ দিয়ে বলি, একটি স্বাস্থ্যসেবা আছে আমার দোরগোড়ায় আছে, কিন্তু আমার আর্থসামাজিক প্রেক্ষাপটে সেই স্বাস্থ্যসেবাটি আমি নিতে পারছি না। আরো যদি একটু পরিষ্কার করি, সেটি কেমন? একটি খুব ভালো মানের বেসরকারি ক্লিনিক, আমি একজন গরিব নাগরিক, আমি গরিব নাগরিক হিসেবে সেই ভালো মানের ক্লিনিকে যাওয়ার সবসময় আমার সামর্থ্য থাকে না, তাহলে কিন্তু এই যে স্বাস্থ্যসেবাটি আমার কাছে থাকলো, এটি কিন্তু আমার কাছে সহজলভ্য নয়, আমার কাছাকাছি কিন্তু আমার জন্য সহজলভ্য নয়। এই যে স্বাস্থ্যসেবা সহজলভ্য নয়, এই স্বাস্থ্যসেবাটিকে আমরা কি করছি, ন্যায়সঙ্গত পর্যায়ে কিভাবে নিয়ে আসা যায় সে বিষয়টি নিশ্চিতকরণের জন্য কাজ করছে।
2: খুব সুন্দর। আর এই সকলের জন্য যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কাজ করে যাচ্ছে, কি কি ধরনের কাজ করে যাচ্ছে?
3: আপনি খেয়াল করবেন, সবার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দোরগোড়ায় পৌঁছে দিবেন, সে লক্ষ্যে কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগের অধীনে পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য সেবা বিভাগ, এই যে দুটি বিভাগ আমরা কাজ করে যাচ্ছি সকল কর্মকর্তা কর্মচারী, তার প্রতিফলন আমরা দেখি কোথায়? কমিউনিটি ক্লিনিক, একেবারে আপনার ঘরের কাছে ক্লিনিক আছে, আমাদের স্বাস্থ্য আপা যাদেরকে বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, পরিবার কল্যাণ সহকারী নামে আমরা চিনি, তারা একেবারে প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, সেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জেলা সদরে সদর হসপিটাল আছে, তারপরে বিভাগীয় সদর হসপিটাল আছে, মেডিকেল কলেজ আছে, কি নাই। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এবং ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবসময় কাজ করে যাচ্ছে।
2: খুব সুন্দর, ধন্যবাদ আপনাকে। আমি সবশেষে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কোনো চ্যালেঞ্জ আছে কিনা?
3: অবশ্যই চ্যালেঞ্জ আছে, যে কোনো কাজ করতে হলে তার চ্যালেঞ্জ তো কিছু থাকেই। তবে আমরা চেষ্টা করছি খুব দ্রুত এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আমরা যেটা দেখেছি, আমরা যদি কোনো স্বাস্থ্যসেবা জনগণের কাছে নিয়ে যাই, প্রাথমিকভাবে জনগণ এটাকে গ্রহণ করতে চায় না। এই জন্য আমরা কি করি, তাকে তথ্য সেবা দেই। এই তথ্য সেবার মাধ্যমে সে অবগত হয় এটি তার স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী। আমি যদি বলি যে পরিবার পরিকল্পনার যে সবচেয়ে আধুনিক পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো সম্পর্কে যখন জনগণকে বোঝাতে যাই প্রথম, তখন কিন্তু জনগণ সহজভাবে নেয় না। কিন্তু যখন দেখে যে এটি তার স্বাস্থ্য এবং পারিবারিক সামাজিক পরিস্থিতিতে আর্থসামাজিক প্রেক্ষাপটে তার জন্য উপযোগী, তখন সেটি সে গ্রহণ করে। ঠিক একইভাবে প্রতিটি স্বাস্থ্যসেবা আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু একই সাথে সমাজের যে ট্যাবু আছে, সেই ট্যাবু, স্বাস্থ্যর ক্ষেত্রে যে ট্যাবু আছে সেটি ভাঙার জন্য আমরা তথ্য সেবা জনগণকে দিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করছি, রেডিও, টেলিভিশন, তারপরে প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া আছে, অডিও ভিজুয়াল মিডিয়া আছে, সবগুলো আমরা ব্যবহার করে জনগণকে সচেতন করছি। একই সাথে আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। এবং আরেকটি বিষয় আমরা পরিষ্কার করি, সেটি হচ্ছে পর্যাপ্ত জনবল দিয়ে এবং ঔষধ সামগ্রী দিয়ে চেষ্টা করে যাচ্ছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্ষেত্রে আরেকটু বলে রাখা ভালো যে আমাদের প্রত্যেকেরই সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে আমরা সর্বোচ্চ সেবাটুকু জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আশা করছি আমরা যখন উন্নত দেশে পরিণত হব, তখন হয়তো আরো ভালো সেবা জনগণকে দিতে পারবো।
2: অসংখ্য ধন্যবাদ আপনাকেও প্রবীর কুমার সেন, এত সুন্দর করে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলবার জন্য। নিশ্চয়ই শ্রোতারা অনেক বেশি উপকৃত হবেন এবং আপনারা ঠিক সুন্দরভাবে এই সেবাগুলো গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।
4: প্রিয় শ্রোতা, বিশ্বায়নের এ যুগে দিন দিন জীবনযাত্রার ব্যয় যেভাবে বাড়ছে, তাতে করে পরিবারের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখা ভীষণ কঠিন হয়ে পড়ছে। তাই এই অবস্থা সামাল দেওয়ার সহজ পথ হল পরিবারের পরিধি নিয়ন্ত্রণে রাখা। দুই সন্তানের পরিকল্পিত ছোট সংসারই পারে সকলের সব রকম চাহিদা মিটিয়ে সুখের সংসার গড়ে তুলতে। অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী সম খায়রুল ইসলাম, কথা সাজিয়েছেন ডক্টর এ এস এম মশিউর রহমান, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: প্রিয় শ্রোতা, একটি সুখী সমৃদ্ধ পরিবার গঠন স্বামী স্ত্রী দুজনের মতামতের উপর নির্ভর করে। মাতৃস্বাস্থ্য উন্নয়নে স্বামীর ভূমিকা অনেকখানি। এবারে কথিকা, পুরুষের অংশগ্রহণে মাতৃস্বাস্থ্যের উন্নয়ন অবদান রাখে, এ বিষয়ে বলছেন মুস্তাকিম স্বাধীন।
1: নারী ও পুরুষ সম্মিলিত অংশগ্রহণে একটি পরিবার পরিচালিত হয়। নারীর প্রতি পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কারণে পরিবারে সন্তানের দায়িত্বভার মায়ের পাশাপাশি বাবাকেও নিতে হয়। এক্ষেত্রে পুরুষদের নারীর প্রতি বাড়তি সচেতন ও দায়িত্ববান হতে কোনো শ্রেণী বা গোষ্ঠীর প্রয়োজন হয় না। প্রয়োজন একজন সচেতন পুরুষ হিসেবে পরিবারে দায়িত্বশীলতা রক্ষা করা। নারীর সন্তান ধারণের কারণে পরিবারে স্বামী বা কর্তা হিসেবে স্ত্রী বা নারীর যে স্বাভাবিক নিরাপত্তা ও শারীরিক ঝুঁকিগুলো পার করতে হয়, সেই ঝুঁকিগুলোর সার্বক্ষণিক মোকাবেলায় এবং সহমর্মিতার জায়গাগুলো যে কোনো পরিবারের ক্ষেত্রেই পালন করতে হয় এবং পরিবারকে সুন্দরভাবে এগিয়ে নিতে পুরুষদেরই এগিয়ে আসতে হয়। দেখা যায় পরিবারের অন্যান্য চাহিদার মতোই চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষায় বহু পুরুষ সচেতন নয়। অবহেলা, পরিবারের সদস্যদের প্রতি অমনোযোগী হওয়া, একটি সুন্দর, সুস্থ এবং দেশের উন্নয়নে কাজ করে যেতে পুরুষদের অনেকেই অমানবিক ও অসচেতন থাকেন। এই অবস্থা সমাজের বিভিন্ন পেশা ও শ্রেণীর মধ্যে বেশি ঘটে থাকে। এই অবস্থার পরিবর্তন করতে সমাজে পুরুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। গোটা সমাজ এখন তথ্য ও প্রযুক্তির কারণে বিভিন্নভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। এখন কিশোরীরা তাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো ইন্টারনেটের সহায়তায় জানতে পারছে। সচেতন পুরুষ বিবাহ প্রথার এমন সামাজিক বন্ধনকেও বিভিন্নভাবেই জানতে পারছে, কিন্তু অসচেতন পুরুষদের স্ত্রীদের প্রতি বন্ধুত্ব বা মানুষ হিসেবে নারীকে পাশে রাখবার মানসিকতা তৈরি করতে পারে সমাজের সব স্তরের মানুষেরা। গোটা বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নারীর স্বাস্থ্য ঝুঁকিও বেড়েছে। এক্ষেত্রে পুরুষদের উচিত মানসিক পরিবর্তন এনে নারীর প্রতি সমতা বিধান করা। নারী তা সে যে পরিবেশেই থাকুক, প্রযুক্তি ছোঁয়া তাকে অনেকভাবেই সহায়তা করছে। সেই বদলে যাওয়া সময়ে আসুন নারীর মাতৃস্বাস্থ্য উন্নয়নে আমি, আপনি সহ সকল পুরুষ এগিয়ে আসি। নারীকে সম্মান ও মর্যাদা দিতে পরিবারে মা ও বাবাদের সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে শিষ্টাচার ও শিক্ষা দেওয়ার মানসিক চর্চা করতে হবে। শিশুর আনন্দদায়ক বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার পাশে মাকেই সবার আগে এগিয়ে আসতে হয়, তাই সেই মাকেও পরিবারে সম্মান জানানোর রেওয়াজ বাড়াতে হবে। নারীর উন্নয়নের ফলে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র এগিয়েছে। নারী শিক্ষিত হলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সহ বিভিন্ন ক্ষেত্রে তার অংশগ্রহণ বাড়বে। এক্ষেত্রে রাষ্ট্রকে নারীর জন্য পরিবেশ ও সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তবেই নারীর শুধু মাতৃস্বাস্থ্য উন্নয়ন নয়, সব ক্ষেত্রেই উন্নয়ন হবে।

0: আমাদের ছোট দেশে প্রায় 16.5 কোটি মানুষের বসবাস। জনসংখ্যার আধিক্যের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, সীমিত কর্মসংস্থানের সুযোগ, পরিবেশ দূষণ, স্বাস্থ্যসেবা এবং শিশুর পুষ্টিকর খাদ্যের মান এখন পর্যন্ত কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানো ইত্যাদি বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এই বিশাল জনগোষ্ঠী তাদের জীবন জীবিকা এগিয়ে নিচ্ছে। এমনি এক পরিবেশে দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে অপুষ্টি আরও একটি প্রধান অন্তরায়। বাংলাদেশের 5 বছরের নিচে শিশুদের মধ্যে প্রায় 50% শিশু কোনো না কোনোভাবে অপুষ্টির শিকার। অপুষ্টি একটি শিশুর মেধাসহ সার্বিক বিকাশের পথে অন্তরায়। সামাজিক অবস্থান, আর্থিক সামর্থ্য, পুষ্টি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান না থাকা এসব কিছুর অপুষ্টিজনিত সমস্যার সঙ্গে সম্পৃক্ত। আবার গর্ভকালীন মায়ের অপুষ্টি থেকে গর্ভের শিশুটি অপুষ্টিতে আক্রান্ত হয়। কাজেই পুষ্টির বিষয়টি পারিবারিক প্রেক্ষিত থেকেই বিবেচনায় নিতে হবে। আর ধনী, গরিব, মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষকেই তার সামর্থ্যের মধ্যে পুষ্টিকর খাবারের অগ্রাধিকার নিশ্চিত করে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। পুষ্টি সমৃদ্ধ খাবার একটি শিশুর বেড়ে ওঠার জন্য অত্যন্ত আবশ্যক। কাজেই একটু সচেতন হলেই শিশুর জন্য পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত হবে, তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম স্বাস্থ্যবান, বুদ্ধিদীপ্ত ও প্রতিভার অধিকারী হবে, দেশ গঠনে সফল অবদানও রাখতে পারবে।
1: আপনি
2: তো দেখি কুলে এসে সব মাটি করবেন, অত কথা না কইয়া কামটা সারতে দেন।
1: কিন্তু যদি আবার ভাগে
2: ভাগবো, আরে ভাগবো কোন কাম দিয়া, সাইড দিয়ে দিয়ে ঘিরা ফেলাইছি না, বুঝছে যে সুপের মধ্যে দেখা যায় মাথা নিচা করে বসে রয়েছে।
3: সাসার
2: মাথার দাম আছে যা কনের আমার কাছে।
3: আমার আর কনের কিছু নাই, বাঘ যখন কুয়াই পড়ছে।
1: তুমি বাঘ
3: না তো কি, একবার ছুটতে পারলে
2: আর ছুটনের কোন কায়দা নাই। ওরে অহনি লইয়া চলো জায়গা মতো।
3: আব্বা আপনার আমার শ্বশুর, বাপের পরে তো শ্বশুরের স্থান, আপনি এই চামচিকা গুলারে কিছু কন।
1: বাঘ আর চামচিকার হিসাব পরে হইব, আগে জায়গা মতো চলো বাবাজি, যা করণের আইজি করামু।
3: আপনারা আমারে কোথায় নিয়ে যাবেন?
2: ফুলিয়াপার কাছে।
3: আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন, আমি নিজে যাবো ফুলিয়াপার কাছে। আমার আর দুইটা দিন সময় দেওয়া যায় না।
1: কেন?
3: আমার পরম প্রিয়তমা স্ত্রীর শেষ
1: শেষ কিরে।

0: কি শেষ মানে কি? তোমার কি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে যে শেষ?
1: ব্যাপার কি? ও নাকি এভাবে সবাই মিলে জাপটে ধরে আছেন কেন?
0: আগে আপনার অফিসে চলেন, সেইখানে সব কথা হবে, কাজ হবে।
1: কথা হবে, কাজ হবে মানে কি চাচা? আপনারা জামাই মেয়েকে ধরে না রেখে কথা বলতে দেন।
2: আর কথা বলার অধিকার তো সবার আছে সত্য, তবে এই রকম আকাইমা ঘরজামের কথা হুনতে হুনতে আমাগো মাইয়া অতিষ্ঠ হইয়া গেছে। তাই সমাজের মাতব্য হিসাবে আমরাই ডিসিশন লইছি।
0: হ্যাঁ, আমরা ডিসিশন লইছি
2: যে ওরে ধইরা নিয়া আপনাগো ক্লিনিকে ইয়া করাই দিই, সারা জীবনের লাগা বাচ্চা হওয়া বন্ধ।
3: ফুলিয়াফা, এটা একটা বিচার লোকন। বিয়ার পরের বছর প্রথম মাইয়া হইছে, তার পরের বছর আরেক মাইয়া, আবার এই ধরেন গিয়া দেড় বছরের মাথায় আবারও মাইয়া। আমার দোষ কি? এখন পুলার চেষ্টা তো আমি করতেই পারি।
2: এইটা কি কইয়া বইলা হওয়ানো যায়? হ্যাঁ, ছেলে হোক আর মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আবার সাইন নাম্বার?
1: আহাহা, লস্কর ভাই শোনেন শোনেন, আপনি যা সহজে বুঝছেন আলী ভাই তা সহজে বুঝে নাই।
2: আরে সেই জন্যই তো লইয়া যাইতাছি একেবারে ভ্যাসেকটমি করাই।
0: ক্লিয়ার কাট।
1: আশ্চর্য কথা বলেন তো আপনারা, যা বলছেন জেনে বলছেন।
2: হ্যাঁ, যাই না বুঝাই রাই হইলো আলীর যা সন্তান হবার হইছে, আর দরকার
0: নাই।
1: ছোট্ট একটা ব্যাপার নিয়া আপনারা বড় একটা কমিক করে ফেললেন। শুনেন, পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি অথবা অস্থায়ী পদ্ধতি যেইটাই হোক, দম্পতিরা স্বাধীনভাবে নিজের ইচ্ছায় গ্রহণ করবে। আর এই যে বললেন ভ্যাসেকটমি মানে NSV, এটা কেবল পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণের একটা স্থায়ী পদ্ধতি। এটা গ্রহণ করলে আগের অবস্থায় আর ফিরা যাওয়া যায় না।
3: আফা, আমারে দরকার হইলে বুড়ি খাওয়ান, কিন্তু কাটা সিরা এইসব।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পদ্ধতিগুলাই জানাবো, সমস্যা নাই। তবে NSV-র কথা যখন হচ্ছে তখন বলি, শোনেন, এর সুবিধা হলো ছুরি কাঁচি কিছুই লাগে না, সেলাইও লাগে না, আর রক্তপাত নাই বললেই চলে। অন্ডথলিতে ছোট্ট ছিদ্রের মাধ্যমে এটা অতি সহজেই করা হয়, এই 5-7 মিনিটের মধ্যেই কাজ হয়ে যায়। যৌন ক্ষমতা স্বাভাবিক থাকে, 2 দিন পরেই আপনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার দিয়েই NSV করানো হয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই।
0: বাস, তাইলে আর ভেজাল কি? চলেন,
1: ভেজাল কিছুই নাই। তবে NSV নেওয়ার 3 মাস পর থেকে এর কার্যকারিতা শুরু হয়। এই 3 মাস সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হইব, নয়তো স্ত্রীকে অন্য যে কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করতে হইব।
2: সেইটাই হইব ভ্যাসেকটমি।
1: না না না না না না না, আপনি বললে তো আর হবে না। আলী ভাই তার স্ত্রীর সাথে পরামর্শ করে যে পদ্ধতি নিতে চাইবেন সেইটাই দেওয়া হবে। যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কিছু NGO ক্লিনিক থেকেই NSV বা ভ্যাসেকটমি করানো হয়। আগে আপনারা সিদ্ধান্ত নেন।
4: শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠান কেমন লাগে জানিয়ে কিন্তু লিখতে পারেন এই ঠিকানায়: ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শের-ই বাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেলও করতে পারেন, ইমেল আইডি হচ্ছে betarphnc1207@gmail.com। শ্রোতা বন্ধু, আমাদের বাড়িঘর থেকে শুরু করে আমাদের চারপাশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তা না হলে আমরা আক্রান্ত হতে পারি ডেঙ্গু মশা দ্বারা। আর ডেঙ্গুর থেকে বাঁচতে হলে আমাদের থাকতে হবে সচেতন এবং সাবধান।

0: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেই, নিজেরা ভালো থাকি, অন্যদের ভালো থাকতে সাহায্য করি, এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। যেতে যেতে জানাবো নেপথ্যে যারা ছিলাম তাদের নাম। গ্রন্থন উপস্থাপনায় আমি নাজমুন নাহার সুমনা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর সমুদ্র বন্দর সহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি পৌঁছেছেন। আজ সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতার বাড়িতে পৌঁছলে তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। দুপুরে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে হাটহাজারির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। বিকেলে হাটহাজারি সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেবেন। পরে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, চট্টগ্রামের বাঁশখালীবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। সাম্প্রতিক বন্যায় বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে গতকাল সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, পাহাড়ি ঢল থেকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি বলেন, এই অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে বিএনপি কাজ করছে। গতকাল জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যখন দেশকে এগিয়ে নিতে কাজ করছে তখন একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, নাটোর সহ দেশের সম্ভাবনাময় স্থানের পর্যটন শিল্পকে জনপ্রিয় করতে সরকার কাজ করছে। তিনি গতকাল নাটোরের রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের 1498টি পর্যটন স্পটে আবাসন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে সেগুলোকে দেশি বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক নৌ রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ওমানের সঙ্গে আলোচনায় তিনি আশাবাদী এবং তেহরান ও মাস্কাটের মধ্যকার বৈঠকের ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে উপনীত হতে ইরানের উপর চাপ অব্যাহত রাখা হবে। তুরস্ক জানিয়েছে, সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তাদের নতুন প্রতিরক্ষা চুক্তি আত্মরক্ষামূলক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই চুক্তিতে ইরান সহ অন্য কোনো দেশকেই প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়নি। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নেতাদের মধ্যে শুক্রবার স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী তিন দেশের যে কোনো একটি দেশের উপর হামলাকে অন্যান্য দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে। হাকান ফিদান আরও বলেন, অকারণে কোনো দেশকেই হামলার লক্ষ্যবস্তু করা হবে না। খেলার খবর ক্রিকেট। প্রিটোরিয়ায় আজ ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 1:30টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দেয়, মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ করে দিন।

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করে তুলুন। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে ১৫ মিনিট পর্যন্ত এফএম ১০৬ মেগাহার্জ এবং এফএম ১০২ মেগাহার্জে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে ১৫ মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
1: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ১০২ মেগাহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে। অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্জ, এফএম ৯০ মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরকালীন বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
2: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গৃহ হস্তান্তর অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে আয়োজিত অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সম্প্রচারের শুরুতে আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা করছি, একই সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি যারা এই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা এই সাম্প্রতিক বন্যায় উদ্ধার তৎপরতায় জিও নিয়োজিত ছিলেন এবং যারা বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যেই এই বাহারছড়া সমুদ্র সৈকতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন সাম্প্রতিক দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায় যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল, বন্যা উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছিল, সেখানে ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে যেমন বসতবাড়ি, অবকাঠামো এবং ফসলি জমি, হাঁস মুরগি, পশুজ সম্পদ সহ বিভিন্নভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষ। যদিও সরকার তাৎক্ষণিকভাবে এই পরিস্থিতি উত্তরণের জন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত দিয়ে এই কার্যক্রম চালিয়েছিলেন এবং এই বন্যা পুনর্বাসন কার্যক্রমে কিন্তু বর্তমানে চলছে। অবকাঠামো নির্মাণের পাশাপাশি কৃষিজীবীদের জন্য যারা চাষি রয়েছেন, কৃষক রয়েছেন, তাদের সার বীজ দেওয়া হয়েছে বিনামূল্যে এবং প্রণোদনা দেওয়া হচ্ছে কৃষকদের। একই সঙ্গে যারা মৎস্য খামার করেছেন, জানেন যে এই দক্ষিণাঞ্চলে কিন্তু মৎস্য খামার রয়েছে প্রচুর, বিশেষ করে চিংড়ি খামার, সেগুলো কিন্তু বিনষ্ট হয়েছে এবং চিংড়ি খামারের যেন ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য সরকার তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এবং আরও একটি বিষয় হচ্ছে, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলো সহ এই অঞ্চলে বন্যায় যে সড়ক অবকাঠামো দারুণ মানে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। রেলপথের ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছিল কিঞ্চিৎ এবং সেটিকেও মেরামত করে রেল পুনর্বাসন করা হয়েছে, রেলপথ পুনরায় চালু করা হয়েছে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু কক্সবাজারের মাতার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। মাতার বাড়ি যে হাব রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, গভীর সমুদ্র বন্দর রয়েছে, এলএনজি টার্মিনাল রয়েছে, সে হাবটি কিন্তু তিনি এখন যে বিনিয়োগ সংক্রান্ত যে হাবটি রয়েছে সেখানে তিনি এখন অবস্থান করছেন, সেটি ঘুরে ঘুরে দেখছেন এবং মত বিনিময় করছেন এবং বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হবেন এই বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই শ্রোতা বন্ধুরা, একেবারে সমুদ্রের কোল ঘেঁষে কিন্তু আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, যেখানে মঞ্চ এবং মানুষের জন্য বসার জায়গা হয়েছে জনসাধারণের জন্য, সেখানে কিন্তু আশ্রয় পড়ছে একেবারে সমুদ্রের ঢেউ।
3: গৃহহীন হওয়া 100টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই ঘরগুলো হস্তান্তর করবেন ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন। এবং জেলা প্রশাসন সূত্রে ইতিমধ্যে জানানো হয়েছে বাঁশখালী পৌরসভা ও নর্থ ইউনিয়নের প্রত্যেকটিতে 10 জন করে মোট 100টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু এখানে পাঠানো হয়েছে জানানো এবং তাদেরকে আমন্ত্রণ দিয়ে জানানো আনা হয়েছে এবং তাদেরকে ঘরগুলো তুলে দিবেন। একই সঙ্গে 10,000 করে মানে 10,000 করে
2: আনা হয়েছে এবং তাদেরকে ঘরগুলো তুলে দিবেন। একই সঙ্গে 10,000 করে মানে 10,000 করে আর্থিক সহযোগিতা করা হবে বিশেষভাবে এবং কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে এবং ঘরগুলোর হিসাব যে এগুলি কিন্তু দুর্যোগ সহনীয় ঘর যে বাড়িগুলো দেওয়া হচ্ছে এবং 18 ফুট দৈর্ঘ্য এবং 12 ফুট প্রস্থের প্রতিটি টিনের ঘরে 2টি করে কক্ষ আছে। এর সঙ্গে 5 ফুট দৈর্ঘ্য 5 ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগার রয়েছে এবং এর পরপরই কিন্তু আপনারা জানেন যে এইখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী হাটহাজারিতে যাবেন এবং হাটহাজারিতে তিনি তার ও এই ধরনের কর্মসূচি রয়েছে এবং তিনি হাটহাজারির এবং ফটিকছড়িতে যাবেন। সেখানে তিনি মাদ্রাসার যে ফটিকছড়ি যে বিখ্যাত মাদ্রাসা রয়েছে সেখানে তিনি বাবুনগরী যিনি রয়েছেন প্রধান ব্যক্তিত্ব তার সঙ্গে মাওলানা বাবুনগরী তার সঙ্গে সাক্ষাৎ করবেন। সব মিলিয়ে দিনভর যে কর্মসূচি এই আজকের মাতার বাড়ি থেকে শুরু হলো এবং কিছুক্ষণের মধ্যে এখানে বসবেন। হাটহাজারির অনুষ্ঠানটা কিন্তু বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। আশা করি এই অনুষ্ঠানটির পরপর আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং হাটহাজারি চার যে কর্মসূচি রয়েছে সেটি আপনারা শুনতে পাবেন।
3: সত্যবোধক গান।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি বাঁশখালী উপজেলার বাহারচরা সমুদ্র সৈকতে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এইখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ হস্তান্তর করবেন, অনুদান এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এই উপলক্ষে আয়োজিত এই সমুদ্র সৈকতে হাজার হাজার নারী পুরুষ কিন্তু উচ্ছ্বাসে অংশগ্রহণ করছেন। আপনারা শুনতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই প্রান্তর। মাননীয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে সরকারের পক্ষ থেকে আগেও সহযোগিতা, সাহায্য এবং বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে, এবারে কিন্তু তিনি দেখতে এসছেন। তিনি সকালে কক্সবাজার জেলার মাতার বাড়িতে গিয়েছিলেন, সেখানে বিভিন্ন বিনির্মাণাধীন হাব, সরকারি যে হাবগুলো রয়েছে সেগুলি পরিদর্শন করেছেন। এখানে তিনি এসছেন এবং তার আগমন

0: আমাকে কেন্দ্র থেকে লোকের জনসমাবেশ হয়েছে একবারে সমুদ্র সৈকতে, কিন্তু এটি দেখবার মতো একটি বিষয়। মৃদু বাদ্য বাতাস বইছে এখানে, রৌদ্র চলে দুপুরে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং মন্ত্রী পরিষদের সদস্যবর্গ দেখতে পাচ্ছি। আমরা এবার অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: এখন আমরা সবার কাজ শুরু করতে যাচ্ছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা উলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌলানা আব্দুল করিম সানবী। মৌলানা আব্দুল করিম সানবী।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। কুল ইল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা

0: صدق الله العظيم. রাজনীতি আল্লাহ আপনি যাকে ইচ্ছা রাজ্যতা দান করেন এবং যার নিকট হইতে ইচ্ছা রাজ্যতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আপনার হাতে রয়েছে কল্যাণ, নিশ্চয় আপনি সর্ব বিষয়ে ক্ষমতাবান। সূরা আলী ইমরান ইসরাইল আয়াত 24। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবে বাসকালীর কৃতি সন্তান, বাসকালীর গৌরব, বাসকালীর অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারক বাহক এবং আমার নেতা মহান আলহাজ জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, তাকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। বাসখালীর এই বন্যা দুর্গত এলাকার মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আজকের এই মত বিনিময় সভার আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের গণমানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উপস্থিত আছেন। আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রীবর্গ মঞ্চে উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানিত সংসদ সদস্য বৃন্দ, আমাদের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় বাসখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনাবেক বালাসন নিয়ে আর মাজা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আসছে, আপনারা খুশি হইন না? সাহেব ব্যাগগুলো তুমি দাও, যাই ব্যাগগুলো দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এ তোর আর বড় সাওয়া বাবা কিছু নাই। আর সরকার গঠন করতে মাত্র পাঁচ মাসের মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। সম্মানিত প্রধান অতিথি, আমাদের বাসখালীতে এই গত মাসে এই বন্যার কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ পানবন্দী ছিল, অনেক কষ্ট পেয়েছে। তাদের এই কষ্টের যে কষ্টটুকু ছিল সেটি আজকে আপনি আসার আগমনের পরে আপনারা এই আসার খবর শুনে আমাদের বাসখালীর মানুষ সেই কষ্টটুকু ভুলে গিয়েছে। তারা আজকে আমরা সকলে আনন্দিত, আমরা সবাই গর্বিত আজকে যে আপনি আমাদের বাসখালীতে এখানে উপস্থিত হয়েছেন। আমি এখানে বক্তব্য বেশি রাখবো না, যেহেতু সময় অনেক কম। আমাদের কিছু দাবি দাওয়া রয়েছে আমাদের বাসখালীবাসীর, যেহেতু সবসময় সুযোগ হয়ে উঠবে না আপনাকে পাওয়ার, আমি কিছু এলাকার মানুষের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। আমি আমার প্রথম বই আমাদের এই যে সমুদ্র সৈকত, আজ অনেকে বাংলাদেশের অনেকে জানে না বাসখালীতে এরকম একটি সমুদ্র সৈকত রয়েছে। আজকে আপনার আগমন উপলক্ষে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে জানতে পারবে এই বাসখালীতে একটি সমুদ্র সৈকতের সৈকত আছে। তা আমি বলবো আমাদের বাসখালীর এটিকে একটি যদি পর্যটন স্পট হিসেবে ঘোষণা করা যায় সেদিকে আপনি লক্ষ্য রাখবেন। আমাদের মূল প্রাণের দাবি যেটি এই উপকূলীয় এলাকা পুরোটা আমাদের বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধটি আমাদেরকে স্থায়ী এবং স্থায়ী বেড়িবাঁধ করতে হবে। এবং আমাদের আরও দাবি দাবার মধ্যে রয়েছে, আমি বলবো আমাদের এখানে আমি দেখলাম বিডার আমাদের চেয়ারম্যান সাহেব আশিক সাহেব আছেন, আমরা মনে করি আমাদের এই এলাকায়ও এই শিল্পাঞ্চল বা ইকোনমিক জোন করার মতো এখানে সম্ভাবনা রয়েছে। এখানে সবাই মাতার বাড়ি আর আনোয়ারায় ফোকাস করছে কিন্তু মাঝখানে আমরা বাদ যাচ্ছি। এখানে যদি ফিজিবিলিটি স্টাডিটা যদি একটু করা যায় আমি বলবো আমাদের বিডার চেয়ারম্যানকে একটু অনুরোধ করবো এখানে ঘুরে যেতে যদি সম্ভব হয়। এছাড়া আমাদের এখানে বিপুল জনগোষ্ঠী আমাদের লবণ চাষী রয়েছেন, আপনি একটি মিটিং করেছেন সকলের সমন্বয়ে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ছিলেন ওখানে, ওই মিটিংয়ের পর থেকে আমাদের লবণ চাষিরা ন্যায্য মূল্য পাওয়া শুরু করেছে। কিন্তু একটি যদি তাদের জন্য পার্মানেন্টলি একটি যদি নীতিমালা করে দেওয়া যায় তাহলে তারা তাদের ন্যায্য মূল্য পাবে, তাদের সুন্দর জীবিকা হবে। এটি এই লবণ চাষি লবণ চাষি মহেশখালী চকরিয়া কুতুবদিয়া বাসখালীতে অনেক লবণ চাষি আমাদের, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। সেই সাথে আমাদের জলকদর খাল রয়েছে যেটি ইতিমধ্যে কাজ চলছে, আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে 5 পেজে 62 লক্ষ টাকার কাজ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আবার টেন্ডার প্রক্রিয়াধীন, যেহেতু এটি লম্বা খাল এটি 4-5 বারের পর্যায়ক্রমে 4-5 বারের টেন্ডারের মাধ্যমে করতে হবে, সেদিকে একটু আপনি খেয়াল রাখবেন। এবং আমাদের এই যে বন্যা হয়েছে এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আসলে ভালো ছিল না, আমাদের কয়েকটি নতুন সুইচ গেটের প্রয়োজন হতে পারে, সেটি একটু আপনি আপনার নলেজে রাখবেন। এই এই এই অনুরোধটুকু রেখে এবং পরিশেষে, যেহেতু আমাদের অনেক ঘর বাড়ি এখন বর্তমানে ক্ষতিগ্রস্ত, আমরা আপনার মাধ্যমে আজকে 100টি ঘর আমরা উপহার দিচ্ছি, এই পুনর্বাসন প্রক্রিয়া রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটা যাতে আপনার চলমান থাকে সেই অনুরোধটুকু রেখে। এবং পরিশেষে আজকে আমি আমার মরহুম পিতা আল্লাহ জাফর ইসলাম চৌধুরীকে স্মরণ করছি, যিনি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তারেক রহমান সাহেব একদিন বাংলাদেশে অবশ্যই ফিরে আসবেন। আপনি এসেছেন এবং বাসখালীতে এসেছেন আজকে প্রধানমন্ত্রী হিসেবে, সেটি আমাদের আজকে সবচেয়ে গৌরবের বিষয়। আমি আর বেশি কিছু না বলে আপনাদের সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
3: প্রিয় বাসখালী বাসে আজকের দিনটি হচ্ছে আমাদের জন্য আনন্দের দিন, ঈদের

0: দিন যেহেতু মাননীয় প্রধান
1: চৌধুরী আর ভাই ফুট পাপ্পা কথা যা হওয়া পরে হয়ে দিয়ে দাবি দেওয়া যা দিয়া পরে দিয়ে দিয়ে কিন্তু যা চাই ইয়ে তোর বেশি দিলে কি আপত্তি আছে না? ঠিক আছে। আর মাননীয় সংসদ সদস্য সকল কেউ বক্তৃতা দিন না ভারত গুষ্ঠ নয়ন কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো আর বহু জায়গা যা ঘুরিব প্রোগ্রাম আছে আইও কথা নহই তো চাইলাম তুই হতে তুমি সিডাঙ্গে মানুষ দুই নহইলে তুই তারা ঘুষু একতাল্লাই এডে পর্যটন স্পট কোয়া কাবার নিয়ে পর্যটন স্পটও কি দেন না লবণের ন্যায্য মূল্য হওয়া শুরু করছে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই ঘোষণা করিব ন্যূনতম দাম চাষি হলো সদ্দুর পাইব আন্দাজ করি তেজ্য মাল্লা আচ্ছা বাদ বাকি বেরিবাদ বেরিবাদর মন্ত্রী সহ বেগ কোনরে এটা বাসকালি আইয়েরে পরিমাপ করি বললে ইঞ্জিনিয়ার নাই বললে আরো খোঁ দিম আজিয়া মাপ করন সময় নাই বাসকালির উন্নয়ন আল্লাহ যা যা করা পরে মাননীয় প্রধানমন্ত্রী করিব লোয়াগার তো সাত কেন্যার আর বড় ভাই শাহজাহান চৌধুরী জামাতের এমপিরি এডো কিছু ত্রাণ সামগ্রী দেওয়া যাইব আর নইলে হব তো দাম আসকালে দিও বা আনা মাননীয় না দেওয়া যাইব এটা বাঁশকালের এমপি সাহেব আইসে এখন আর কোন ভেদাভেদ নগরি ওবা এটা জামাতের তো এমপি বলে কি মাননীয় প্রধানমন্ত্রী নই না ত্রাণ সামগ্রী না দেন না আর আর নেতা বাংলাদেশের মানবিক নেতা গরিবের নেতা এদেশের উন্নয়নের নেতা ইনশাআল্লাহ হন বৈষম্য নইব খুদা হাফেজ আই আহ্বান করি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আইয়ের দুই কথা হন সালাম আলাইকুম
2: আমাদের মাঝে এখন বক্তব্য রাখছেন চট্টলার অহংকার চট্টলার গৌরব জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন
3: এখন ঠিক আছে তো আরে বুঝি তো বুঝো না বিসমিল্লাহ রহমানুর রহিম এখন তো বেগুনও সার গিয়ে বক্তৃতা দিয়ে ফেলেই আই যদি সারকে বক্তৃতা দিই মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পারবে কিছু তাই বাংলা সারকে একখানে মিলিয়ে দিই ঠিক আছে না আচ্ছা বাঁশখালীর দাবি দেওয়া লাগবে দ্রুত বাঁশখালীর এই বর্তমান সরকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনীতি কমপ্লিটলি ভিন্ন ধরনের রাজনীতি এলে রাজনীতি আর দেখুন না গোড়া বাংলাদেশের যুব সমাজ শিশু মহিলা কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী অন্যান্য দেখুন না এই বাজারের মধ্যে কেউ বাদ গিয়ে না প্রত্যেকটি মানুষের সমস্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানা আছে এবং প্রত্যেকটা মানুষের জীবন ধারণ জন্মোত্তর মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের দায়িত্ব কেন পালন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী নতুন রাজনীতি শুরু করছে ওই ফুরের রাজনীতিতে হাত দেশের তুলো তো এখন নতুন রাজনীতি নতুন চিন্তা নতুন ভাবনা কারণ বিশ্ব বদলে গিয়ে এখন এই নতুন চিন্তায় বাংলাদেশ গড়ার যে কাম শুরু হই ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অর্থনীতির সুফল প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা মহিলার ঘরে ঘরে যাবে ওনারা গ্যা ফাইন না মাই ফল মহিলা কার্ড ফাইন না ফ্যামিলি কার্ড ফাইন না আই জন্য অফন ফ্যামিলি ক্রাইসিস, প্রত্যেক পরিবারের যারা আনার মহিলা অক্ষম, গড়র যিনি প্রধান মহিলা, ব্যক্তিগণের কাছে ফ্যামিলি কার্ড যাবো ইনশাল্লাহ, কৃষকের কাছে কৃষি কার্ড যাব, আর আলে মোলাম আলেদা বাতা দেওয়া হই, এবং চিকিৎসা সর্বস্তরের মানুষদের চিকিৎসা দেওয়া যাক বিনা পয়সায়, শরীর খারাপ না হইবেন নাই যত ব্যবস্থা তার ব্যবস্থা করা যাক, শিক্ষা স্বাস্থ্যর খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া গিয়ে, ঠিক আছে না, সবচেয়ে বেশি বরাদ্দ, কারণ শিক্ষা স্বাস্থ্য বলতে মানুষের মূল খরচ, শিক্ষা স্বাস্থ্য খরচ কমে গেলে গই, এবং ফ্যামিলি কার্ডের ঠেয়া ফেলি, কৃষক কার্ডের ঠেয়া ফেলি, ওলামাকরের ঠেয়া ফেলি, আর কেউ বাকি থাকিল না, প্রত্যেকটা মানুষের কাছে উন্নয়নের ছোঁয়া, দেশের উন্নয়নের যে ভাগিদার, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী সিনতিয়ার রাজনীতির মধ্যে ই বলতে ব্যক্তিগত বুদ্ধি প্রত্যেকটা মানুষের লাই, আর বাঁশখালীর, বাঁশখালীর উন্নয়নের ব্যাপারে কোনো চিন্তার কোনো কারণ নাই, বাঁশখালীর যত সম্ভাবনা আছে, যত সম্ভাবনা আছে, ব্যাগ কিছুটা সরকার খামত লাগাইব, ধন্যবাদ।
4: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এখন ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে, প্রথমেই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ করবেন আজকের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী। বিশেষ চাহিদা সম্পন্ন 10 জন ব্যক্তির মধ্যে অর্থ বিতরণ করবেন, আমি আমাদের স্বেচ্ছাসেবকদেরকে পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় বাসকালেবাসী, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় প্রধান অতিথি, যাকে দেখার জন্য আপনারা সকাল থেকে এই প্রখর রুদ্রের মধ্যে অপেক্ষা করে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ করছেন। প্রিয় এলাকাবাসী, করতালির মাধ্যমে আপনারা উৎসাহিত করুন আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে। পর্যায়ক্রমে তাদের 10 জনকে দেওয়া হবে, এবং বাকি যারা আছেন তাদেরকেও পরবর্তীতে আমাদের প্রশাসনের মাধ্যমে, আমাদের নেতা মিশকাতুল ইসলাম চৌধুরীর মাধ্যমে দেওয়া হবে। আজকে আজকে আপনারা জানেন বাঁশখালীতে মাননীয় প্রধানমন্ত্রী 100টি ঘর উপহার দিচ্ছেন, কিন্তু এই বাঁশখালীতে সরকারি হিসাব অনুযায়ী আমরা যে তথ্য সংগ্রহ করেছি সেই তথ্য অনুযায়ী 9,000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, 4,000 বাড়ি সম্পূর্ণ, 5,000 বাড়ি আংশিক। আমরা আশা করি মাননীয় আমাদের মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মাধ্যমে এই বাঁশখালীর বাকি ঘরগুলোর পুনর্বাসন প্রক্রিয়া ইনশাল্লাহ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরে 6 জন ব্যক্তির কাছে গড়ের চাবি তুলে দেবেন। আমরা যারা ক্ষতিগ্রস্ত বন্যায় প্লাবিত হয়েছে তাদের 6 জন ব্যক্তির কাছে গড়ের চাবি তুলে দেবেন।
5: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা ক্ষতিগ্রস্ত নির্মিত গড় চাবি স্থানান্তর করবে, যারা ত্রাণ পাবে 4 জন, এরপরে চাবির পরে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত ত্রাণ পাবে তারা 4 জন উঠবে, আগে চাবি গড় হস্তান্তর হবে। অলরেডি যারা চাবি পেয়েছে তারা বান্নাই, তাদেরকে চাবি আমাদের জনপ্রশাসন সিস্টেম চৌধুরী পাপ্পার মাধ্যমে আপনার সমস্ত চাকরি হস্তান্তর করবে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাদের আনুষ্ঠানিক চাবিগুলো প্রদান করবে, বাকি চাবিগুলো তাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে। চাবি হস্তান্তর করছে, এরপরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠান, চারজন, শুধু চারজন উঠবে। আমরা ত্রাণ বিতরণ আমাদের প্রাণ প্রিয় নাস্তা আজকালের মানুষরা যারা সারাদিন পরিশ্রম করে বসে রয়েছেন, আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমাদের আনুষ্ঠানিকতা শেষে ত্রাণ বিতরণ আমাদের মাঝে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আমাদের বক্তব্য রাখবেন, বাসকালী গণমানুষের প্রতি বক্তব্য রাখবেন, বাসকালী উন্নয়নের যে বক্তব্য রাখবেন, আমরা তার বক্তব্য শুনে আমরা মনে করি আজকের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসকালীতে এসে আমাদেরকে অভিনন্দন, আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের আছে বলার ভাষা নেই, আমাদের প্রধানমন্ত্রী সর্বপ্রথম চট্টগ্রামে বাসকালী জানাই এসেছে, এজন্য আমরা তাকে হাসপাতালের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সর্বপ্রথম চট্টগ্রামে এই বাসকালীতে আজকে অবতরণ করেছেন, বাসকালী কন্যা দুর্গে ত্রাণ দিচ্ছেন।
4: আপনাদের সামনে যে চাবিগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, যারা ঘরের চাবি পেয়েছেন, আপনারা একটু উঁচু করে ধরেন, উঁচু করে ধরেন, সব চাবিগুলো তোলেন। আপনারা যারা চাবি পেয়েছেন, ঘর পেয়েছেন, আপনারা চাবিগুলো তুলে ধরেন। আমাদের প্রিয় সমাবেশ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ মুজিবুর রহমান এই বাসকালীতে তিনবার এসেছিলেন। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাসকালীতে পাঁচবার এসেছিলেন। আজকে আপনি এসে এই বাসকালীবাসীকে ধন্য করেছেন, আপনাকে বাসকালীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী,
6: বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, মুরব্বীবর্গ, মা বোনেরা, আমার দলীয় সহকর্মীবৃন্দ, বিরোধী দলীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমারও আপনাদের সাথে আজকে দেখা হয়ে খুব ভালো লাগছে। আর বিশেষ করে ভালো লাগছে যে এই যে এলাকার এই কয়েকদিন আগে যে বন্যা হলো অতিবৃষ্টির কারণে, এই বন্যায় বহু মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, আল্লাহর রহমতে তারপরে আমরা 100 গরিব দুস্থ পরিবারকে আমরা আজকে ঘরের চাবি হাতে উঠিয়ে দিতে পেরেছি। এছাড়াও আপনাদের সামনেই আপনারা দেখলেন আরো অনেকগুলো দুস্থ মানুষের কাছে তাদেরকে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা তাদেরকে করেছি। কিছু দুস্থ মহিলাকে আমরা চাল দিয়েও সহযোগিতা করেছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই যে বর্তমান সরকার, এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে। কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষকে দেখে রাখা, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মা বোনদের পাশে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষ যারা অসুস্থ হবে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের তরুণ সমাজ, যুবক সমাজ, নারী হোক পুরুষ হোক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাই বোনেরা, এই জন্যই আপনারা দেখেছেন নির্বাচনের সময় আমরা বলেছিলাম যে বিএনপি যদি আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের ভোটে সরকার গঠনে সক্ষম হয় তাহলে আমরা মূল কয়েকটি কাজে হাত দেব। তার মধ্যে একটি কাজ ছিল এই দেশের মায়েদেরকে সহযোগিতা করার জন্য, এই দেশের নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্য আমরা বলেছিলাম আমরা ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছাবো। যেটি আমির কসুর সাহেব ওনার বক্তব্যে বলেছেন। আপনারা দেখেছেন যে সরকার গঠন হওয়ার এক মাসের মধ্যে আমরা সেই ফ্যামিলি কার্ডের প্রজেক্ট পাইলট প্রজেক্টের কাজে হাত দিয়েছিলাম এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাইলট প্রজেক্টের কাজ শেষ হয়ে গিয়েছে। এই মাসের ১৬ তারিখ থেকে আমরা এই এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করছি এবং ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে এই বছর ২৬-২৭ অর্থ বছরে আমরা প্রায় ৪১ লক্ষ পরিবারের মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ তুলে দিব এবং ইনশাল্লাহ আপনাদেরও এই এলাকায় এই অঞ্চলে এই উপজেলার মধ্যে ইনশাল্লাহ ১০-১২ হাজার পরিবারের হাতে আমরা ফ্যামিলি কার্ড এই আগামী অর্থ বছরের মধ্যে তুলে দিব এবং আগামী ৪ বছর ধরে এটি চলবে। আরো অনেক মা বোনেরা এই ফ্যামিলি কার্ডের আওতে আসবেন। কেন আমরা ফ্যামিলি কার্ড দিয়েছিলাম? আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যাতে ভাইদের পাশাপাশি যাতে বোনেরাও সংসারের হাল ধরতে পারে, একটি স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে পারে, সন্তানদের লেখাপড়া দেখতে পারে, সন্তানদের স্বাস্থ্য সেবা দিতে পারে মায়েরা। সেই জন্য মাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি। শুধু ফ্যামিলি কার্ড নয়, কার্ডের পাশাপাশি আমরা কৃষক কার্ডেরও ব্যবস্থা করেছি। এই যে বাঁশখালীর কিছু অংশে লবণ চাষী ভাইরা আছে, আপনারা লবণ চাষী ভাইরা শুধু যে যারা ধান বা অন্যান্য শাকসবজি বা অন্যান্য ফসল চাষবাস করে তারাই যে শুধু কৃষক কার্ড পাবে তা নয়, এমনকি লবণ চাষী ভাই যারা আছেন ইনশাল্লাহ তারাও এমনকি লবণ চাষী ভাই যারা আছে তাদেরকে ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড তাদের হাতে পৌঁছে দিব। এবং এখানে একটি কথা এসছে যে লবণের মূল্য নির্ধারণ করে দেওয়া, আলোচনা করে আমরা ইনশাল্লাহ লবণের মূল্য নির্ধারণ করেছি, যে মূল্য পেলে চাষী ভাইদের স্বাবলম্বিতা অর্থনৈতিকভাবে তারা সচ্ছল হবে আস্তে আস্তে। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা সেই দামটি আমরা সকলকে জানিয়ে দেব, যার ফলে লবণ চাষী ভাইদেরকে আর আগের মতন কষ্ট পোহাতে হবে না। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম, মাতার বাড়িতে পুরা দেখে আসলাম এবং শুধু মাতার বাড়ি নাই, সেই চট্টগ্রামে মিরেশ্বরাই থেকে শুরু করে সমগ্র অঞ্চলকে আজকে আমি দেখেছি, হেলিকপ্টারে আমি দেখেছি। কেন দেখেছি? কারণ এই যে আমাদের সামনে বিশাল সমুদ্র, এটি হচ্ছে এই বাংলাদেশের সম্পদ, এই দেশের সম্পদ। এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের মালিক হচ্ছে এই বাংলাদেশের জনগণ এবং সেজন্যই এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায় কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশ্বরাই পর্যন্ত মাদারমের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। এবং খুব স্বাভাবিকভাবেই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে যদি আমাদের কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে আমির কসু সাহেব এবং সালাউদ্দিন সাহেব দুজনের গিয়েছিলেন, চায়নাকে আমরা একটি বিরাট বড় জায়গা দিয়েছি। এই যে চায়না থেকে আমি ঘুরে আসলাম, তাদের সাথে আমি কথা বলেছি, সেখানে ১০০ মিল কারখানা তৈরি করবে এবং এই মিল কারখানাগুলোতে সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবে। তার ফলে আমাদের যেমন একদিকে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে, একই সাথে আমরা ইনশাল্লাহ বহু বৈদেশিক মুদ্রা অর্জন করব। যেই বৈদেশিক মুদ্রা অর্জন করার মাধ্যমে আমরা এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করব, এই সেই বৈদেশিক মুদ্রাকে আমরা এই দেশের মানুষের এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলব, সেই বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে আমরা এই দেশের বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবাকে আমরা গড়ে তুলব। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানতে পেরেছেন যে আমরা যেই যে উপজেলা পর্যায়ে যে ৫০ সদস্যের যে হাসপাতাল আছে, ৫০ বেডের যে হাসপাতাল আছে, এই ৫০ বেডের হাসপাতালে ৩০ বেড করে গেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেছিলেন বাকি ২০ বেড যোগ করেছিলেন উনি। আজকে আপনাদের এই বর্তমান বিএনপি সরকার, যেই সরকার আপনাদের সরকার, যেই সরকার জনগণকে নিয়ে কাজ করে, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ৫০ বেডের হাসপাতালকে যাতে প্রত্যেক উপজেলার মানুষ ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য এই ৫০ বেডের হাসপাতালকে আমরা ইনশাল্লাহ আগামী ৫ বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে আমরা ১০১ বেডে উন্নীত করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, এই দেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি স্থাপন করতে হয়, তাহলে তার
7: দেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। যখন বিগত সময়ে আমরা দেখেছি বা বিভিন্ন সময়ে আমরা দেখেছি আপনার এলাকায় বা বাজারে যখন কোনো গন্ডগোল হয়, কোনো সমস্যা হয়, তখন কি দোকানপাট খোলা থাকে না বন্ধ থাকে? কি ভাই, বাজারে যদি কোনো
6: ক্ষতি না হয়, ঠিক একই দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা যখন বিনিয়োগ, তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্যভাবে বন্দর দিয়ে যারা শান্তি শৃঙ্খলা তাদের বিরুদ্ধে আমাদেরকে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি যদি দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হয়, সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয়, স্কুল কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়, তাহলে শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয়, ছাত্রছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা তারা তো নিজের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকবো, নাকি আমরা বিভ্রান্তকারীদের সাথে থাকবো, এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা জানি বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল, তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিকভাবে সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিত ভাবে যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই
7: কিছু সময়ের প্রয়োজন, আমরা এরই ভিতরে তার কাজে হাত দিয়েছি। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করব, উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে, গাড়ি ঘোড়া সবকিছুতে, মোটরসাইকেল সবকিছুতে, যাতে গ্যাস মানুষ ঠিকভাবে পেতে পারে, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করব। আমরা খেয়াল করেছি বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি
8: শান্তি নষ্ট করবেন না। কারণ 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে, এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। কাজেই আর পিছনে থাকা যাবে না, আর পিছনে পড়ে থাকা যাবে না, এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, জনগণের জীবন মান উন্নত করা, দেশের ভাগ্যের পরিবর্তন করা। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনার কথাগুলো এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সম্ভব হলে দেশের জনগণের ভাগ্য এবং দেশের ভাগ্য পরিবর্তন হবে? আপনারা কি মনে করেন? কি ভাই জনসভার পিছনে যারা আছে আপনারা কি মনে করেন আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করেছি? এই যে শিল্প কারখানা, বিদ্যুৎ, জ্বালানি, ফ্যামিলি কার, কৃষক কার, এই যে পরিকল্পনা গ্রহণ করেছে এগুলো জনগণের পক্ষে ঠিক আছে? যদি ঠিক আছে ভাই তাহলে আপনাদের সমর্থন থাকতে হবে। কারণ আমরা সবসময় বলি আমাদের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি সবগুলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে সম্ভব সক্ষম হব। আসুন আজকের এই জনসভায় আমরা যেভাবে আজকে দুস্থ মানুষকে সহযোগিতা করে যে সাহায্য দিয়েছি এই সাহায্য এবং সহযোগিতার কে আমরা পরিবর্তন করতে চাই কর্মসংস্থানের মাধ্যমে, সেটি দেশের ভিতরে হোক, সেটি আমাদের তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে প্রেরণ করাই হোক না কেন, অর্থাৎ আমরা চাই প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, যাতে করে প্রত্যেকটি মানুষ নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে নিজের এবং পরিবারের ভাগ্যের পরিবর্তন করতে চায়। আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই, আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করেছি। কিন্তু অপেক্ষা করলে বসে থাকলে চলবে না, আমাদেরকে কাজ করতে হবে, আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে, আমাদেরকে মিল শ্রমিক মিল কারখানা স্থাপনের মাধ্যমে আমাদেরকে কর্মসংস্থান এবং শিল্পের বিপ্লব আমাদেরকে ঘটাতে হবে। প্রিয় ভাই বোনেরা আসুন আজকের এই জনসভায় আমরা সেই শপথ গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা গ্রহণ করি যে বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না বিভ্রান্তকারীদের কোন রকম প্ররোচনায়। বাংলাদেশের মানুষ এখন সামনের দিকে যাবে, বাংলাদেশের মানুষ নিজেদের ভাগ্যের পরিবর্তন করবে, বাংলাদেশের মানুষ একই সাথে তার দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এবং সেই জন্যই আমরা বলি করব কাজ করব দেশ, সবার আগে করব কাজ করব দেশ, ইয়েস সবার জন্য বাংলাদেশ। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এক মিনিট ভাই স্লোগান দিস না, ভাই স্লোগান দিস না, কথা শুন ভাই, কথা বলতে দে, শান্ত হয়ে বস, আপনারা সবই হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, সবই হবে। আপনাদের এই এলাকায় চট্টগ্রাম থেকে আমরা রাষ্ট্রের ভাই সময় লাগবে তো বেরিবাদ নাকি, এতক্ষণ এতক্ষণ কি বললাম কিছুই বুঝলো না, বসো। আপনাদের চট্টগ্রাম থেকে আমরা 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরকারের গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছি, একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় আর একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেই যেই বিভাগে এরকম 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত 2জন ব্যক্তি আছে সেই এলাকার উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই থাকলো, এরপরে যখন কাজ শুরু হবে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার আসবো, আবার দেখা হবে। আর বেরিবাদ এটি আমাদের মূল পরিকল্পনার একটি অংশ, ইনশাল্লাহ বেরিবাদের কাজও শুরু হবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সালামু আলাইকুম।
9: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গৃহ হস্তান্তর, অনুদান এবং ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এবং বিশাল জনসমাবেশ বলা যায় এখানে ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী এর পরপরই ফটিকছড়ি এবং হাটহাজারিতে যাবেন এবং হাটহাজারিতেও এই বন্যা দুর্গস্ত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহস্থান্তর করবেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং ফটিকছড়িতে দেশের বিশিষ্ট ওলেমা একরামের সঙ্গে তিনি মাসিকদের সঙ্গে মত বিনিময় করবেন। ফটিকছড়ির অনুষ্ঠানটিও বাংলাদেশ বেতার যথাসময়ে সম্প্রচার করবে এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা এবং এই বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ যেন দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই কামনা রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত থেকে আমরা বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও শাকিল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আউয়াল মারুফ ও মোহাম্মদ খসরু সিদ্দিক, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান ও শাহিন আক্তার, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, আজকে সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ছড়া সমুদ্র সৈকত থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
10: এতক্ষণ কক্সবাজার জেলার পাহাড়ছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লীগীতি। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান, গানের কথা ও সুর করেছেন কবি জসীমউদ্দীন।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব হচ্ছে দেশের মানুষের পাশে থাকা। তিনি আজ চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ ও পুনর্বাসন অনুষ্ঠানে একথা বলেন। দেশের মানুষের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে শিল্প কারখানা স্থাপনে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তারেক রহমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, দেশের চলমান জ্বালানি পরিস্থিতির উত্তরণে আগামী 10 বছরের জ্বালানি পরিকল্পনা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। এ সময় দেশে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করেন তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক, প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলাম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ শেষে হাটাজারির আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। বিকেলে হাটাজারির সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেবেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং আগামী 20 আগস্ট জাতীয় সংসদের চেম্বারে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ বরিশালে 15 দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আগামী 5 বছরে দেশজুড়ে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। রোমের ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 40 ঘণ্টা আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো রোম ঢাকা ফ্লাইটটি আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমান কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় মেরামত এবং কারিগরি ও নিরাপত্তা ত্রুটি সারানোর পর গতরাতে ফ্লাইটটি রোম ত্যাগ করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক নৌ রুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ওমানের সঙ্গে আলোচনায় তিনি আশাবাদী এবং তেহরান ও মাস্কাটের মধ্যকার বৈঠকের ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে উপনীত হতে ইরানের উপর চাপ অব্যাহত রাখা হবে। কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা জারি করেছে। গতরাতে সেখান থেকে 20,000েরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুততার সাথে বৃদ্ধি পেয়ে বাল্ড রেঞ্জ এলাকা থেকে আগামী শুক্রবার নাগাদ সামারল্যান্ড অঞ্চল ও তার পার্শ্ববর্তী উপত্যকায় ছড়িয়ে পড়তে পারে। খেলার খবর, ক্রিকেট। আজ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওডিআই ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল টসে জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১৬ ওভার ৩ বলে ৪ উইকেটে ৫৫ রান করেছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Betar Dhaka. You are tuning to World Music. Hi friends, how are you? Hope all of you are fine. Me, Shamima, have come to this show as your host. And obviously, you must be stayed with this show till end. However, dear listeners, our show with a lovely Bangla song, and the song says, Mone Mone Shudhu Tomake Chai. It's a 70s Bengali romantic song. So friends, let's enjoy.

শায়লা ইমাম কান্তার কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন তোফাজ্জল হোসেন লিপুর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে শুনবেন প্রথমেই চোখের তারায় মেঘ ছুঁয়ে যায়। এই গানটির কথা লিখেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

শুনছেন আধুনিক গান তোফাজ্জল হোসেন লিপুর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারে শুনবেন একদিন ভালোবাসা যদি পাই। এই গানটির কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, সুর করেছেন দীপক কুমার দে।

মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন কৃষক কার্ডের গান শুনবেন শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানটি লিখেছেন এবং সুর করেছেন শিল্পী নিজেই।

কৃষক কার্ডের গান শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, বর্তমান সরকারের মূল দায়িত্ব হচ্ছে দেশের মানুষের পাশে থাকা। তিনি আজ চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ ও পুনর্বাসন অনুষ্ঠানে একথা বলেন। দেশের মানুষের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে শিল্প কারখানা স্থাপনে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তারিক রহমান বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, দেশে চলমান জ্বালানি পরিস্থিতির উত্তরণে আগামী 10 বছরে জ্বালানি পরিকল্পনা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। এ সময় দেশে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করেন তারিক রহমান। এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক, প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ শেষে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসায় আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। বিকেলে হাটহাজারী সরকারি কলেজে পাঠিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগ দেবেন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং আগামী 20 আগস্ট জাতীয় সংসদের চেম্বারে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ বরিশালে 15 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, আগামী 5 বছরে দেশজুড়ে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এসের খান চৌধুরী। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়ার গল্প শোনো ও ছোটদের প্রিয় খালেদা জিয়া বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে, শিশুদের তাদের সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি। তবে সে অনুপাতে ওইভাবে বই লেখনী বা চলচ্চিত্র গড়ে ওঠেনি। তিনি বলেন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করছে। এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত রয়েছে মন্ত্রণালয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ওমানের সঙ্গে আলোচনায় তিনি আশাবাদী এবং তেহরান ও মাস্কাটের মধ্যকার বৈঠকের ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়েছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে উপনীত হতে ইরানের ওপর চাপ অব্যাহত রাখা হবে। খেলার খবর ক্রিকেট। আজ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদলীয় সিরিজের ষষ্ঠ ওডিআই ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দল টসে জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 32 ওভার 3 বলে 6 উইকেটে 115 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: জীবন আমাদের কাছে সুন্দর কিছু সময়ের সমষ্টি, তবে এই জীবনে সুন্দর সময়ের পাশাপাশি কঠিন সময়ও থাকে। তাই তো জীবনের এই গতিপথে মসৃণ অমসৃণ দুটি পথই আমাদের সামলে চলতে হয়। ভালোবাসতে হয় এই জীবনকে আর জীবনের এই মুহূর্তগুলিকে।
3: ইতিবাচক ধারণাগুলো জীবনের সব সময় সঙ্গী হোক, পাশে থাকা মানুষগুলোর সহায়ক শক্তি হয়ে উঠি আমরা। ভালোবাসি দেশকে আর দেশের মানুষকে। এমনই সুন্দর ইচ্ছে শক্তিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ঋতুবৈচিত্র্যের এই বাংলাদেশে আমরা প্রকৃতির স্নিগ্ধতায় আপ্লুত হই।
2: তাই তো প্রিয় দেশকে সতেজ ও প্রাণবন্ত রাখতে দেশের জনসংখ্যাকে সীমিত রেখে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। আসুন ছোট পরিবার গড়ে তুলতে আগ্রহী হই, বাড়তি জনসংখ্যার চাপ থেকে দেশকে মুক্ত রাখি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রথমেই শোনাব একটি জনসংখ্যা বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও নিশি কাউসার, কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা।

নারী পুরুষের সমানভাবে এগিয়ে চলার এই বিশ্বে উভয়ের মতামতের গুরুত্ব দিতে হবে। তাছাড়া নারীর সামাজিক নিরাপত্তায় পুরুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তো নারীর প্রতি যে কোনো অন্যায় প্রতিরোধ নারী পুরুষের পারস্পরিক সমঝোতার বিকল্প নেই। আয়োজনে এবারে শোনাব ইফটিজিম বিষয়ক গান। গানটি শুনবেন এম আর হাসান সেলিম ও প্রত্যয়া কামাল ইমার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, বাল্যবিবাহ একটি মেয়ের জীবনের সব স্বপ্নকে ভেঙে দেয়। ছেলেরাও বাল্যবিবাহের শিকার হলে তাদের ভবিষ্যৎ সুন্দর হয় না। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে তারা ক্ষতির সম্মুখীন হয়। তাই তো বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন হালিমা পারভিন এবং কথা লিখেছেন কাজী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত আমাদের নিয়মিত আয়োজন আমাদের কথা আমাদের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও শুনব জনসংখ্যা বিষয়ক গান। গানটি শুনবেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিন ও আঞ্জুমান আরা শিমুলের কণ্ঠে। কথা লিখেছেন গোলাম সরোয়ার শলক। শুনুন তাহলে গানটি।

শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের আয়োজন? আশা করছি ভালো লেগেছে। সন্তান একটি পরিবারের প্রাণ। একজন সুস্থ মা পারেন সুস্থ সন্তান জন্ম দিতে, তাই তো গর্ভবতী মায়ের যত্নের বিকল্প নাই। তাই এই সময়ে তার খাবার বিশ্রামের সময়ও পর্যাপ্ত হওয়া প্রয়োজন। আয়োজনে এবারে আপনাদের শোনাব গর্ভবতী মায়ের যত্ন বিষয়ক একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি এবং কথা লিখেছেন মোহাম্মদ এনামুল ইসলাম।

শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি শিশু কিশোরদের জীবনের পর্যায়গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিশেষ করে কিশোর কিশোরীদের জীবনের বয়ঃসন্ধির সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ সময় তারা শারীরিক ও মানসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে থাকে। পরিবারের সকল সদস্য ও অন্যান্য পরিজনের এ সময় তাদের সঠিক পরামর্শ দেওয়া উচিত। শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে আপনাদের শোনাব বয়ঃসন্ধিকাল সম্পর্কিত গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপি ও সুর করেছেন মোহাম্মদ ইনামুল ইসলাম। শুনুন গানটি।

বর্তমান সময়ের প্রেক্ষিতে ছোট পরিবার আদর্শ পরিবার, তাই তো নিজের এই ছোট দেশটিকে ভালোবেসে আসুন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে আগ্রহী হই, পরিকল্পিত ছোট পরিবার গড়ে তুলি। বন্ধুরা, আয়োজনে এবারে আপনাদের শোনাব জন্ম নিয়ন্ত্রণের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক এবং কথা লিখেছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি। শুনুন গানটি।

মাদক একটি পরিবারের জন্য দেশের জন্য হুমকি, তাই তো দেশের যুব সমাজকে রক্ষা করতে সবাই মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়তে সবাই এগিয়ে আসি। শ্রোতা বন্ধুরা, আবারও শুনব জনসংখ্যা বিষয়ক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন বশিরুজ্জামান সাব্বির ও রন্টি দাস।

গানে আর কথায় আজকের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। জীবনকে সুন্দরভাবে পেতে চাইলে জীবন বোধের পরিপূর্ণতা প্রয়োজন। নিজের সুখ দুঃখ বিবেচনার পাশাপাশি অন্যের সুবিধা অসুবিধাও আমাদের দেখতে হবে। সবার সম্মিলিত প্রয়াসে হবে আগামীর সুন্দর বাংলাদেশ।

0: গরমে বিশুদ্ধ পানি পান করুন। ডেঙ্গু থেকে বাঁচতে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। সুস্থ আর নিরাপদ থাকুন সবসময়।
1: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে তা ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল, ফ্রিজে জমে থাকা পানি তিন দিনের মধ্যে ফেলে দিতে হবে। সাধারণ চিকিৎসাতেই এ জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। আসুন পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াই। পরিচ্ছন্নতা অভিযানে সবাই সরাসরি যুক্ত থাকতে চেষ্টা করি। আর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
2: শাহনাজ পারভীনের গ্রন্থনায় আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ কাউসার শেখ
0: এবং শাহনাজ পারভীন,
2: সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন
0: এবং এশো গড়ি ছোট পরিবার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: এশো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: বাংলাদেশ বেতার ঢাকা। যাবতীয় সৃষ্ট জীব আল্লাহর পরিজন এবং সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যে তার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করে। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসর নামাজের আজান।
1: আল্লাহ

0: الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে সূরা আল মাঈদা আয়াত 32
1: বাংলাদেশ বেতার এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স FM 90 মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম জেলার হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার সরকারি কলেজ মাঠ থেকে বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচার কার্যক্রম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আজ এই সরকারি কলেজ মাঠে হাটহাজারি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এবং সুবিধা বঞ্চিত 30টি পরিবারের গৃহ নির্মাণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মানবিক সহায়তা কর্মসূচি এখানে পালন করা হবে এবং আমরা জানি যে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকার এগিয়ে চলেছেন এবং এই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন দেশের সার্বিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবার জন্য কিন্তু তিনি দিনান্ত পরিশ্রম করছেন এই হাটহাজারি সরকারি কলেজ মাঠে আজকের যে আয়োজন আমরা জানি যে ইতিমধ্যেই বন্যায় দুর্গত এবং ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন এবং যারা সুবিধা বঞ্চিত যারা মানুষ রয়েছেন সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কর্মসূচিগুলো পালন করছেন তার মধ্যে অন্যতম কর্মসূচি হিসেবে তিনি আজকে কিন্তু চট্টগ্রাম জেলার এই হাটহাজারি উপজেলার সরকারি কলেজ মাঠে তিনি উপস্থিত হবেন এবং তিনি উপস্থিত থেকে সেই মানবিক সহায়তা কর্মসূচি সেই কাজটি তিনি করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে এই হাটহাজারি উপজেলার পুরো এই সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ মানুষের উচ্ছ্বাস চারিদিকে সবার অপেক্ষা কখন আসবেন তিনি এবং এই যে সকল মানুষের মাঝে যে সেই প্রিয় নেতাকে দেখবার প্রিয় প্রধানমন্ত্রীকে দেখবার এবং যিনি এই অঞ্চলে তিনি ক্ষমতা গ্রহণ করবার পরেই জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের পরে সর্বপ্রথম এই প্রথমবারের মতো তিনি কিন্তু এই চট্টগ্রামে আসছেন এবং হাটহাজারিতে তো তিনি প্রথমবারের মতো আসছেন যে জন্য এই অঞ্চলের মানুষের মধ্যে একটা আলাদা রকমের উত্তেজনা কাজ করছে একটা উচ্ছ্বাস কাজ করছে সবাই একটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে তারা অপেক্ষা করছেন এবং আমরাও অপেক্ষা করছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হবেন এবং সেই অনুষ্ঠান স্থলে উপস্থিত হবার সাথে সাথেই আমরা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদেরকে আবারও এই অনুষ্ঠান স্থলে নিয়ে আসবো মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমান তিনি এই মঞ্চে উপস্থিত হবার সাথে সাথেই আমরা আপনাদেরকে আবারও যুক্ত করব তো চলুন ততক্ষণ শুনি দেশের গান

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা উপস্থিত রয়েছি চট্টগ্রাম জেলার হাটহাজারির সরকারি কলেজ মাঠে। আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছিলাম এই আয়োজনে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ লাল সবুজে পতাকায় মোড়ানো এবং সেই রঙের ছোঁয়ায় হৃদয়ে ধারণ করা বাংলাদেশ, সেই গাড়িটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, ধীরে ধীরে ধীর গতিতে এগিয়ে আসছে মঞ্চের একদম কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িতে বহন করছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন, তার সাথে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ যারা আছেন অনেকেই তার সফর সঙ্গে হয়েছেন। আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি, আবারও আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই আয়োজনে এই হাটহাজারি এলাকার শুধু নয় বরং পুরো চট্টগ্রাম অঞ্চলে মানুষের মাঝে একটা আলাদা রকমের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং এই আয়োজনে একটি বিশেষ দিক রয়েছে, সেটি হল যে হাটহাজারি উপজেলার যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন যে সকল পরিবার বা যে সকল মানুষ তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করা এবং সুবিধা বঞ্চিত পরিবারের গৃহ নির্মাণের জন্য কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির এই মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে তিনি এখানে এসেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের সহায়তা যেমন তিনি দেবেন প্রতি পরিবারকে 1,00,000 টাকা করে অনুদান, ঠিক তেমনি 15 জন প্রতিবন্ধী যারা এই অঞ্চলে রয়েছেন দুস্থ প্রতিবন্ধী তাদেরকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেকে 10,000 টাকা করে আর্থিক অনুদান তুলে দেবেন তিনি। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে বহনকারী সেই লাল সবুজের সবার আগে বাংলাদেশ, সেই হৃদয়ে ধারণ করা গাড়িটি, সেই রং এবং তুলির আচরে ওঠা সেই বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য যে গাড়িটি ছুটে চলেছে দেশের বিভিন্ন প্রান্তে, আজকেও কিন্তু সেই গাড়ি নিয়েই তিনি এই মঞ্চের পাশে উপস্থিত হয়েছেন। এবং আমরা এই অঞ্চলের মানুষের শুধু বলছিলাম যেটি যে এখানে হাজারো লাখো মানুষের সেই কলরব এবং সবার মুখে সেই নামটি উচ্চারিত হচ্ছে তাদের প্রিয় নেতা আমাদের গণপতি।

0: এক পলক দেখবার জন্য তিনি সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের বলে রাখি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্মৃতি বিজড়িত এই চট্টগ্রাম এবং ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের তালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টরে অর্থাৎ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি গঠন করেছিলেন জেড ফোর্স এবং মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ভূষিত হন বীর উত্তম খেতাবে। শ্রোতা বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রামে আমরা আগেই বলছিলাম যে একটা সাজসাজ জব, পুরো চট্টগ্রাম অঞ্চল জুড়ে এক সাজসাজ জব, সর্বস্তরের জনগণের আনন্দ উচ্ছ্বাস বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং চট্টগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী অনেকগুলো কর্মসূচি তিনি রেখেছেন। এখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন তিনি, ত্রাণ বিতরণ করেছেন এবং প্রতিবন্ধীদের শুভেচ্ছা উপহার হিসেবে নগদ টাকা তুলে দেওয়া, সেটাই তার কর্মসূচির মধ্যে কিন্তু রয়েছে। সকালবেলা তিনি নেমেই কিন্তু মহেশখালীর মাতার বাড়ির যে বিদ্যুৎ প্রকল্প সেখানে তিনি যে কার্যক্রম পরিচালনা হচ্ছে তিনি সেখানে উপস্থিত থেকে সেই মাতার বাড়ির সেই বিদ্যুৎ প্রকল্পের কর্মকাণ্ডগুলো তিনি প্রদক্ষিণ করেছেন, পর্যবেক্ষণ করেছেন এবং বাঁশখালীতে তিনি অংশগ্রহণ করেছেন। সেখানেও কিন্তু বন্যা দুর্গত যারা পরিবার ছিল, সদস্য ছিল, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। ফটিকছড়িতে তিনি এসেছেন এবং পরবর্তী সময়ে তিনি এই হাটহাজারি থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন যে কর্মসূচি যেটি রয়েছে চট্টগ্রাম শহরের একটি স্থানীয় হোটেলে কিন্তু তিনি তার নেতৃবৃন্দের সাথেও কিন্তু একটি বৈঠক তিনি সেখানে করবেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে বিএনপির নিরঙ্কুশ বিজয়, সেই বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম চট্টগ্রাম সফর, যে জন্য আজকের এই দিনটি এই চট্টগ্রাম অঞ্চলের বিশেষ করে এই হাটহাজারি অঞ্চলে যাদেরকে আমরা চোখের সামনে দেখছি এই মানুষদের কাছে কিন্তু তিনি সত্যি সবার যে অপেক্ষা সে মানুষটিকে দেখবার জন্য আজকে তাদের একটি বিশেষ দিন, তাদের প্রিয় মানুষকে কাছে পাবার দিন। আমরা জানি যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান চট্টগ্রামে যেমন প্রথম সফর করছেন, এর আগে এবছরেরই যে ২৫শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু তিনি চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিয়েছিলেন, সেটিও এই অঞ্চলের মানুষের জন্য একটি স্মরণীয় দিন। তারপরে আজকের এই দিনটি পুরো চট্টগ্রামের জন্য অত্যন্ত স্মরণীয় এবং সেটি কক্সবাজারের একটি অংশ যেটি পড়েছে মাতার বাড়িতে, যেটি আমরা বলছিলাম সকালে কিন্তু তিনি সেখানে উঠে অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের এই মঞ্চে উপস্থিত হচ্ছেন গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই মঞ্চে এসে হাত নাড়িয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন, হাস্যোজ্জ্বল মুখ এবং এই অঞ্চলের সকল মানুষের সাথে তিনি হাত নাড়িয়ে কথা বলছেন, তাদের প্রিয় মানুষকে কাছে পেয়ে যে এই অঞ্চলের হাজারো লাখো মানুষ তাদের সেই হাসি মুখ বলে দিচ্ছে যে আজকে হাটহাজারি অঞ্চলের মানুষ খুশি এবং তাদের প্রিয় নেতাকে সাথে পেয়ে খুশি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কিন্তু মঞ্চে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ উপস্থিত। দেখতে পাচ্ছি আমরা যে মাননীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী সালুদ্দিন আহমদ, তিনিও কিন্তু সভাসঙ্গ হিসেবে আছেন। আমরা আপনাদেরকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা নিয়ে যাচ্ছি মূল মঞ্চে।
1: আজকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয়কে। এই হাটহাজারি বাইজিদের মানুষ আপনার ছাত্রকে, আপনার কর্মীকে 1 লক্ষের উদ্বেগ ব্যবধানে বিজয় করেছে আপনার ধানের শীষ নিয়ে। আপনি আমাদের হাটহাজারিতে এসেছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রিয় নেতা, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির আরেকজন সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র এবং রাষ্ট্রদূত এবং এই এলাকারই সন্তান মীর মোহাম্মদ নাসিরুদ্দিন সাহেব, উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, রাউজান থেকে নির্বাচিত এমপি গিয়াসউদ্দিন কাদের সাহেব সহ

0: আমাদের সাংগঠনিক সম্পাদক এবং আমাদের চট্টগ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, একই সাথে অতিথি হিসেবে এসেছেন আমাদের জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডিফেন্স অ্যাডভাইজার প্রতিরক্ষা উপদেষ্টা জনাব মেজর শামসুল আরেফিন এবং বিডার চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো কর্মসূচি সামনে আছে এবং বিলম্ব হয়ে গেছে, আমি মাননীয় দুই স্থায়ী কমিটির সদস্যের অনুমতি নিয়ে আমি এই কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালে সরকারের পক্ষ থেকে বন্যা পরবর্তীতে পুনর্বাসন প্রকল্প হাতে নিয়েছেন। তখন আমরা চিন্তা করলাম, যেই শিক্ষা আমাদের নেতা আমাদেরকে দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে, আত্মমানবতার সেবায় আত্মনিয়োজিত করতে, তাই আজকে এই হাঁটাগাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 30টি পরিবারকে আমরা পুনর্বাসনের দায়িত্ব নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। আমি আর কাল বিলম্ব না করে যাদেরকে দিব তাদের মধ্যে কয়েকজনকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে ওনারা এসে মাননীয় প্রধানমন্ত্রী থেকে ওনাদের প্রতীকী যে উপহারটা দিচ্ছেন এটা নিয়ে যান, সাথে সাথে আপনারা নিচে বসার সাথে সাথে আপনাদেরকে বাকিটা যেটা অ্যাকচুয়াল দিবে সেটা পৌঁছে দেওয়া হবে। আমি এখন বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মোহাম্মদ আলাউদ্দিন আপনি মঞ্চে আসুন। মোহাম্মদ আলাউদ্দিন, প্রতিমা রানী শীল, আবু কুরা বেগম,
1: কালাদা বেগম, সুজিত নন্দে,
0: এখন আমাদের মাননীয় দুই স্থায়ী কমিটির সদস্যের অনুমতিক্রমে আমি আজকে আপনারা যাদের যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বী বর্গ, এলাকাবাসী ভাইয়েরা, উপস্থিত মা বোনেরা, দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো আজকে আমি সকালবেলা এসেছিলাম মাতার বাড়িতে। এই জন্য গিয়েছিলাম আমি সকালবেলায় যে ওখানে আমরা কিভাবে সেই জায়গাটাকে উন্নত করতে পারি, সেখানে বিদ্যুতের ব্যবস্থা আরো, যাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা যায় কিনা, আরো অথবা মিল ফ্যাক্টরি কি করা যায়, অর্থাৎ আমরা যাতে আমাদের দেশের যারা বেকার আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় সারাদিন আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। শুধু তাই নয়, এই যে আপনারা যে এই যে নির্বাচিত করেছেন বিএনপি সরকারকে যে নির্বাচিত করেছেন, এই বিএনপি সরকার কিন্তু আপনাদের সরকার, এবং সেজন্যই আপনারা খেয়াল করে দেখেছেন যে আমরা নির্বাচনের আগে আমরা দেশের মানুষকে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। কি ছিল সেই প্রতিশ্রুতি? প্রতিশ্রুতিগুলো ছিল আমাদের যে আমরা এই দেশের নারীদের অবস্থার পরিবর্তন করতে চাই, তাদেরকে আমরা আত্মনির্ভরশীল করতে চাই। সেজন্যই কিন্তু আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, এবং আপনারা দেখেছেন যে ফ্যামিলি কার্ডের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছিলাম। একই সাথে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের জন্য সহযোগিতা করার জন্য আমরা কৃষক কার্ড দেব, কৃষক ভাইদের জন্য সেই কাজটি আমরা শুরু করেছিলাম। আমরা নির্বাচনের আগে দেশের মানুষের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহর রহমতে, দেশের মানুষের সহযোগিতায় সমর্থনে, তাহলে আমরা সারা বাংলাদেশে যে যাদের কৃষি ঋণ, কৃষক ভাই যারা আছে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সহ সুদ সহ আমরা মওকুফ করব। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করার এক সপ্তাহের মধ্যে সেই কাজটি করেছি, ফলে সারা বাংলাদেশে 13 লক্ষ কৃষক, 13 লক্ষ কৃষক ভাই এই উপকারটি পেয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা দেশের মানুষের স্বাস্থ্যের যাতে সুবিধা পায়, আমরা জানি গ্রামের মানুষ, উপজেলার মানুষ, উপজেলা পর্যায়ে যারা বসবাস করে অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্য সুবিধা পায় না। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে উপজেলায় স্বাস্থ্য, যে উপজেলায় যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতাল প্রথম 30 বেড করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন উনি আরো 20 বেড যোগ করেছিলেন, 50 বেড হয়েছিল। আমরা এবার এই সরকারকে যেহেতু আপনারা নির্বাচিত করেছেন এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে যাতে আমরা, যেহেতু আমরা মানুষের কাছে ওয়াদা দিয়েছিলাম নির্বাচনের পূর্বে যে মানুষের কাছে আমরা ন্যূনতম স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই, সেই জন্য আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের 503টা যে উপজেলা আছে প্রত্যেকটি উপজেলার স্বাস্থ্য হসপিটাল যে আছে সেই হসপিটালকে আমরা 101-এ 50 থেকে আমরা 101 বেডে রূপান্তরিত করব, যাতে দেশের মানুষ স্বাস্থ্যসেবা পায়। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি গ্রাম অঞ্চলে যে আমাদের প্রাইমারি স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে যদি আমরা দেশকে গড়তে চাই তাহলে আমাদের ছোট ছোট শিশুরা যে আছে তাদেরকে আমাদের সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে, এবং সেই জন্যই আমরা জানি যে বহু শিশু আছে যারা স্কুলে হয়তো যায় ঠিকই কিন্তু নতুন জামা বা স্কুলের জন্য যে জামা কাপড় দরকার সেটি তাদের বাবা মা হয়তো কিনে দিতে পারে না। সেই জন্য প্রায় 1,20,00,000 শিশু সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এদেরকে আমরা বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা তাদেরকে পোশাক ব্যবস্থা করে দেব সরকারের পক্ষ থেকে। তাদেরকে যেমন নতুন বই দেওয়া হবে, এইসব ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা ড্রেসের, স্কুল ড্রেসেরও ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি, যে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে এই দেশের মানুষের ভাগ্যও একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা 86 সালে এই চট্টগ্রামের সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়েই সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে নির্বাচন গ্রহণ অংশগ্রহণ করেছিল, এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সামনে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা চট্টগ্রামের মানুষ, এই চট্টগ্রামে দেশি বিদেশি বহু কল মানুষের বিনিয়োগের কলকারখানা আছে, আপনারা খুব ভালো করেই জানেন আপনাদের এই চট্টগ্রামের মানুষ।
3: ব্যবসার সাথে, বিভিন্নভাবে ব্যবসার সাথে জড়িত বিভিন্ন ধরনের ব্যবসাতে চট্টগ্রামের মানুষ দেশের অন্য অন্য জায়গার তুলনায় তুলনামূলকভাবে বেশি মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে। কাজে যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা জানেন যে ব্যবসা করতে হলে একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার, কারণ শান্তিপূর্ণ পরিবেশ হলে ব্যবসায়ীরা ভালোভাবে কাজ করতে পারে, সেটি দেশেই হোক বিদেশি হোক ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে। এবং যদি দেশের শিল্প কারখানা গড়ে উঠে, ব্যবসা সম্প্রসারিত হয়, তাহলে আমার দেশের সন্তানেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, আমার দেশের নারীরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, ফলে দেশের মানুষের আয় উন্নতি বাড়বে, দেশের মানুষের ভাগ্যের চাকা আস্তে আস্তে পরিবর্তিত হবে। কিন্তু আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যেই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপরে তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি, এবং ইনশাল্লাহ শীঘ্রই আমরা বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে, জাতীয় সংসদে আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করবো যে আগামী 10 বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ গ্যাস সবকিছু থাকবে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। প্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমরা যেখানে প্রতিদিন পরিশ্রম করছি দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য, কিছু সংখ্যক লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনারা 12 তারিখের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল, কারণ বাংলাদেশের মানুষ জানে এই দেশে যদি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ রাজনীতি করে থাকে, সেটি একমাত্র শহীদ জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করেছে। বাংলাদেশের উন্নয়নের জন্য যদি কেউ রাজনীতি করে থাকে, কোন রাজনৈতিক দল যদি রাজনীতি করে থাকে, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি করেছে। এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন, মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখা যাবে শহীদ জিয়ার সময় এবং দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন দেশে শিক্ষার ব্যবস্থা কিভাবে ধীরে ধীরে উন্নত হয়েছিল, দেশে যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নত হয়েছিল, দেশে ব্যবসা বাণিজ্য মিল কারখানা কিভাবে গড়ে উঠেছিল। আজকে আবারও আপনাদের সেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা বিভ্রান্তি ছড়িয়ে সেই কাজগুলোতে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতা বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিশৃঙ্খলাকারী যারা যারা রাজপথে এসে রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আমরা গ্রহণ করব, এইটি আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না, দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। কাজেই আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে আজকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে, আমাদের দেশকে সামনের একদিনে এগিয়ে নিয়ে যেতে হবে। পৃথিবীর বহু দেশ আছে যেই দেশগুলো আমাদের মতন আমাদের সাথেই স্বাধীন হয়েছিল, কিন্তু সেই দেশগুলো আজকে অনেক এগিয়ে চলে গেছে, কিন্তু বিভিন্ন চড়াই উতরাই পেরিয়েও আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দেশের উন্নয়নে, মানুষের ভাগ্যের উন্নয়নে আজ আর কোনো বাধা মানব না। আজ আপনারা দেখেছেন যে এখানে সামান্য কয়েকজন মানুষকে আমরা দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, ঠিক যেভাবে আমরা চেষ্টা করছি যে মা বোনদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য, কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়ার মাধ্যমে সহযোগিতা করার জন্য। কারণ প্রথমে যেই কথাটি বলেছি যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের জন্য রাজনীতি করে, বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের মানুষের জন্য রাজনীতি করে। কারণ সকল সময় বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী একটি কথা বলে থাকে যে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির 31 দফাকে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল সকল কিছু সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই অনুষ্ঠানে আসুন আমরা একটি প্রতিজ্ঞা করি, আমরা একটি শপথ গ্রহণ করি যে দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদেরকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আছেন আমার সাথে আপনারা ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা। আর আজকে দেখেছেন এই সরকার চট্টগ্রাম থেকে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে দিয়েছে। যেহেতু সরকারে চট্টগ্রামের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, ইনশাআল্লাহ চট্টগ্রামের উন্নয়ন কোনো বা কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। সমগ্রভাবে সমগ্র চট্টগ্রাম ধীরে ধীরে যে সকল প্রয়োজন উন্নয়নের জন্য প্রত্যেকটি কাজ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা আসুন, আমাদের সামনে লক্ষ্য একটাই, আমাদের সামনে উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেই জন্যই আমরা একটি কথা বলে থাকি, সেই জন্যই আমরা একটি স্লোগান দিয়ে থাকি, করব কাজ সবার আগে, করব কাজ সবার আগে। আসুন, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, এটাই হচ্ছে আমাদের শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
4: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এবং সুবিধা বঞ্চিত 30টি পরিবারের গৃহ নির্মাণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির মানবিক সহায়তা কর্মসূচি, এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তিনি শুধু মানবিক সহায়তার জন্য সেই পরিবারকে অনুদান হিসেবেই প্রদান করেননি, বরং 15 জন প্রতিবন্ধীকে শুভেচ্ছা উপহার প্রদান করলেন। এর মধ্য দিয়েই আজকের এই অঞ্চলের যে হাটহাজারির অঞ্চলের মানুষের আরেকটি চাহিদা ছিল, যেটি স্বাস্থ্যসেবা খাতের, সেটিও কিন্তু তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ঘোষণা দিয়েছেন যে 50 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে উপজেলার, সেটিকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা। এই অঞ্চলকে নাগরিক বান্ধব যে অঞ্চল হিসেবে আরো বেশি করে এই অঞ্চলের মানুষের যে চাহিদা, সে চাহিদা পূরণে বর্তমান সরকার কাজ করবে বলেও কিন্তু তিনি অভিমত ব্যক্ত করেছেন, এবং তিনি সে চেষ্টা করবেন বলে এই অঞ্চলের সকলের কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। সবার আগে বাংলাদেশ, সেটি তিনি বারবার উচ্চারণ করেছেন, এবং সেটি এখানকার যারা উপস্থিত রয়েছেন তাদের সবার মুখ দিয়ে সেটি উচ্চারণ করেছেন যে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। সে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আজকের এই হাটহাজারির যে আয়োজন সেটি তিনি সমাপ্ত করলেন, এবং পরবর্তী আয়োজনে তিনি চট্টগ্রাম শহরের একটি স্থানীয় হোটেলে স্থানীয় নেতা কর্মীদের সাথে তিনি একটি মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন, তার মধ্য দিয়ে আজকের আয়োজনের সমাপ্তি হবে। তো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা হাটহাজারির এই উপজেলার এই সরকারি কলেজ মাঠে বাংলাদেশ বেতারের সরাসরি সম্প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলাম। আমরা এই আয়োজনটিকে আপনাদের সবার কাছে পৌঁছে দেবার জন্য চেষ্টা করেছিলাম। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আবারও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ বেতারের সাথে থাকার জন্য। জানিয়ে দিব আজকের এই সরাসরি সম্প্রচার কার্যক্রমের ধারা বর্ণনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়ের হোসেন পলাশ, প্রকৌশল দায়িত্বে ছিলেন প্রকৌশলী উত্তম চন্দ্র গোপ ও রাসেল আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মারুফ রবিউল আওয়াল ও মোহাম্মদ খসরু সিদ্দিক, সরাসরি সম্প্রচার সমন্বয় করলেন এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, এবং এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনা ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সরাসরি সম্প্রচারের প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রিয় শ্রোতা, চট্টগ্রামের হাটহাজির উপজেলার সরকারি কলেজ মাঠ থেকে চলুন আপনাদের ফিরে নিয়ে যাই জাতীয় বেতার ভবন স্টুডিওতে। সবার জন্য নিরন্তর শুভকামনা।
5: এতক্ষণ চট্টগ্রাম জেলার হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

0: শুনছিলাম আমরা আব্দুল আলিমের গাওয়া গান হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িলোকে, বড়ই মধুর গানটা। আচ্ছা তো আপাত এসে গেছেন ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তত্ত্ব সার্ভিস খামার বাড়ি, তিনি আমাদের আজকে শোনাবেন এ সপ্তাহের কৃষি। চলো আমরা শুনি।
1: ধন্যবাদ। আসুন প্রিয় শ্রোতা, আসুন জেনে নেই এই মাসে চাষাবাদ সম্পর্কে সঠিক সময় বীজ বপনের মাধ্যমে কৃষিতে সফলতা নিশ্চিত করা সম্ভব। শুরুতে আমরা আমন ধান সম্পর্কে জানব। এই সময়ে আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম। চারার বয়স 30-40 দিন হলে জমিতে রোপণ করতে হবে। রোপা আমনের অনুকূল পরিবেশ উপযোগী উন্নত জাতগুলো হল BR-10, বিড়িধান 30, 32, 33, 34, বিড়িধান 38, 39, বিড়িধান 62, 71, বিড়িধান 72, 75, বিড়িধান 79, 80, বিড়িধান 87, বিড়িধান 90, 91, 93, বিড়িধান 94, 95, বিড়িধান 103, বিড়ি হাইব্রিড ধান 4, 6, বিনাধান 7, 11, বিনাধান 16, বিনাধান 17, বিনাধান 22, বিনাধান 23। প্রতিকূল পরিবেশ উপযোগী উন্নত জাত চাষ করতে হবে। খরাপ্রবণ এলাকাতে নাবি রোপার পরিবর্তে যথাক্রমে আগাম রোপা আমনের, যেমন বিড়িধান 33, 39, বিড়িধান 56, 57, বিড়িধান 66 এবং বিড়িধান 71, এসব লবণাক্ত ও লবণাক্ত জোয়ারভাটা অঞ্চলে বিড়িধান 73, 78, অলবণাক্ত জোয়ারভাটা অঞ্চলে বিড়িধান 76, 77 এবং জলাবদ্ধতা সহনশীল জাত বিড়িধান 79 চাষ করতে পারেন। পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ধান খেতের পাশে বাঁশের কাঞ্চি বা ডাল পুঁতে দিতে হবে, যাতে পোকা খেকো পাখি বসতে পারে ও ক্ষেতের পোকা ধরে খেয়ে ফেলতে পারে।
2: অনেক জায়গায় তো হয়েছে যে ইয়াও নষ্ট হয়ে গেছে না, ওই যে বীজ নষ্ট হয়ে গেছে না আমন ধানের। আচ্ছা আপা, এই সময় পাট সম্পর্কে, পাট চাষ সম্পর্কে কিছু বলেন।
1: এই সময় ক্ষেতের অর্ধেকের বেশি পাট গাছে ফুল আসলে পাট কাটতে হবে। এতে আশের মান ভালো হয় এবং ফলনও ভালো পাওয়া যায়। মুক্ত জলাশয় ও স্বল্প পানিতে পাটের পচন ভালো হয়। পাট পচানোর জন্য আটি বেঁধে পাতা ঝরানোর ব্যবস্থা নিতে হবে এবং জাগ দিতে হবে। ইতিমধ্যে পাট পচে গেলে আঁশ সরানোর ব্যবস্থা নিতে হবে। পাটের আঁশ ছাড়িয়ে ভালো করে ধোয়ার পর 40 লিটার পানিতে 1 কেজি তেঁতুল গুলে তাতে আঁশ 5-10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এতে উজ্জ্বল বর্ণের পাট পাওয়া যায়। যেখানে জাগ দেওয়ার পানির অভাব হয় সেখানে রিবন ডেটিং পদ্ধতিতে পাট পচাতে পারেন। এতে আঁশের মান ভালো হয় এবং পচনের সময় খুব কম লাগে। আর বন্যার কারণে অনেক সময় সরাসরি পাট গাছ থেকে বীজ উৎপাদন সম্ভব হয় না, তাই পাটের ডগা কেটে উঁচু জায়গায় লাগিয়ে তা থেকে খুব সহজেই বীজ উৎপাদন করার ব্যবস্থা নিতে হবে। পাটের ভালো বীজ পেতে হলে দেশি পাট বীজ এ মাসে বপন করতে পারেন। সারিতে বপন করে প্রতি শতাংশ জমিতে 16 গ্রাম তোষা 20 গ্রাম দেশি বীজ বপন করতে পারেন। আর ছিটিয়ে বপন করলে শতাংশে 20 গ্রাম তোষা এবং 24 গ্রাম দেশি পাটের বীজ বপন করতে হবে। শাকসবজি ক্ষেত্রে এখন আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি এবং ব্রোকলি লাগাতে পারেন। সেক্ষেত্রে ফুলকপির আগাম জাত মধ্য শ্রাবণ থেকে মধ্য ভাদ্র মাসে বপন করতে হবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জাতের মধ্যে দুটি মাঝারি আগাম জাত রয়েছে, যেমন বাড়ি ফুলকপি 1, যেটা রূপা নামে, এবং বাড়ি ফুলকপি 2। উভয় জাত দুটির জীবনকাল 95-120 দিন। এগুলো বীজ উৎপাদনের জন্য খুব ভালো এবং বাংলাদেশের সর্বোচ্চ চাষাবাদের উপযোগী। বাড়ি ফুলকপি 1 জাতটিকে চারদিকে পাতা দ্বারা আংশিক ঢাকা থাকে। আর বেসরকারি বীজ কোম্পানির মধ্যে জনপ্রিয় আগাম ও হাইব্রিড জাতগুলোর মধ্যে রয়েছে স্নোবল, টপিক্যাল স্নো, 55, কিরণ, কেস, সাইট, আর্লি হোয়াইট, হোয়াইট মার্বেল ইত্যাদি। আর যদি কেউ রঙিন ফুলকপি চাষ করতে চান, তার মধ্যে বর্তমানে আমরা জানি যে রঙিন ফুলকপির মধ্যে ভিটামিন এ সমৃদ্ধ ক্যারোটিন, সেগুলোর মধ্যে কিছু জাত আছে ইয়েলো স্টার, ভেনেটিনা, পিঙ্ক বা গোলাপি জাতের রঙিন ফুলকপি চাষ করে কৃষকরা বাজারে দাম ও মুনাফা পাচ্ছেন। আর বাঁধাকপির কিছু জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে এক্সপ্রেস ক্রস, ওয়াই ক্রস, এটলাস 70, টোকিও প্রাইড, গ্রিন এক্সপ্রেস, লিও 80, সেভয়, রুবিবল ইত্যাদি। এবং বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত দুটি বাঁধাকপির জাত হচ্ছে প্রভাতী ও অগ্রদূত, এবং এই দুটি জাত জীবনকাল 100-120 দিন। আপনারা চাইলে এখন এখনই যে শীতকালীন সবজির অগ্রিম চাষাবাদ করতে পারেন। হ্যাঁ, আর আমরা জানি যে ব্রোকলি খুবই পুষ্টিকর একটি সবজি। দেশি উদ্ভাবিত কিছু জাত আছে ব্রোকলির, সেগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক মানে গবেষকদের নিরলস প্রচেষ্টায় দেশে উচ্চ ফলনশীল বাড়ি ব্রোকলি এক জাতটি মুক্তায়িত হয়েছে, যা আমাদের আবহাওয়ায় চমৎকার ফলন দেয়। এছাড়া দেশে বহুল ব্যবহৃত সফল বিদেশি জাতগুলোর মধ্যে রয়েছে গ্রিন ক্রাউন, ট্রপিকানা, প্রিমিয়াম ক্রপ, গ্রিন কমেট, গ্রিন ডিউক, টপার 43, ডান্ডি, ইটালিয়ান গ্রিন, স্প্রাউটিং টেক্সাম 107 এবং ওয়ালাম 29।
2: মেলা শত সুন্দর সুন্দর নাম আপা।
3: আচ্ছা আপা, অনেক তো শুনলাম যে এবার আমি একটু জানতে চাই ফল এবং গাছপালা এই যে এখন আমরা কিভাবে এটার ব্যবস্থা গ্রহণ করতে পারি।
1: ফলের ক্ষেত্রে বিদ্যমান আবহাওয়ায় উদ্যান ফসল যেমন ডালিম গাছে ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ বা লেবু গাছে লিপ মাইনার পোকার আক্রমণ দেখা দিতে পারে, সেজন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সঠিক সময় সঠিক বালাইনাশক ব্যবহার করতে হবে। আর পেঁপে গাছে এখন এই সময়ে সাধারণত মিলিবাগ পোকার আক্রমণ হতে পারে, যদি আক্রমণ হয়ে থাকে তাহলে ফেনিট্রিয়ন 50 cc পানিতে মিশিয়ে স্প্রে করে ভালোভাবে গাছ ভিজিয়ে দিতে হবে। আর সবশেষে গাছপালা, এখন সারা দেশে গাছ রোপণের কাজ চলছে, ফলদ বনজ ঔষধি বৃক্ষজাতীয় গাছের চারা বা কলম রোপণের ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত স্থান নির্বাচন করে এক হাত চওড়া এবং এক হাত গভীর গর্ত করে অর্ধেক মাটি এবং অর্ধেক জৈব সারের সাথে 100 গ্রাম TSP এবং 100 গ্রাম MOP ভালো করে মিশিয়ে দিতে হবে। সার ও মাটির মিশ্রণ গর্ত ভরাট করে রেখে দিতে হবে এবং 10 দিন পরে গর্তে চারা বা কলম রোপণ করতে হবে। ভালো জাতের মানসম্পন্ন চারা রোপণ করতে হবে। চারা রোপণের পর গোড়ার মাটি তুলে দিতে হবে এবং খুঁটির সাথে সোজা করে বেঁধে দিতে হবে এবং গরু ছাগলের হাত থেকে রক্ষা করার জন্য চারা রোপণ করার পর চারার চারপাশে খড়া বা বেড়া দিতে হবে। এবং গাছপালা যদি এখন বর্ষার সময় যদি পানি বেশি থাকে গাছে, ছোট গাছে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে এবং যদি বৃষ্টি থাকে তাহলে পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে
2: বৃষ্টি যদি না থাকে খরা হলে পানি দেওয়া লাগবে, তাই না? আর বেশি পানি জমি থাকলে সেগুলো বাইরে করে দেওয়া লাগবে।
1: আর তুলার ক্ষেত্রে রংপুর দিনাজপুর অঞ্চলে আগাম শীত আসে, সেজন্য এসব অঞ্চলে এই মাসের মধ্যে তুলার বীজ বপন করতে হবে।
0: তো এই ছিল না আজকের কৃষি পরিবেশন করলেন আমাদের আপা ইসমত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি। তাকে অনেক ধন্যবাদ।
4: আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। উনি
5: আমাকে পড়িন মা।
4: ও আচ্ছা, বসুন বসুন।
5: ডাক্তার আপা, দিন দিন আমার এই হাঁটু আর এই মাজার বেদনায় পারতাছি না।
4: আচ্ছা,
5: চোখেও ঝাপড়া দেখতাছে কিছুদিন ধরে।
4: দেখি দেখি, হাঁটুটা সোজা করো। এইভাবে এইভাবে আর একটু আর একটু।
5: কষ্ট হয়, কষ্ট হয় আপা।
4: আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কোমরটা দেখি। হ্যাঁ, এখানে ব্যথা?
5: এখানে ব্যথা,
4: এখানে ব্যথা পাও? আর এখানে এখানে
5: না না, এখানে না।
4: তা হবু, কতদিন হলো এই সমস্যা?
5: তাও তো এই 2 সপ্তাহ হয়েছে আপা।
4: আচ্ছা, হুবুর খাবার দাবার কেমন?
6: দুধ, ডিম, কলা কিছুই খাইতে চায় না। বাজারে কত রকম মাছ আছে উনি আনতে চায় না, আর সামুদ্রিক মাছ তো ঘরেই আনবো না।
4: বলেন কি
6: হুবু,
4: তুমি জানো এই সামুদ্রিক মাছ তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ ওষুধ ছিল।
5: কোন কি আপা?
4: সামুদ্রিক মাছে ওমেগা-3, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে, যা অনেক জটিল রোগ থেকে আমাদের রক্ষা করে। এই যে তোমার জয়েন্ট পেইন, তোমার একার নয়, বহু মানুষের এরকম ব্যথা হয়। কারো কারো অস্থি সন্ধিগুলো ব্যথা সহ ফুলে যায়। আর নিয়মিত সামুদ্রিক মাছ খেলে রিউমেটিক আর্থারাইটিসের উপসর্গ পর্যন্ত কমে যায়।
6: ডাক্তার আপা, এইবার থাইকা কোন কোন মাছ বাজার থেকে আনবো? ওনারে কইয়া দেন।
4: মানে যেটা চাইবে সেটাই আনতে পারো, যেমন ইলিশ, কোরাল, হ্যাঁ হতে পারে রূপচান্দা, বাইলা, চিংড়ি, ফোপা, লইট্টা, লাখাও খেতে পারেন। তবে সব মাঝে স্বাদ কিন্তু এক নয়। তাই এক এক সময় এক এক রকম মাছ খেতে পারলে ভালোই লাগবে। আরো বড় কথা হচ্ছে এসব মাছে প্রচুর মিনারেল ও ভিটামিন রয়েছে।
5: তাইলে তো আপা এইসব সামুদ্রিক মাছ ছোট বড় সবাই খেতে পারে না?
4: অবশ্যই পারে। সামুদ্রিক মাছ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, সহজে হজমযোগ্য আমিষের যোগান দেয়, আর ওই ডায়াবেটিস রোগীদের উপকারে আসে।
5: ও পরিণমা, চলো বাজার থেকে আজই পছন্দ মতো সামুদ্রিক মাছ কিনে বাড়ি যাই।
6: হ তাই চলেন, আর আইস থেকে আমগমত আপনারাও সামুদ্রিক মাছ নিয়মিত খান,
4: কারণ সামুদ্রিক মাছ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
0: তাহলে বুঝলে তো যে মাছের প্রয়োজনীয়তা কি? আচ্ছা, এখন তো আমাদের মোটামুটি পানি কমে গেছে, যেসব জায়গায় পানি উঠছিল দ্রুত কিন্তু আগাছা পরিষ্কার করতে হবে যাতে পুষ্টি এবং আলো নিয়ে প্রতিযোগিতা না হয়। আর যেসব ফসল পরিপক্ক হয়ে গেছে, আবহাওয়া তো এখন অনুকূল হয়ে যাওয়ার ফলে, তা দ্রুত সম্ভব সংগ্রহ করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে নতুন করে জলাবদ্ধতা বা পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা তা নজরে রাখতে নিয়মিত জমি পরিদর্শন করতে
2: হবে। মাঠ পরিচর্যা বাড়াইতে।
0: ঠিক, তো এতক্ষণ প্রিয় শ্রোতা শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চল আমরা উঠি।
3: আচ্ছা, চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান শুরু করছি। আজ দুর্বার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি রাবিয়া সুলতানা শিউলি,
1: আমি জাবেদ কারদার
2: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন চিত্রগীতি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমেই আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে। শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর, বাণীচিত্র দুই জীবন।

শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। অনুরাগ ছায়াছবির এই গানটি শুনবেন মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে।

সৈনিক ভাই ও বোনেরা, এবারে ছায়াছবি তোর কারণে বেঁচে আছি, শিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খান।

আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে এবারে ছায়াছবি স্বামীর সংসার, শিল্পী সামিনা চৌধুরী ও এস আই টুটুল।

0: কেন এমন বলা হয় জানে না তো এই হৃদয়। সামিনা চৌধুরী ও এস আই টুটুলের গাওয়া গানটির সাথে শেষ হল চিত্রগীতি ছায়াছবির গানের অনুষ্ঠান। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুর্বার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। রাবেয়া সুলতানা শিউলি,
1: আমি জাবেদ কারদার
2: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। আজ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ একদিনের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দল জয়ের জন্য 170 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 37 ওভারে 2 উইকেটে 161 রান করেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল 44 ওভারে সবকটি উইকেট হারিয়ে 169 রান করে। আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স দল 1-0 এগিয়ে রয়েছে। টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে মালয়েশিয়া ক্রিকেট দল। আগামী বুধবার রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 দুদলের মধ্যে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামীকাল বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বাংলাদেশ সময় বেলা 4:45 শুরু হবে। 5 ম্যাচ সিরিজে আফগানিস্তান 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগামী বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট চলতি মাসের 22 তারিখে ম্যাকাওতে বাংলাদেশ সময় সকাল 6:00 শুরু হবে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক আজ রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী স্টেডিয়ামের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দলকে পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। আগামী মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশের ফরিস এফসি কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ক্লাবের মুখোমুখি হবে। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রথম অভিযান জয় দিয়েই স্মরণীয় করে রাখতে প্রতিটি প্রস্তুতি নিচ্ছে ফরিস এফসি। উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লীগ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনী লিমিটেডের এফসি চ্যালেঞ্জ লীগে খেলার কথা থাকলেও ফিফার নিষেধাজ্ঞাজনিত জটিলতার কারণে তারা এখন খেলতে পারছে না। গাজীপুরের কালীগঞ্জে রাঙামাটিয়া আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টে রাঙামাটিয়া পূর্বপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাঙামাটিয়া পূর্বপাড়া ফুটবল একাদশ 2-1 গোলে রাঙামাটিয়া পশ্চিমপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। স্থানীয় সংসদ সদস্য ফজলুল হক মিলন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম, পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসি চ্যালেঞ্জ লীগে অংশ নিতে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এখন জর্ডানে রয়েছে। আগামী মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আল ইত্তিহাদ আহলির মোকাবেলা করবে। ম্যাচটি স্থানীয় সময় রাত 8:00 অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 20 এশিয়া কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর উজবেকিস্তান অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার থেকে। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো, আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন। তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন বাংলাদেশ বেতার। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গাছ পরিবেশের জন্য অত্যন্ত উপকারী এক বন্ধু, তাই বেশি করে গাছ লাগান, আপনার চারপাশ সবুজ করে তুলুন। আর হ্যাঁ, সংসার জীবনের শুরুতেই গড়ে তুলুন পরিকল্পিত উপায়ে ছোট পরিবার, জীবনের জন্য নিশ্চিত করুন সুখ ও সমৃদ্ধি। বন্ধুরা, আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের আজ অনেক অনেক চিঠি এসে জমা হয়েছে, ইমেল তো আছে, আর এই সব চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
2: শ্রোতা বন্ধুরা, সাপ্তাহিক নিয়মিত আয়োজন ডাকবাক্সে আপনাদের স্বাগত, আশা করি সবাই ভালো আছেন।
1: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। প্রথম চিঠিটি লিখেছেন মোহাম্মদ শামীম শরীফ। আপনার দুটি চিঠি পেয়েছি, পড়ছি। পুষ্টি সেল আমার প্রিয় সেল, পুষ্টি সেলের কাছে আমি আমার মনের ভাব অনায়াসে প্রকাশ করতে পারি এবং এই সেল আমার মনের কথা বোঝে। পুষ্টি সেলের সকল কলা কুশলীকে জানাই স্যালুট। প্রতিটি অনুষ্ঠানে সচেতনতার কথা থাকে এবং আমি নিয়মিত শুনে থাকি।
2: মোহাম্মদ শামীম শরীফ, ধন্যবাদ আপনাকে চিঠির জন্য। আপনি সচেতনতার কথা বলেছেন এবং উল্লেখ করেছেন যে গর্ভবতীর স্বাস্থ্য যত্ন, কিশোর কিশোরীদের শারীরিক মানসিক যত্ন বিষয়ে সচেতনতামূলক তথ্য পাচ্ছেন। আবার লিখবেন, ধন্যবাদ আপনার আরো একবার চিঠির জন্য।
1: মোহাম্মদ আরমান মোল্লা আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে আপনারও দুটি চিঠি আমরা পেয়েছি। লিখেছেন, ঢাকা বেতারে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সূচনা ধ্বনি শুনলেই মনে হয় যেন সুখের ছোঁয়া হাতছানি দিয়ে ডাকছে। বাংলাদেশ বেতার আমার প্রিয় একটি গণমাধ্যম এবং সচেতনতামূলক তথ্য নিয়ে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের শিক্ষামূলক প্রতিটি অনুষ্ঠান থেকে অবিরাম সচেতনতার বার্তা পাই। বুধবারে এসো করি ছোট পরিবার অনুষ্ঠানের সাপ্তাহিক নাটক থেকে অনেক সমস্যার সমাধান পাই।
2: মোহাম্মদ আরমান মোল্লা, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিত আমাদের কাছে চিঠিও লিখে থাকেন। আপনার ভালো লাগার কথা জেনে আমাদের ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
1: গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনার দীর্ঘ চিঠি পেয়েছি এবং আপনি অনেক প্রশংসা করে লিখেছেন যে কোন কোন অনুষ্ঠানগুলো আপনার কাছে ভালো লাগে। আরো লিখেছেন, আমরা নিজেরা বেতার শুনবো এবং অন্যকে শোনার জন্য উৎসাহ দিব। ধন্যবাদ জানাই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে জীবনের কথা প্রচার করার জন্য।
2: অনেক ধন্যবাদ মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনি নিজে অনুষ্ঠান শোনার পাশাপাশি অন্যদেরকেও শুনতে আহ্বান জানিয়েছেন। আশা করি সবসময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে।
1: তাবারাকা, আপনি চিঠি লিখেছেন সোনাডাঙ্গা খুলনা থেকে এবং দীর্ঘ চিঠিতে আপনি অনেক কথাই লিখেছেন। বাংলাদেশ বেতারের জনসংখ্যা বিষয়ক অনুষ্ঠানগুলো জীবন ঘনিষ্ঠ, একজন মানুষের প্রয়োজনীয় সকল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো থেকে নিয়মিত প্রচার করা হয়। ব্যক্তিগতভাবে প্রায় দুই যুগের অধিক সময় আমি বেতারে প্রচারিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেয়ে উপকৃত হয়েছি, যার ঋণ শোধ করা আমার সাধ্যের অতীত। বিশেষ করে আপনি কেমন আছেন, এসো করি ছোট পরিবার, জীবন্তিকা নাটক সহ পুষ্টি বিষয়ক অনুষ্ঠানগুলো অতীতের ন্যায় বর্তমানেও আমাকে এবং আমার পরিবারের সদস্য সহ পরিচিত জনদেরকে দারুণভাবে উপকার করে চলেছে। এত সহজে এবং বিনামূল্যে বেতারের মতো আর কোন গণমাধ্যমে পরামর্শ পাওয়া যায় কিনা আমার জানা নেই।
2: তাবারাকা, আপনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকৃত হচ্ছেন জেনে আমাদের ভালো লাগলো।
1: আনিসুর রহমান নোয়াবেকি সাতক্ষীরা থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, 8 জুলাই প্রচারিত আপনি কেমন আছেন পর্বে বাচ্চাদের নিউরো সমস্যার কথা ও প্রতিকার ভালো লেগেছে।
2: আনিসুর রহমান, 8 জুলাই তারিখে প্রচারিত অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
1: শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু, আপনার তিনটি চিঠি পেয়েছি। একটি চিঠিতে আপনি অভিযোগ করেছেন এবং অন্য চিঠিতে আপনি ভালো লাগার কথাও লিখেছেন। 21 জুন তারিখে রাত 8:10 ডাকবাক্স অনুষ্ঠানটি শুনেছেন এবং সে অনুষ্ঠান সম্পর্কে আপনার অভিযোগ হচ্ছে, সাধারণ চিঠি আসরে স্থান পায়নি, কেবলমাত্র আদ্যপান্ত ইমেল পাঠ করা হলো, রঙিন চিঠি লেখা হলে প্রাধান্য দেওয়া হয়। অন্য চিঠিতে আপনি 19 জুলাই প্রচারিত 4:05 আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে জানিয়েছেন, ধন্যবাদও জানিয়েছেন। 26 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান, সেই সাথে আমাদের কথা আমাদের গান, প্রত্যেকটি আয়োজনই আপনার কাছে খুব ভালো লেগেছে।
2: শেখদার ইসাক আলী, একসাথে অনেকগুলো চিঠি পাঠানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার চিঠি পড়ে ভালো লাগলো যে আপনি যেমন অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন, তেমনি জানিয়েছেন ভালো না লাগার কথাও। কেন ভালো লাগেনি তাও আপনি উল্লেখ করেছেন। মূলত 21 জুন তারিখে প্রচারিত ডাকবাক্সে আমাদের হাতে কোনো ইমেইল ছিল না, সে কারণে কোনো চিঠির উত্তর দেওয়া সম্ভব হয়নি। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আর 19 এবং 26 জুলাই তারিখে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়ে আমাদেরও ভালো লাগলো।
1: এবারে ইমেল থেকে পড়ছি। হাতিয়া নোয়াখালী থেকে নিশিতা জাহান তৃষা, আপনার ইমেইলে আপনি লিখেছেন, কোন বয়সে কেমন পুষ্টি দরকার এই বিষয় নিয়ে পরিবারে যেমন আলোচনা হওয়া উচিত এবং সেই সাথে পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিজ্ঞানকে একসাথে মিলিয়ে যদি নিয়মিত সচেতনতামূলক আলোচনা প্রচার করা যায় তাহলে তরুণ প্রজন্ম আরো বেশি দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।
2: নিশিতা জাহান তৃষা, আপনি জানেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। এসব অনুষ্ঠানের মধ্যে পুষ্টি বিষয়টি অনিবার্যভাবেই এসে পড়ে। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনলে আশা করি বিষয়টি বুঝতে পারবেন। আপনার ইমেইলের জন্য অনেক ধন্যবাদ।
1: মোবারক হোসেন ফনি ঘাটাইল টাঙ্গাইল থেকে ইমেল করেছেন, লিখেছেন, আমার কাছে স্বাস্থ্যই সুখের মূল, প্রতিদিনের আয়োজন ভালো লাগে, আমাদের কথা আমাদের গান আবার চালু করুন, সুখী সংসার রাতে প্রচার করা হয় বিধায়, কর্মস্থল থেকে এসে শোনা যায়, নাটক চালু করার জন্য অনুরোধ করছি, এসে করি ছোট পরিবারে আরো বেশি কথিকা প্রচারের অনুরোধ থাকলো, স্বাস্থ্য বিষয়ক কমেন্টের জবাব আপনি কেমন আছেন অনুষ্ঠানে সুস্পষ্টভাবে দেয়া হয় না, বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ রইল।
2: মোবারক হোসেন ফনি, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। একসাথে আপনি অনুষ্ঠান সম্পর্কে অনেকগুলো মতামত এবং প্রস্তাব জানিয়েছেন, আমরা সংশ্লিষ্ট প্রযোজকদের এ বিষয়ে জানিয়েছি।
1: আশিকুল ইসলাম নাইম, আপনি ইমেল করেছেন চকরিয়া কক্সবাজার থেকে, আপনি মতামত জানিয়েছেন, এই অনুষ্ঠান আমাদের মতো গ্রামের মানুষের জন্য অনেক উপকারী, বিভিন্ন বিশেষজ্ঞর কাছ থেকে বিনা খরচে সঠিক তথ্য পাই, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, পুষ্টি বিষয়ক পরামর্শ এবং পরিবার পরিকল্পনা নিয়ে যে আলোচনা হয় তা আমাদের কুসংস্কার ভাঙতে সাহায্য করছে। প্রস্তাব করেছেন কয়েকটি কমন রোগের পরামর্শ দেওয়া হোক, কিশোরী মেয়েদের আয়রন ফলিক অ্যাসিড নিয়ে আরো বেশি কথা বলা হোক, পরিশেষে ধন্যবাদ জানিয়েছেন মহৎ উদ্যোগের জন্য।
2: আশিকুল ইসলাম নাইম, আপনার কাছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল অনুষ্ঠান অনেক উপকারী বলে মনে হচ্ছে জেনে আমরা সত্যি আনন্দিত। আপনি যে বিষয়ে মতামত জানিয়েছেন তা আমরা বিবেচনায় রাখছি।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক ডাকবাক্স, প্রযত্নী পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেল করার ইমেল আইডিটি জানিয়ে দিচ্ছি, betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার। আবার ইমেল থেকে পড়ছি। মেহেদি হাসান মামুন, আপনি ইমেল পাঠিয়েছেন দৌলতপুর মানিকগঞ্জ থেকে, বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান মানুষের জন্মের আগে থেকে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে গভীর প্রভাব ফেলে, এই অনুষ্ঠানগুলো সমাজের সব বয়সী মানুষের জন্য সহজ ভাষায় তথ্য, সচেতনতা ও জীবন ঘনিষ্ঠ উপদেশ তুলে ধরে, শিশুর জন্মের পর থেকে শুরু করে কৈশোরে পৌঁছে কিশোর কিশোরীদের শারীরিক মানসিক পরিবর্তন থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক জীবনে কোথায় কি করতে হবে এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে, বেশি বেশি এই সেলের অনুষ্ঠান শুনে জীবনকে সমৃদ্ধ করা প্রয়োজন।
2: মেহেদি হাসান মামুন, আপনি আপনার ইমেইলে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে বিভিন্ন বয়সের শ্রোতারা কি ধরনের তথ্য পেতে পারে, কি ধরনের উপকার পেতে পারে তা আপনি সুন্দর করে লিখে জানিয়েছেন, অনেক ধন্যবাদ মতামতের জন্য।
1: বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচিত করেছি হাতে লেখা চিঠি থেকে, লিখেছেন ফয়সাল রহমান সুমন জিগাতলা ঢাকা।
2: ফয়সাল রহমান সুমন, আপনি ঢাকার জিকাতলার শ্রোতা, আপনি আমাদের কাছে এই সপ্তাহে একটি চিঠি পাঠিয়েছেন, অনেক সুন্দর চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে অভিনন্দন যে আপনার চিঠিটি এই সপ্তাহে সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে। পড়ছি আপনার চিঠি থেকে।
1: 1998 সাল থেকে নীরবে আপনাদেরকে শুনে আসছি, নীরবতা ভেঙে মাঝে মাঝে লিখি, নিজের উপস্থিতি জানান দিই আপনাদের প্রতি ভালোবাসার তাগিদ থেকে। আপনাদের অনুষ্ঠান শোনার ভালো লাগা দিক, বিনোদনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সমগ্র আপনার আপনারা দেশের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছে দিচ্ছেন। শনিপুণ উপস্থাপনা মানুষের মধ্যে বিন্দুমাত্র বিরক্তি একঘেয়েমি সৃষ্টি না করে প্রশংসার দাবিদার হয়ে যায় এবং অনুষ্ঠান নির্মাণ নেপথ্যে কলাকুশলী যারা আছেন সবাই এই কৃতিত্বের দাবিদার। পারুলের সংসার, জীবনের রং, ধারাবাহিক নাটকগুলো স্মৃতির পাতায় আজও ভেসে বেড়ায়। বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি বেতার কর্তৃপক্ষকে আমাদেরকে এমন সুন্দর অনুষ্ঠানমালা উপহার দেবার জন্য। বাংলাদেশ বেতার দেশের শ্রোতাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন তৈরি করেছে, এই বন্ধন অটুট থাকুক এই শুভকামনায়।
2: ফয়সাল রহমান, আপনাকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আপনি 1998 সাল থেকে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং মাঝে মধ্যে আমাদের কাছে লিখেও থাকেন, আশা করি নিয়মিত লিখবেন। আপনি আপনার চিঠিতে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের গুরুত্বের কথা উল্লেখ করেছেন, স্মৃতিচারণ করেছেন পুরনো ধারাবাহিক নাটকের এবং অনুষ্ঠান উপস্থাপনা ভালো লাগার কথাও জানিয়েছেন। সব মিলিয়ে আপনার চিঠিটি আমাদের কাছে ভালো লেগেছে, উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে আমাদেরকে। আশা করি নিয়মিত সাথে থাকবেন, নিয়মিত লিখবেন।
1: দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ইমেল করেছেন দীপক চক্রবর্তী। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান শুনতে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। বর্তমানে এসগুড়ি ছোট পরিবারে অনেকদিন থেকে ফোন ইন অনুষ্ঠান প্রচার হচ্ছে না।
2: দীপক চক্রবর্তী, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান ভালো লাগার কথা জানিয়েছেন। আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো। অনিবার্য কারণে এসগুড়ি ছোট পরিবার অনুষ্ঠানে বর্তমানে ফোন ইন অনুষ্ঠানটি প্রচার হচ্ছে না, আবার প্রচার হলে আপনাদেরকে তা জানিয়ে দেওয়া হবে।
1: দেওয়ানগঞ্জ জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন, আপনার ইমেইলে আপনি লিখেছেন, আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিতই সকল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছি। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শোনা খুবই জরুরি মনে করি আমি, কারণ এখানে সচেতনতার কথা জানানো হয় গর্ভবতী মায়ের খাদ্য ও পুষ্টি, বিশেষ সতর্কতা এবং শারীরিক এবং মানসিক যত্ন সম্পর্কে।
2: ধন্যবাদ মোহাম্মদ নাসির হোসেন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে গর্ভবতী মায়ের যত্ন গুরুত্ব সম্পর্কে জানতে পারছেন, আশা করি অন্য শ্রোতারাও তা জেনে উপকৃত হবেন।
1: মোসাম্মদ নার্গিস আক্তার কাপাসিয়া গাজীপুর থেকে ইমেল করেছেন, আপনি লিখেছেন, আপনার কাছে দুটি রেডিও সেট ছিল এবং একটি আপনি আপনার বান্ধবীর হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন, পরবর্তীতে জানতে পেরেছেন যে সেই বান্ধবীর পরিবারে নিয়মিত উত্তরণ, দর্পণ এবং নাটক শোনে। আপনি কেমন আছেন অনুষ্ঠান শুনে বান্ধবীর বাবা অনেক উপকার পেয়েছেন এবং সেটা আপনাকে জানানোর পরে আপনার মনে ভাবনা এসেছে যে আপনার দেওয়া উপহারটা একটু হলেও কাজে এসেছে।
2: মোসাম্মদ নার্গিস আক্তার, আপনার ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা আমাদের জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার দেয়া রেডিও সেট দিয়ে আপনার বান্ধবীর পরিবার বেতার অনুষ্ঠান শুনছেন, একথা জেনে আমাদেরও ভালো লাগলো।
1: সুলতানশাহী গোপালগঞ্জের তিনজন বন্ধু প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে মতামত এবং ভালো লাগার কথা জানিয়ে আমাদেরকে ইমেল করেছেন, বিএম কৌশিক আহমেদ, আফিয়া খানম জুলি, ফয়সাল আহমেদ শিপন।
2: মধুমতি বেতার শ্রোতা ক্লাবের তিনজন সদস্য বিএম কৌশিক আহমেদ সুজন, আফিয়া খানম জুলি এবং ফয়সাল আহমেদ শিপন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে আমাদের কাছে ভালো লাগার কথা জানিয়েছেন।
1: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরো যারা ইমেল করেছিলেন এবং চিঠি লিখেছিলেন, ইমেল পাঠিয়েছিলেন মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট সদর থেকে, মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে, সাপাহার নওগাঁ থেকে আলী আহমেদ আরিফ, আর পি রাব্বি সরকার এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে, এবং চিঠি লিখেছিলেন মনোজিৎ কুমার মণ্ডল পাংশা রাজবাড়ি থেকে।
2: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা বলার প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।
1: বন্ধুরা, আপনারা সবসময় সচেতন জীবনযাপনের মাধ্যমে সুস্থ এবং নিরাপদ থাকবেন, এই আমাদের সবসময়ের প্রত্যাশা, এবং শুনতে থাকুন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল অনুষ্ঠান। আজ বিদায় বলছি, উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে বললেন প্রধানমন্ত্রী। জন্মহার হ্রাসে দেশে আগামী মাসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চলতি বছরের SSC ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় 5 জন নিহত। এবং দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ একদিনের আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের 8 উইকেটে জয়লাভ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথমবারের মতো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম সফর করছেন। দিনব্যাপী এ সফরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি ব্যস্ত সময় পার করেন। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে টিনের তৈরি নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর শুরু হয় বাঁশখালীতে, যেখানে রোববার দুপুর 1:15 দিকে হেলিকপ্টার যোগে বাহারছড়া সমুদ্র পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 100 পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও 15 জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক এবং 200 ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর ফলে সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। এ সময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
3: এই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, এই বাংলাদেশের মানুষ এই সরকারকে নির্বাচিত করেছে, কাজেই এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে থাকা, এই সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে থাকা।
2: পরে বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান সরকার প্রধান। এরপর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার পাশাপাশি যোগ দেন সংবর্ধনা ও মত বিনিময় সভায়। এ সময় বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, দেশের কল্যাণে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে।
4: আজকে আসুন আমরা কাজ করি, সেই কাজ যেই কাজের ফলে মানুষ ভালো থাকতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই।
2: পরে পূর্ব নির্ধারিত দিনের অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে হাটহাজারিতে রওনা দেন তারেক রহমান। জুবাইর মঞ্জুর, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: এদিকে সন্ধ্যায় চট্টগ্রাম নগরের হাটহাজারের সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে নতুন ঘর নির্মাণের সহায়তা হিসেবে 1,00,000 টাকা করে অনুদানের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
3: যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনীতে সেদিন নির্বাচনে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সামনে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
0: দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় দিন বদলের, সময় মানুষের ভাগ্য বদলের। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর মাদারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, প্রধানমন্ত্রী মাদারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণভাবে বাংলাদেশী প্রকৌশলী ও জনবল দ্বারা পরিচালিত হচ্ছে জেনে তারেক রহমান সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অবস্থিত 1,200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন। রবিবার সকালে মাতারবাড়ি পৌঁছালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ স্থানীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে যান। সেখানে প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনেন। এরপর প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী একটি স্মারক নিম গাছের চারাও রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনা ও প্রস্তাবিত প্রকল্প এলাকা এবং গভীর সমুদ্র বন্দর ও এলএনজি টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কক্সবাজারের স্থানীয়রা।
6: আজকে সফরটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু কক্সবাজারে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প দেখার জন্য উনি এসেছেন এবং একই সাথে গভীর সমুদ্র বন্দর দেখার জন্য এসেছে। এই জন্য কক্সবাজারবাসী খুবই উপকৃত হয়েছে, খুবই উজ্জীবিত।
7: কক্সবাজারের মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর আজকের এই সফর দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই সফরকে সাদরে গ্রহণ করছে কক্সবাজারবাসী।
3: দলীয় নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ আজকে যেভাবে উজ্জীবিত হয়েছে।
5: পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এফএম সুমন, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান গ্যাস সংকটের দ্রুত সমাধান করা হবে। তিনি আজ রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2024 সালের জুলাই আন্দোলন গত 17 বছরে লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শেখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে। তিনি আজ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি এবং চিকিৎসা সেবা সরঞ্জাম অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। তিনি জানান, দেশের জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি আজ বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার 56তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বরিশালে 15 দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান।
8: মানুষের হাতে সমস্যার যে কারণটি নিহিত ধরা পড়েছে তা হচ্ছে কার্বন নিঃসরণ। আমাদেরকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সতর্ক না হই, কার্বন নিঃসরণের ব্যাপারে আমরা যদি সতর্ক না হই, পরিমিত না হই, সারা পৃথিবীব্যাপী যে কার্বন নিঃসরণ হয়, এই কার্বন নিঃসরণের কারণেই আমাদের এই তাপমাত্রা আমাদের বাসযোগ্য পরিস্থিতির বাইরে চলে যাচ্ছে।
0: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ জিয়ার গল্প শোনো ও ছোটদের প্রিয় খালেদা জিয়া বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে তাদের সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিএনপি নির্বাচন কমিশন থেকে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ রাজধানী নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555 জন। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনাকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদ করছে ইসি। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামির উপসর্গ নিয়ে আরও 6টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামির উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 873-এ। আজ স্বাস্থ্য অধিদপ্তর এক সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গতি পাচ্ছে আখাউড়া সিলেট ডুয়েল গেজ রেললাইন প্রকল্প। চীনের সরকারি ঋণে বাস্তবায়নের উদ্যোগের পাশাপাশি 2026-27 অর্থ বছরের ADP প্রকল্পটি অন্তর্ভুক্ত হওয়ায় আশার আলো দেখছেন সিলেটবাসী। আধুনিক এই রেলপথ হলে বাড়বে ট্রেনের গতি, সক্ষমতা ও নিরাপত্তা সুবিধা মিলবে যাত্রী ও ব্যবসায়ীদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: পুরনো রেলপথ আর একক লাইনে রেল চলাচলে দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে সিলেটগামী যাত্রীরা। এর সঙ্গে ধীর গতির কারণে বাড়ছে যাত্রার সময়। এবার সেই ভোগান্তি দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত 240 কিলোমিটার রেলপথ ডুয়েল গেজে উন্নীত করার উদ্যোগ এগোচ্ছে নতুন করে। প্রকল্পের আওতায় 177 কিলোমিটার মূল লাইন এবং 63 কিলোমিটার লুপ লাইন নির্মাণ ও উন্নয়নের কথা রয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16,110 কোটি 44 লাখ টাকা। এর মধ্যে প্রায় 10,700 কোটি টাকা চীনের সরকারি ঋণ হিসেবে পাওয়ার কথা রয়েছে। সরকার টু সরকার বা জি টু জি পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়িত হবে, ফলে ঢাকা চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আরও আধুনিক ও ফলপ্রসূ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
11: এটা আমরা বাস্তবরূপে এটা আসলে দেখতে চাই, আর এটা বাস্তবায়িত হলে এই সিলেটের উন্নয়ন হবে এবং যাত্রীদের অনেক ভোগান্তি কমবে।
12: তাড়াতাড়ি আমরা ঢাকায় পৌঁছতে পারবো আর প্রবাস থেকে আইতে যাইতে সুবিধাটা ভালো হইব।
13: দুটোর সময় কাজ করলে লাইনটা আরো উন্নয়ন হবে এবং বাংলাদেশ আরো এগিয়ে যাবে, আমরা এই প্রত্যাশা করি।
10: সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে এই প্রকল্প হতে পারে বড় পরিবর্তনের ভিত্তি, যেমনটি বলছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
14: আমরা চাই আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে সীমাবদ্ধতার মধ্যে আমরা সর্বোচ্চ সেবাটুকু দিতে চাই।
10: সংশ্লিষ্টরা বলছেন রেল লাইন নির্মাণের কাজ সম্পন্ন হলে শুধু সিলেটের রেল যোগাযোগই নয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাতেও আসবে নতুন গতি। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার বেলগোরোদ শহরে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত ও 20 জনের বেশি আহত হয়েছেন। রাশিয়ার রিজিওনাল ক্রাইসিস সেন্টার আজ একথা জানায়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন এই সপ্তাহে রাশিয়া থেকে তার দেশে 61টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে তারা সৌদি আরবের লোহিত সাগর উপকূলে একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন হুথিরা জাজানের আরামকো তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালায়। ইয়েমেনের উত্তর পশ্চিম ভূখণ্ডে সৌদি আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়। টাইফুন ডলফিন পূর্ব চীনের দিকে এগিয়ে আসায় সাংহাইয়ের দুটি প্রধান বিমানবন্দরে 1,300-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে কর্তৃপক্ষ কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিলেও ভারী বৃষ্টিপাতে ইতোমধ্যেই তাইওয়ানের উত্তরাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইফুনের প্রভাবে ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে রাতারাতি 20,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়ার পর দেশটির কর্মকর্তারা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। শুক্রবার দিনের শেষ দিকে প্রবল বাতাসের কারণে বাল রেঞ্জের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে সামারল্যান্ড এলাকায় প্রবেশ করে এবং এতে আশেপাশের উপত্যকার জনপদগুলো ক্ষতিগ্রস্ত হয়। খেলার খবর। ক্রিকেট। আজ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ একদিনের ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে 8 উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথমে ব্যাট করতে নেমে 44 ওভারে সবকটি উইকেট হারিয়ে 169 রান করে। জয়ের জন্য 170 রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল 38 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। এদিকে আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স দল এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও ত্রাণ সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান। বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অবকাঠামো সর্বোচ্চ ব্যবহার এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনা গ্রহণ করতে হবে। কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করে বললেন প্রধানমন্ত্রী। গণমাধ্যম সমাজের দর্পণ, সমাজের সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল। এবং দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,86,32,555। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা।
0: লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশমুখী হতে না হয় এবং দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পায়। প্রধানমন্ত্রী গতকাল রাজধানীতে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে এই আহ্বান রাখেন। তিনি চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন এবং স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পন্ন করার লক্ষ্যে সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেন। চিকিৎসকদের রাজনীতিতে সম্পৃক্ততার প্রসঙ্গে নিজের বক্তব্যে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী নিজেদের মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকবেন, এটি অযৌক্তিক নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে কোন ধরনের বিঘ্ন সৃষ্টি না করে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ড্যাবের চিকিৎসকদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, চিকিৎসকদের মূল দায়িত্ব হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আর সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানুষের মধ্যে রোগের কারণ প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শুরু থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকের কাজ শুধু ঔষধ দেওয়া নয়, বরং রোগীর শরীরের যত্ন, খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে তাকে সচেতন করে তোলাও চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে তার সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পন্ন করার লক্ষ্যে সরকার প্রথমবারের মতো স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছে। স্বাস্থ্যখাতে প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরে তারেক রহমান বলেন, যত দ্রুত সম্ভব ই হেলথ চালু করার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও 5,000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে বলেন, এর পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীর বিদ্যমান শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। সরকার আরও 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সচেতন করবেন। তবে স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের বহু রোগীর চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই প্রবণতা ঠেকাতে মানবিক অ্যাপ্রোচ আর সঠিক চিকিৎসা দানের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস সম্পূর্ণরূপে ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই পর্যবেক্ষণ খুবই যৌক্তিক, কেননা চিকিৎসা বিজ্ঞানের যতই বৈপ্লবিক দিগন্তের সূচনা হোক, শুধুমাত্র উন্নত ও আধুনিক চিকিৎসা আর্তপীড়িতদের পরিপূর্ণ সুস্থ করার জন্য যথেষ্ট নয়, যদি রোগী চিকিৎসককে আস্থায় নিতে না পারেন।

0: রোগীদের চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার প্রবণতা রোধ করবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। আজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এখন প্রচার করা হচ্ছে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, কারণ নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব, কিন্তু নির্বাচনের পরে আপনারা দেখেছেন আমরা যখন আল্লাহর রহমতে সরকার গঠন করেছি, সরকার গঠন করার একদিন পরেই রোজা শুরু হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ফ্যাসিবাদের মাথা হয়তো পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদের তো অনেক কিছু রয়ে গিয়েছিল, এখানে এখনো আছে। এবং স্বাভাবিকভাবে রোজার সময় কেউ কেউ সুযোগ কিছু নেওয়ার চেষ্টা করে, তাদের সেই সুযোগের কারণে সাধারণ মানুষ আবার কষ্ট ভোগ করে, জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনে যেগুলা। তো স্বাভাবিকভাবে একদিন পরে রোজা শুরু হওয়ার পর থেকে স্বাভাবিকভাবে নতুন সরকার আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়েছে, যাতে সেই বিষয়টা আমরা মোটামুটি ভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবার গেল রমজানে আমরা সেটা সক্ষম হয়েছিলাম রাখতে, কিন্তু রোজা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যের এই যে ইরানের সাথে যে আমেরিকার যে সমস্যাটা, এটা শুরু হয়ে গেল, ফলে তেল জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে পুরো অর্থনীতির উপর একটা চাপ তৈরি হলো। এই বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে দেখভাল করতে গিয়ে আমার আসতে দেরি হয়ে গেছে, তারপরেও আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানাই যে আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন, আমি এসে আমার সালামটা হুজুরকে আজকে দিতে পেরেছি। সকল মুরব্বী বর্গ সহ সকল ইলাম আকরাম, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেকে আমি আরেকটা কারণে শুকরিয়া আদায় করতে চাই, আপনাদের কাছে ধন্যবাদ জানাতে চাই। বিগত নির্বাচনের সময় আমরা একসাথে থেকে কাজ করে যেভাবে দেশকে বিপদের হাত থেকে আমরা মুক্ত করেছি, সেই জন্য এখানে আপনাদের সারা দেশময় আপনাদের যারা আছে সহকর্মী বৃন্দ আছে তারা কাজ করেছেন, ফলে আমরা দেশকে একটা বিপদ থেকে আমরা রক্ষা করতে পেরেছি। তবে একটা জিনিস আমি বলবো, যেই একসাথে যেই কাজটা আমরা করেছি, যেটা হুজুরের নির্দেশে আপনারা সবাই করেছেন, হুজুরের দোয়ায় আপনারা উনি দোয়া করেছিলেন, সেই জন্য আমরা সফল হয়েছি আল্লাহর রহমতে, তবে সমস্যাটা আমাদের এখনো শেষ হয়ে যায়নি। বিগত ফ্যাসিবাদের সময় আপনারা দেখেছেন যে সারা দেশে কিভাবে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে এই দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। এর বাইরেও নির্বাচনের আগেই হোক, নির্বাচনের পরে হোক, আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, যখন বিভিন্ন জায়গায় গিয়েছি অথবা বিভিন্ন জায়গার মানুষ যখন আমার কাছে এসেছে কথা বলেছে, প্রত্যেকটা জায়গাতে আমি দেখেছি বিভিন্ন রকম সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আমি নিজেও দেখে এসেছি। কাজেই শিক্ষার কথা বললেন, হাসপাতালের বিষয় বললেন, এরকম হাসপাতাল দাবি আছে, স্কুল কলেজের দাবি আছে, রাস্তাঘাটের দাবি আছে, বিভিন্ন কর্মসংস্থানের দাবি আছে। আজকে সকালবেলা আমি গিয়েছিলাম মাতার বাড়ি, মাতার বাড়িতে এই জন্য গিয়েছিলাম যে ওই পুরো অঞ্চলটা কর্ণফুলি ব্রিজের ওপারে একটি জায়গায় আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, চাইনিজদেরকে আমরা বড় একটা জায়গা দিয়েছি, সেখানে তারা মিল কারখানা করবে, কিন্তু এই মিল কারখানাগুলো চালানোর জন্য তো বিদ্যুতের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন। বিগত 17 বছর ফ্যাসিবাদের সময় যেটা হয়েছিল, এই গ্যাস বিদ্যুৎ এগুলো এমন ভাবে ব্যক্তি খাতে বা বিদেশিদেরকে দিয়ে দিয়েছে, ফলে দেশের ভিতরে নিজেদের গ্যাস আছে কিনা এটা তারা খুঁজে বের করার চেষ্টা করেনি। এমন ভাবে তারা কাজটা করেছিল যাতে আশপাশের দেশের দেশ নিজেরা এখান থেকে কূপ খনন করে গ্যাস নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো খোঁজ খবর করলে দেখা যাচ্ছে বাংলাদেশ গ্যাসটি তারা ওই দিক থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে, তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তো এই যে পরিকল্পনাহীন ভাবে যে কাজ করা হয়েছে, অথবা কাউকে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য কাউকে কাজগুলো দিয়ে দেওয়া হয়েছে, ফলে হয়েছে কি, এটা সমস্যা। এই যে বেশ কিছুদিন ধরে ধরেন গ্যাসের একটা দুর্ঘটনার জন্য গ্যাসের একটু সমস্যা আছে, আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী 5-7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, সমস্যা কিছুটা কমে আসবে। বিদ্যুতের সমস্যা আছে আমরা জানি, কিন্তু ওই যে ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীন ভাবে যে কাজগুলো হচ্ছে, তারা কিন্তু অর্থ করে নিয়ে গেছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে, ফলে এই সবগুলো বিষয়ে একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। এখন এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে গিয়ে যে বিষয়টা আরেকটা বিষয় দাঁড়িয়েছে, আমরা আগেও দেখেছি, আমরা 71 সালে দেখেছি, আমরা 86 সালে দেখেছি, আমরা 96 সালে দেখেছি, এমনকি বিগত নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে বা যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল, আপনারা এবং আমরা একসাথে যাদের প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। সেই জন্য আমি বলছি, আমরা যে একসাথে কাজ করছি দেশটাকে যে একটা সঠিক রাস্তা আমরা নিয়ে আসার জন্য চেষ্টা করছি, এখানে আমরা নির্বাচনের আগে যেভাবে একসাথে কাজ করেছি, আপনাদের কাছে আজকে হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে

0: এখানে কিছু আপনারা দাবি দাওয়া উপস্থাপন করেছেন, আমরা পর্যায়ক্রমিকভাবে চেষ্টা করব। আমাদেরকে বুঝতে হবে আরো এই দেশে তো আরো মানুষ বাস করে, আমরা চাই এমন একটা বাংলাদেশ তৈরি করতে যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তানরা খেয়ে পড়ে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, বিভিন্ন মানুষ আমরা একসাথে শান্তিতে থাকবো। আমরা আমাদের ধর্ম পালন করব, তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু একই সাথে এখানে যেটা অধিকাংশ মানুষ সেটা হচ্ছে ইসলাম ধর্ম, এখানে ইসলাম ধর্ম হিসাবেই আমরা, ইসলাম হিসাবেই এটাই আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের দেশটাকে ইনশাআল্লাহ। তো এখন আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে হুজুরকে সালাম দিতে আসা এবং দোয়া নিতে আসা। দোয়াটার মূল বিষয়টা হচ্ছে এই যে আপনাদের সামনে সংক্ষেপে যে কথাগুলো বললাম যে বিভ্রান্ত বা বিশৃঙ্খলা সৃষ্টির যারা চেষ্টা করছে, এরা যদি বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আমাদেরকে দেশে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, হাসপাতালগুলোকে ঠিক করতে হবে, আমাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট স্কুল কলেজগুলো আমাদেরকে ঠিক করতে হবে, বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট আছে এগুলো ঠিক করতে হবে। দেশে যদি আমাদের বিশৃঙ্খলা না থাকে, শান্তি পরিবেশ থাকে, তাহলে দেশীয় বলেন বা বিদেশি বলেন যে বিনিয়োগকারীরা আছে তারা দেশে তখন বিনিয়োগ করবে, বিনিয়োগ করলে আমাদের সন্তানরাই আমাদের পরিবারের সদস্যরাই সেখানে চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ফলে দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। আমাদের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বটা দিয়েছে, আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি, এই সরকারে কিন্তু আপনারা হয়তো সরাসরি ভাবে সরকারে নেই, কিন্তু আপনারা সরকারের সহযোগী হিসাবে আছেন, সেই জন্য সরকারের যেই দায়িত্ব দেশের মানুষকে সঠিক পথে পরিচালিত করা, দেশকে সঠিকভাবে পরিচালিত, সেই দায়িত্ব কিন্তু সদা আমাদের একান না। আমরা নির্বাচনের আগে যুদ্ধ করেছি একসাথে, নির্বাচনের পরে আমরা ইনশাল্লাহ দেশ গঠনের কাজ করব একসাথে। আজকে আসুন আমরা কাজ করি সেই কাজ যেই কাজের ফলে মানুষ ভালো থাকতে পারবে, নারী পুরুষ নির্বিশেষে সবাই শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। দেশটা যদি ভালো থাকে, আপনি আমি যেমন ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ বংশধর আমাদের সন্তানরাও ভালো থাকবে, এটাই আমাদের। এবং একই সাথে আমরা চাই দেশটা সামনের দিকে এগিয়ে যাক, আমাদের মানুষ যাতে চিকিৎসার জন্য কষ্ট না পায়, আমাদের মানুষ যাতে বেকার না থাকে, আমাদের সন্তানরা যাতে স্কুল কলেজে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে, মসজিদ মাদ্রাসায় মক্তবে যাতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ থাকে, আমরা এভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই। আজকে মূল যেই কারণে আমার এখানে আসা, প্রথমত আমি যে ওয়াদাটা করেছিলাম হুজুরের কাছে সেই ওয়াদাটা আমি আজকে রক্ষা করলাম, হুজুরকে আমি সালাম দিলাম এবং যাবার সময় আমি দোয়া নিয়ে যেতে চাই যাতে যেই কথাগুলো আমরা দেশের মানুষকে বলেছি, যেই প্রতিশ্রুতিগুলো আমরা দেশের মানুষকে দিয়েছি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, আল্লাহ যাতে আমাদেরকে রহমত করেন, সেই প্রতিশ্রুতি যাতে আমরা রক্ষা করতে পারি। আমরা যদি একজন মুসলমান হিসেবে বিবেচনা করি নিজেকে, তাহলে সেটা যেই হোক যখন আমরা একটা জবান দিই কাউকে, সেই জবানটা আমাদেরকে রক্ষা করতে হবে। জবান যদি রক্ষা করতে না পারি তাহলে তো একটা কথাটা কাজটা ঠিক হলো না। তো সেই জন্য আমরা দেশকে মানুষকে আমরা বলেছিলাম যে আমরা আপনাদের জন্য ভালো কিছু করতে চাই। আসুন আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে সেই রহমত দেন যাতে আমরা দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারি যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আবারও পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাইছি, আপনাদের সকলের কাছে দোয়া চাইছি এবং একই সাথে আমি হুজুরের কাছে দোয়া চাইছি যাতে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যাতে আমি ইমানের সাথে পালন করতে পারি আমার শেষ দিন পর্যন্ত। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
1: আজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও মত বিনিময় সভায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাষণ প্রদান করেন তার বিশেষ বিশেষ অংশ এতক্ষণ প্রচারিত হল। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

0: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর যৌথ উদ্যোগে 10-12 আগস্ট 2026 তারিখে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার বিসিএফসিসিতে ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 10 আগস্ট সোমবার বেলা 11:30 উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: শোনো আদিবাসী মেয়ে, আদিবাসী সোনা মেয়ে শোনো, আমি আদিবাসী হব, তোমার জুম চাষ শিখি, দৃঢ় করি পায়ের পেশি, তোমার পোশাক পরি, পাঠ করি আদিমন্ত্র।
1: আমি হব সেই প্রেম, সেই আদিবাসী, যাব সমতল থেকে পাহাড় অরণ্যে ভাসি, হব তোমার সবুজ বৃক্ষের নরম পাতা, যেন পড়ে ছাই হয় দূরত্বের খাতা।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বাংলাদেশে বেতার শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
1: বন্ধুরা, আজ 9ই আগস্ট রবিবার, আন্তর্জাতিক আদিবাসী দিবস। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হয়।
0: এবছর দিবসটি মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন।
1: জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্র তাদের নিজস্ব সাংস্কৃতিক চর্চা ও প্রতিষ্ঠান বজায় রাখার অধিকারকে নিশ্চিত করে।
0: এছাড়াও 2026 সালের আন্তর্জাতিক আদিবাসী দিবসের আদিবাসীদের প্রথাগত ধাত্রীসেবার স্বীকৃতি প্রদান, বৈষম্য নিরসন এবং ঐতিহ্যগত স্বাস্থ্যসেবা ও জ্ঞান পদ্ধতি সুরক্ষার নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
1: আজ বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী অধ্যুষিত এলাকায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 9ই আগস্ট নাগাসাকি দিবস। 1945 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে ফ্যাট ম্যান নামের একটি পারমাণবিক বোমা ফেলে।
1: এই ভয়াবহ হামলায় তাৎক্ষণিকভাবে হাজার হাজার মানুষ মারা যান এবং তেজস্ক্রিয়তার প্রভাবে পরবর্তীকালে দীর্ঘমেয়াদী দুর্ভোগের সৃষ্টি হয়।
0: 1945 সালে 9ই আগস্ট সকাল 11:02 নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়। 6ই আগস্ট হিরোশিমা শহরে হামলার মাত্র 3 দিন পর এই দ্বিতীয় হামলা চালানো হয়।
1: এই হামলায় প্রায় 50,000 থেকে 1,00,000 মানুষ হতাহতের শিকার হন। এটি পৃথিবীর যুদ্ধের ইতিহাসে পারমাণবিক অস্ত্রের দ্বিতীয় ব্যবহার।
0: পারমাণবিক যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা, বিশ্ব শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি জোরালো করা হয়।
1: নাগাসাকি এবং হিরোশিমা নিহত ও ভুক্তভোগী মানুষের প্রতি শ্রদ্ধা জানানো, যুদ্ধ ও সহিংসতার পরিবর্তে মানবতার জয়গান গাওয়ার আহ্বান জানানো দিবসটি পালনের মূল উদ্দেশ্য।

প্রিয় বন্ধুরা, সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনে শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ব বিচিত্রা।

0: সকালে এক কাপ গরম ধোয়া ওঠা চা ছাড়া বাঙালির দিনটা যেন শুরুই হয় না। আর আমাদের কাছে চা মানেই বেশিরভাগ ক্ষেত্রে ঘন দুধ আর চিনিতে ভরা বাদামি রঙের দুধ চা। কিন্তু কথা হলো, লাল চায়ে সাদা দুধ ছাড়লো কে এবং কেন? লাল চায়ে সাদা দুধ কিন্তু মেশানো হয়েছিল স্বাদ বাড়ানোর জন্য নয়, মূল্যবান চীনামাটির কাপ বাঁচানোর জন্য। চায়ের আদি নিবাস চীন, সেখানে হাজার বছর ধরে চা পান করা হতো একদম সাদামাটা ভাবে। গরম পানিতে সতেজ পাতা ভিজিয়ে তার নির্যাস পান করা হতো। এটি ছিল মূলত একটি ঔষধি পানীয়। পরে জাপান ও চীনে চা হয়ে উঠে এক মার্জিত আভিজাত্যের প্রতীক, যেখানে চিনি বা দুধ মেশানোর কথা কেউ কল্পনাও করত না। 17 শতকে চা ইউরোপে পৌঁছালে এটি দ্রুত ব্রিটিশ আভিজাত্যের অংশ হয়ে উঠে। 18 শতকের দিকে ব্রিটিশরা উন্নত মানের বন চা পাত্রে চা পান করতে শুরু করে, কিন্তু তৎকালীন সাধারণ মানের কাপগুলো ফুটন্ত গরম চায়ের তাপ সহ্য করতে পারত না, প্রায় কাপ ফেটে যেত। এই সমস্যার সমাধানে তারা বুদ্ধি করে কাপে আগে কিছুটা ঠান্ডা দুধ ঢেলে নিত, তার উপর ঢালত গরম চা। এতে চায়ের তাপমাত্রা কমে কাপটি নিরাপদ থাকত। এছাড়া চায়ের কড়া তিক্ততা কমানো ছিল এর একটি বাড়তি সুবিধা।
1: খবরের কাগজ পড়তে পড়তে বিভিন্ন শিরোনামের সংবাদপত্রে সংগ্রহের ঝোঁক সৃষ্টি হয় ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের আদিবাসী শশাঙ্ক শেখর দাসের। ব্যক্তিগত সংগ্রাহক হিসাবে তিনি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সংবাদপত্র সংগ্রহকারী। তার সংগ্রহে 5,000-এরও অধিক সংবাদপত্র রয়েছে। কেবল সংখ্যার বিচারে নয়, দুর্লভ কিছু পত্রিকার সংগ্রহ তার সংগ্রহশালাটিকে সমৃদ্ধ করেছে। শশাঙ্ক শেখর দাসের সংগ্রহে প্রায় 150 দেশ ও 100-এরও বেশি ভাষার ভিন্ন ভিন্ন শিরোনামের সংবাদপত্র রয়েছে। তিনি তার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব আর শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় বিভিন্ন দেশের সংবাদপত্রগুলো সংগ্রহ করেন। তিনি মনে করেন, সংবাদপত্র হল সমাজের দর্পণ। আজকের তাজা সংবাদপত্রই আগামীকালের ইতিহাস।
0: বিশ্ববিজিত রাজ এ পর্যন্তই। পারি না ভুলে যেতে স্মৃতির মালা গেথে, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, জন্ম থেকে জ্বলছি মাগো। একবার যদি কেউ ভালোবাসত, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, হয় যদি বদনাম হোক আরো, এমন বহু সংখ্যক জনপ্রিয় গানের যিনি সুর করেছেন তিনি আলাউদ্দিন আলী।
1: আজ 9ই আগস্ট আলাউদ্দিন আলীর মৃত্যুদিন। আলাউদ্দিন আলী 1952 সালের 24শে ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ি থানার বাঁশবাড়ি গ্রামের এক সংস্কৃতিবানা পরিবারে জন্মগ্রহণ করেন।
0: আলাউদ্দিন আলী ছিলেন একাধারে সুরকার, বেহালাবাদক, সঙ্গীতজ্ঞ, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তিনি 2020 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।
1: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে সঙ্গীতজ্ঞ আলাউদ্দিন আলীর ব্যক্তি ও সঙ্গীত জীবন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
2: অসংখ্য জনপ্রিয় গানের সুর স্রষ্টা আলাউদ্দিন আলী। চলচ্চিত্রের গানকে মৌলিক গানের মতোই স্বতন্ত্র শিল্প সুষমা মণ্ডিত করে তুলেছেন তিনি, নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গত শতকের পুরো 70 দশকের তিনি মাতিয়ে রেখেছিলেন তার সম্মোহনী সুরের মায়াজালে। মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন সেই মায়াজালে শ্রোতাদের বন্দী করে রেখেছিলেন তিনি। তার এই সাফল্যের পেছনে ছিল তার অধ্যবসায়, শ্রম ও মেধা। শিল্পী ও শ্রোতাদের মতে তিনি বেঁচে থাকবেন তার সুরের মায়াজালে, মুগ্ধ সঙ্গীত প্রেমীদের অন্তরে চিরকাল।

1952 সালের 24শে ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামে এই গুণীর জন্ম। তার বাবার নাম ওস্তাদ যাদব আলী, মায়ের নাম জোহরা খাতুন। এক সঙ্গীত আবহে বেড়ে উঠেছিলেন আলাউদ্দিন আলী। পিতা ওস্তাদ যাদব আলী ও ছোট চাচা ওস্তাদ সাদেক আলীর কাছে সঙ্গীতের হাতেখড়ি। তিনি ছেলেবেলায় বেহালা বাজানোর জন্য নিখিল পাকিস্তান শিশু প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছিলেন। আলাউদ্দিন আলী মূলত বেহালা বাদক ছিলেন। তিনি 60-এর দশকে বেহালা বাদক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। এছাড়াও টেলিভিশন ও বেতারে সুরকার হিসেবে নিয়মিত ছিলেন। চলচ্চিত্র, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন মিলে প্রায় 5,000 গানের সুর সৃষ্টি করেছেন।

0: তিনি চলচ্চিত্রে প্রথম কাজ করেন 1974 সালে। মীর মোহাম্মদ হালিম পরিচালিত ওই ছবির নাম সন্ধিক্ষণ, মুক্তি পায় 1976 সালে। কিন্তু সাফল্যের জন্য তাকে দুই বছর অপেক্ষা করতে হয়েছে। 1978 সালে আমজাদ হোসেন পরিচালিত গোলাপি এখন ট্রেনে ছবির জন্য আলাউদ্দিন আলী সুর করেন আছেন আমার মুক্তার শিরোনামে একটি গান। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর কণ্ঠ দেন সৈয়দ আব্দুল হাদী। গানটি চুম্বকের মতো কাজ করে ওই সময়।
1: আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার।
0: একই ছবির আরও একটি গান তখন দারুণ জনপ্রিয়তা পায়, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ।

দুটি গানই আলাউদ্দিন আলীকে নিয়ে যায় অন্য উচ্চতায়। একই বছর মুক্তি পায় ফকির মজনু শাহ নামের আরেকটি ছবি। ওই ছবির প্রেমের আগুনে সবাই বলে বয়স বাড়ে আর চোখের নজর এমনি কইরা এইসব গান আলাউদ্দিন আলীর ব্যাপারে সবাইকে আগ্রহী করে তোলে।

0: বাংলা চলচ্চিত্রের গানে একটা সময় ছিল তাঁরই রাজত্বে। সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একাধিকবার। আলাউদ্দিন আলী তেমনই একজন সুরশিল্পী, যিনি সুরের রং দিয়ে অন্তরের বিমূর্ত ভাবনাগুলোকে মূর্ত করে তুলতে পারতেন। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায় বা সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি গানের মধ্যে স্বদেশ প্রকৃতির প্রতি যে বিমুগ্ধতা তন্ময়তা, অথবা আমায় গেঁথে দাও না মাগো গানের মধ্যে যে স্বজন হারানোর বেদনা বোধ, তা যেন সুরের রং তুলিতে আঁকা এক একটি ছবি। 2020 সালের 9ই আগস্ট মহাখালীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালকের প্রয়াণ দিনে তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
1: শুনছিলেন শিল্পকথা পর্বটি। ইংরেজি মেলানকোলি শব্দটির সঙ্গে সকলের পরিচয় না থাকলেও এর বাংলা প্রতিশব্দটিকে আমরা সবাই নিবিড়ভাবেই চিনি, আর সেটি হল বিষাদ। বিষাদ বা বিষণ্ণতে আক্রান্ত হন বা না হন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।
2: জাপানি ঔপন্যাসিক হারুকি মুরাকামি এর বিশ্ববিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উড হল নিঃসঙ্গতা, মানসিক ট্রমা, প্রেম ও কৈশোরের উত্তর যৌবনে পদার্পণের এক বিষণ্ন অথচ সুন্দর আখ্যান। গত শতকের 6-এর দশকের শেষের দিকে জাপানের টোকিও শহরের পটভূমিতে সাজানো হয়েছে এই উপন্যাসের আখ্যান।
1: প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে হারুকি মুরাকামি রচিত নরওয়েজিয়ান উড সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক মাসুর শহীদ হোসেন।
3: আমরা প্রায়শই বলি নিরাপত্তা সম্মতির লক্ষণ, কখনো কখনো হয়তো তাই, কিন্তু তার মানে কি এই যে নিরাপত্তা মানে বলার কিছু নাই? নাকি নিরাপত্তা আসলে এক আত্মনাদ যা বলি বলি করে বলে উঠতে পারে না, বলতে না পারার চাপে গুমরে গুমরে কাঁদে, বাড়ে বিষাদ, বাড়ে চাপ, আর তাই মানুষ হয়ে উঠতে পারে পাষাণ, হতে পারে পাগল, কখনো আত্মঘাতী? তেমনই এক নিরাপত্তার গল্প আমাদের আজকের উপন্যাস হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড। নরওয়েজিয়ান উড শিরোনাম শুনে ভাববেন না যে এটা নরওয়ের উপন্যাস। নরওয়েজিয়ান উড নামখানা নেওয়া হয়েছে গানের দল বিটলসের এক গান থেকে। উপন্যাসখানা জাপানি ভাষায়, লেখক জাপানি, কাহিনী আর চরিত্র জাপানের। তারপরও এই বই বিশ্বজুড়ে সমাদৃত আর জনপ্রিয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই বই পড়ানো হয়, আর লেখক হারুকি মুরাকামি সামনের যে কোনো বছর নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারেন। যা কৌতূহলের তা এই, কি আছে জাপানি তরুণদের এই গল্পে যা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে? এই উপন্যাসে নাই গা ছমছমে রোমাঞ্চ বা সমাজ পরিবর্তনের ডাক, যা আছে তা এক অনিবার্য অনির্বচনীয় বোধ, একাকিত্ব। উপন্যাস শুরু হয় এর নায়ককে নিয়ে, নাম তার তরু বাতানাবে। জার্মানি হ্যামবুর্গ শহরে এক ট্রেনে উঠতে গিয়ে তরু শুনতে পায় বিটলসের গান নরওয়েজিয়ান উড। এই গানের স্মৃতি তাকে টেনে নিয়ে যায় অতীতে, তার তরুণকালের অতীতে, 1960-এর দশকে জাপানে, তার বিশ্ববিদ্যালয়ে, তার পড়াশোনায়, শিক্ষার্থীদের আন্দোলনে, তার বন্ধুদের কাছে, তার প্রেমের কাছে। তরুর খুব ঘনিষ্ঠ ছিল কিজুকি আর নাওকো। একদিন বয়স মাত্র 17, কিজুকি আত্মহত্যা করে। এই ঘটনা ভেঙে চুরে দেয় দুই বন্ধুকে। তরুণ তরুর ভিতরে জন্ম নেয় এমন এক শূন্যতা যা পূরণের জন্য সে বিভিন্ন সম্পর্কে জড়ায়, কিন্তু সেই বুক খাঁ খাঁ করা বোধ রয়েই যায়। নাওকো আরো বেশি ভেঙে পড়ে। কিজুকির মতোই 17 বছর বয়সে আত্মহত্যা করেছিল নাওকোর বড় বোন। নাজুক নাওকো এই ট্রমা থেকে বেরোনোর চেষ্টা করে তরুর সাথে প্রেমের সম্পর্ক করে, কিন্তু শেষমেশ মানসিক সমস্যার কারণে তাকে যেতে হয় হাসপাতালে। জীবনের কাছে একসময় হেরে যায় নাওকো। এত ভার বইতে পারে মানুষ, তরু কিভাবে পারবে? তরু হয়তো পারবে। তার জীবনে ইতোমধ্যে চলে এসেছে মিদোরি, ছটফটে একটু পাগলাটে এক্সট্রোভার্ট এক মেয়ে। সে তরুকে বোঝায় জীবনের বড় ব্যাপারগুলোর মধ্যে লুকিয়ে আছে অনেক ছোট ছোট আদর, আবেগ, সুখ, স্বস্তি। ওই ছোট ছোট জিনিস জুড়ে মানুষ ঠিক ভালো থাকতে পারে। মিদুরির প্রাণ প্রাচুর্যে যেন তরু বেড়ে উঠতে চায়। তার মার ভাঙাচোরা মন ভেঙে সে নতুন করে বেড়ে গড়ে উঠতে চায়। নাওকো আর মিদুরি এই দুই প্রেমের মধ্যে দাঁড়িয়ে তরু বোঝে, না আমরা অতীত ছাড়তে পারি, না বর্তমান ধরে রাখতে পারি। ভালোবেসে যেমন ধরে রাখা যায়, ভালোবেসে তেমন ছেড়ে দিতেও জানতে হয়। এই দ্বন্দ্ব শেষমেশ প্রত্যেকের একার, লড়তেও হয় একাই। উপন্যাসের শেষে তাই ফোন বুথে ফোন হাতে চুপ করে দাঁড়িয়ে থাকে তরু। কি সে বলবে সে জানে না। যোগাযোগের এই অসামর্থ্য আমাদের একাকিত্বকেই তুলে ধরে। তবে এই উপন্যাস নিছক একাকিত্বর কীর্তন নয়, বরং একাকিত্ব নিয়ে অন্যের সাথে সংযোগ স্থাপনের গল্প বা তারও। এই সংযোগ কেবল প্রেমে নয়, এই সংযোগ আসে বন্ধুত্বে, এই সংযোগ আসে কথাবার্তায়, এই সংযোগ আসে আলাপে। কেহাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে, শুধিয়েছিলেন জীবনানন্দ। মুরাকামি যেন বলেন, কখনো কখনো লাগে, হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে লাগে। আমরা অনেকে প্রায়শই এমন তো বলি, মন খারাপ না করে এগিয়ে চলো। নরওয়েজিয়ান উড যেন বলে, মন খারাপ করারও জায়গা থাকা দরকার, শোক করারও সময় থাকা দরকার। তবে এই প্রকাশ কখন কখনো হয়ে যেতে পারে আত্মহনন, কখনো কখনো হয়ে যেতে পারে পাগলামি, শোকের মাতম করে ফেলতে পারে মানুষকে খুনি। কখন এমনটা ঘটে? যখন আমরা এই শোক বা দুঃখ কারোর সাথে ভাগ করে নিই না। এই ভাগ করে নেওয়ার কাজ, ভাগ করে নেওয়ার লোক নিজেকেই করতে হয়। মানুষকে নিজের কাজ শেষমেশ নিজেকেই করতে হবে। একাকিত্ব ভেঙে চুরে দেয়, সেই ভাঙাচূড়াকে জুড়ে দিয়ে ঘুরে দাঁড়াতে হয় নিজেকেই। মানুষ তাই একাকি বটে, তবে মানুষ এককও।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন গ্রন্থ পরিচিতি পর্বটি।
2: প্রিয় শ্রোতার সঙ্গে সিনেমার কথা ও গান নিয়ে সাজানো পর্ব কথায় ও গানে চলচ্চিত্র এবারের আয়োজন।
1: আজ শুনবেন নজরুল ইসলাম পরিচালিত আপন দুলাল, এবং পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন তনিমা করিম।
4: ১৯৬৬ সালে পাকিস্তানে মোট 23টি ছবি মুক্তি পায়, যার মধ্যে 13টি বাংলা ভাষায়, 9টি ছিল উর্দু ভাষায়। এবং ডাকবাবু এই সিনেমাটি দুভাষাতেই মুক্তি পেয়েছিল। তাই বলা যায় ১৯৬৬ সাল ছিল বাংলা ও ঢাকায় চলচ্চিত্রের জন্য একটি স্বর্ণযুগ। সে বছরে বেহুলা, জয়িনা সুন্দরী, রহিম বাদশাহ, রূপবান, গুনাই বিবি, আপন দুলালের মতো সুপারহিট সব ফোক ও সামাজিক সিনেমা মুক্তি পেয়েছিল। উর্দু সিনেমার ভিড়ে এই সিনেমাগুলো খাঁটি বাঙালি ঐতিহ্য, গ্রামীণ মেঠো পথ এবং পারিবারিক মূল্যবোধকে বড় পর্দায় তুলে ধরে তৎকালীন দর্শকদের হলমুখী করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। প্রিয় শ্রোতা, কথা ও গানে চলচ্চিত্র পর্বে আজ আমরা শুনব ১৯৬৬ সালের ১১ই নভেম্বর মুক্তি পাওয়া আপন দুলাল চলচ্চিত্র নিয়ে নানা তথ্য ও গান। আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপন দুলাল আমাদের দেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের সোনালী যুগের চলচ্চিত্রের ইতিহাসে একটি অন্যতম জনপ্রিয় লোকজ ও পারিবারিক ড্রামা ভিত্তিক চলচ্চিত্র। এই চলচ্চিত্র দিয়েই পরিচালক নজরুল ইসলাম পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন, এবং বলাই বাহুল্য, প্রথম সিনেমাতেই তিনি গ্রামীণ লোককাহিনী এবং পারিবারিক আবেগের এক চমৎকার সংমিশ্রণ ঘটিয়ে বাজিমাত করেছিলেন। কাহিনী ছিল বেবি ইসলামের, চিত্রগ্রহণ করেছিলেন আফজাল চৌধুরী। এই চলচ্চিত্রটি FDC-তে নির্মিত হয়েছিল। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন তখনকার জনপ্রিয় রোমান্টিক নায়ক আজিম এবং অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত নাসিমা খান। পর্দায় তাদের অভিনয় সাবলীলতা দর্শকদের গভীরভাবে আবেগাপ্লুত করেছিল। আপন দুলাল সিনেমার পার্শ্ব চরিত্রগুলোতে যেন গুণী তারকাদের মেলা বসেছিল, যেমন খল চরিত্রে ছিলেন প্রখ্যাত অভিনেতা ইনাম আহমেদ, এবং ইতিবাচক অভিভাবকের চরিত্রে শওকত আকবর। আসুন একে একে শুনে নেই আপন দুলাল সিনেমার গানগুলো। প্রথম গানটি শুনবেন আব্দুল আলীমের কণ্ঠে।

সব শেষে এই গানটি শুনবেন অঞ্জুমান আরা বেগমের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, এই গানটি দিয়ে ইতি টানছি কথায় ও গানে চলচ্চিত্রের আজকের পর্ব। কথা হবে আবার আগামী পর্বে। আশা করি সবাই থাকবেন আমাদের সাথে।
1: শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ হলো আজকের উত্তরণ। উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খুরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম
2: এবং আমি একেম শোয়েব। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনার সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশলীর দায়িত্বে ছিলেন
1: এস এম আল জুবায়ের, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।
2: শুভরাত্রি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, আমন্ত্রণ দেশের গানের অনুষ্ঠানে। প্রথমে গিয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী, গীতিকার মুন্সী ওয়াদুদ, সুরকার খন্দকার নুরুল আলম।

আমি চোখের কাছে রেনি দেখেছি এই সবুজ শ্যামল দেশটাকে। নিয়াজ মোহাম্মদ চৌধুরী গাও গানটির পর এবার গিয়েছেন সামিনা চৌধুরী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার বাসুদেব ঘোষ। শুনছেন দেশের গান।

আপনারা শুনছেন দেশের গান অনুষ্ঠান, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের দেশের গান হৃদয়ে জাগায় দেশপ্রেমের পবিত্র ফল্গুধারা। আসুন দেশের জন্য কাজ করি। আরও একটা দেশের গানে এবারে চলে যাব, কবির বকুলের কথা ও সুরে বসু জীবন সাব্বির কণ্ঠে, আকাশ পাহাড় নদী সাগর।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনলেন দেশের গান। আসুন বেশি বেশি করে গাছ লাগাই এবং এই সবুজ দেশকে আরো সবুজে ভরিয়ে দিই। বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন।

0: সুপ্রিয় বন্ধুরা, সপ্তাহ পরিক্রমায় আবার আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে যথাসময়ে হাজির হয়েছি। আমি সুরাইয়া সুলতানা
1: এবং আমি এস এম আসাদুজ্জামান।
0: আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন।
1: সপ্তাহের এই দিনটির জন্য ভীষণ রকম অপেক্ষা করে থাকি আমরা। কখনো আপনাদের প্রিয় গানের ডালে নিয়ে হাজির হব এবং আপনাদের পছন্দের গানগুলি শোনাতে পারব।
0: তো অপেক্ষার পালা শেষ, চলুন তাহলে শোনা যাক অনুরোধের গান।
1: শুরুতেই ভুলো না আমায় ছায়াছবির গান শুনতে চেয়েছেন যে সকল শ্রোতা বন্ধুরা চিঠি পাঠিয়েছেন, তাদের নামগুলো হল মাগুরা গোস্বামী, দুর্গাপুর কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মোহাম্মদ শামীম হোসেন,
0: বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে নাইম ও মামুন,
1: ইসার চালা সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন, সিমরার বিশ্বাস এবং পেখম রায়,
0: বগাজান বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মন্ডল এবং সীমা মন্ডল,
1: জীবনপুর চরিডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম ও আজিজ খান,
0: গোমরা চাপড়া নদিয়া ভারত থেকে হিরামন শেখ ও রেহানা শেখ,
1: পুঠিয়া রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন, লালন শামিমা, সাদিয়া মরিয়ম সীমা, ডাক্তার টোকন, পরাগ মুন, রজনী জবা টিউডি, কাকুলি ঝন্টু, চাঁদনী জান্নাতি ও কথা,
0: এটিএম আতাউর রহমান রঞ্জু, আপনি লিখেছেন সৈয়দপুর মাদ্রাসা সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে,
1: শহর গোপিনপুর ঘাটাইল টাঙ্গাইল থেকে মাসুম মাহমুদ পরশ, ফারহানা জেরিন, মাহমুদ আক্তার মিতু, আসাদ ফাহাদ এবং নাসির হোসেন,
0: জিগাতলা গোবিন্দ সিভাপুর টাঙ্গাইল থেকে সিরাজুল ইসলাম সৈকত,
1: উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, লাকি লাবিব ও দিশা,
0: কর্ণসূতি কামারখান সিরাজগঞ্জ থেকে আদিল হাসান খান, তাকিব তানিশা তাকিয়া ও পারুল,
1: মহির খারুয়া গফরগাঁও ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফউদ্দিন, মিসেস সুমা শরীফ, সামিয়া সাদিয়া ইকবাল ও আহমেদ সজীব,
0: শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইব, মোহাম্মদ শাহাদ শাফি,
1: মাকারকুল ছনকা সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ইমন আহমেদ দুলাল
0: এবং ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
1: আপনারা যে গানটি শুনতে চেয়েছেন সে গানটি শিল্পী কনক চাপা ও এন্ড্রু কিশোর,
0: একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, চলুন শুনুন।

0: এবারে পুত্রবধূ ছাঁচের গান শিল্পী সাবিনা ইয়াসমিন
1: শুনতে চেয়েছেন। বাসো শিকদারবাড়ি বাবুখালী মোহাম্মদপুর মাগুরা থেকে শিকদার হাসান, সোনিয়া শিকদার ও শারমিন শিকদার।

0: লালগোলা শ্রীপুর, পাবনা সদর পাবনা থেকে আব্দুল খালিক পলাশ ও কোহিনুর আক্তার লিপি।
1: দক্ষিণ পিরিচপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম শান্ত ও আলেয়া সুলতানা।
0: দক্ষিণ লালপুর, নাটোর থেকে আব্দুল হান্নান ও আকরিমা বেগম।
1: সত্যমিথ্যা ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

0: এবারে স্বপ্নের পৃথিবী ছায়া ছবির গান শিল্পী সাবিনা ইয়াসমিন আর শুনতে চেয়েছেন আপনারা
1: আজমর উলিপুর কুড়িগ্রাম থেকে শুভ্র আহমেদ এবং নাজ আহমেদ
0: ইমামগঞ্জ আর ফ্যাশন ভোলা থেকে নুরুল ইসলাম নির্জন সাথে আছেন এলিমা সোয়েটের স্বরূপ স্নিগ্ধা কবির ও ইমরান
1: শীতলকুচি কোচবিহার ভারত থেকে শহীদুল ইসলাম
0: বেনুঘাট দিঘিরপাড় রংপুর থেকে সেলিম রাজ ইমন বাবু রিপন বাবু সেলিন আক্তার রুমি খাতুন
1: মঞ্জুর ইসলাম মিন্টু আপনি লিখেছেন কেবল কৃষ্ণ জুমাহাট উলিপুর কুড়িগ্রাম থেকে
0: সিঙ্গিয়া ডাকালিগঞ্জ জলঢাকা নীলফামারী থেকে সত্যেন্দ্রনাথ রায় শিবারানী সন্দীপন ও সুবর্ণা
1: লোহাকুচি ক্যাম্পেটারি আদিতমারি লালমনিরহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম নাসির হোসেন সুমি আক্তার ও জিম আক্তার
0: চলুন শুনি আপনাদের পছন্দের গানটি

0: ভানগড়ের আইকন সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ জিয়ান মিয়া হোসেন এবং সাথে আছেন সাইম সামিয়া সাইডি।
1: ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানা, মাঝগ্রাম মাফ করবেন শাহজাদপুর সিরাজগঞ্জ বর্তমান সৌদি আরব থেকে পলাশ হাসান,
0: মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মুজাম্মিল হক, মমতা ও মুজাহিদুল ইসলাম মাহিম,
1: চিলেগাতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ ও লিজা আক্তার।
0: এছাড়াও আমাদের সাথে আজ আরও একজন নতুন শ্রোতা যুক্ত হয়েছেন, তিনি হলেন বোলপুর শান্তিনিকেতন বীরভূম পশ্চিমবঙ্গ ভারত থেকে শেখ রাজীব।

0: শুনছিলাম মৃত্যুর মুখে ছায়াছবির গান ইন্দ্রকিশোর এবং ডলি সায়ন্তনীর কণ্ঠে, চমৎকার ছিল গানটি, তাই না? আচ্ছা, এবার শোনাব অনন্ত ভালোবাসা ছায়াছবির গান। এবারের শিল্পীও ডলি সায়ন্তনী এবং ইন্দ্রকিশোর। আর শুনতে চেয়েছেন যারা, জানিয়ে দিচ্ছে তাদের নাম। শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, তোলান্ড ধামসা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া,
1: আরও রয়েছেন ভেন্ডার বাড়ি উলিপুর কুড়িগ্রাম থেকে জাহাঙ্গীর আলম, নুরুল আলম ও ফারুক, ঘোড়াদাই সুলতান শাহী গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন ও ফাইয়াজ আহমেদ জারিফ।

0: শুনছেন অনুরোধী রাশির নিবেদন। সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা। শোনাপার পারি ইতিহাস ছায়াছবির গান শিল্পী আসিফ ও বেবি নাজনীন।
1: শুনতে চেয়েছেন রানীর বন্দর, চিরির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস এবং সৈকত কুমার দাস।

0: তেজি সন্তান, ছায়াছবি জ্ঞান, শিল্পী খালিদ হাসান মিলু, কনক চাপা।
1: শুনতে চেয়েছেন শ্রী দীপক চক্রবর্তী হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। সাথে আছেন বিথি চক্রবর্তী, শ্রী প্রিয়ম চক্রবর্তী, পূজারানী ঝা, শ্রী দীপক কুমার শর্মা ও মোহাম্মদ সোহেল রানা।

0: তারাগঞ্জ, রংপুর থেকে এইচ এম মাজেদুল ইসলাম, উম্মে সালমা, মুহিত আল হাসান এবং নাঈম আল হাসান।
1: ছায়াছবি মাইয়ান্না ময়না, শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

0: এবারে স্বপ্নের ঠিকানা ছাড়ছে বিজ্ঞান শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।
1: শুনতে চেয়েছেন সেরাজিয়া, করিমগঞ্জ থেকে হাফসা বেগম, জুই, সাথে আছেন নাইম, নুসাইবা, আতেকা, জাকির, হাবিব, আজাদ ও সাউদা। জয়সিদ্ধি ইটনা কিশোরগঞ্জ থেকে মাহমুদুল হাসান জনি, সাথে আছেন প্রত্যয় সিদ্দিকী, মিথিলা মেঘপূর্ণ ও আমানতুল্লাহ আয়াত।

0: এবারে হৃদয় রায়না ছাছবির গান শিল্পী ইন্দ্রকিশোর সাবিনা ইয়াসমিন।
1: শুনতে চেয়েছেন পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে গিয়াসুদ্দিন,
0: গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সজীব সুমাইয়া, শিরিন শিলা,
1: তিন মোড় উলিপুর কুড়িগ্রাম থেকে বাবলু, লাবলু, লাবলি ও বাবলা।

0: সবশেষে শুনব শেষ খেলা ছায়াছবির গান শিল্পী এন্ড্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদি ও রুনা লায়লা।
1: শুনতে চেয়েছেন রামপুর নলডাঙ্গা বারো বাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল, সাথে আছেন মোসাম্মদ মিনু পারভিন, মোসাম্মদ জামিনী খাতুন, মোহাম্মদ আফিফ হোসাইন, মোহাম্মদ লাবিব হাসান, অর্জুন চন্দ্র শীল ও পূজারানী শীল।

0: ঘড়ির কাঁটা জানিয়ে দিল সময় শেষ। তবে যাবার আগে আরও একবার জানিয়ে দিতে চাই অনুরোধের আসন নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা। অনুরোধের আসন নিবেদন প্রযত্ন পরিচারক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইল ঠিকানা bbnivedan2018@outlook.com।
1: বন্ধুরা, নিবেদন গ্রন্থনে ছিলেন দেবপ্রসাদ দা, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় এস এম আল জুবায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবার আপনাদের পছন্দের গান শোনাতে হাজির হব রবিবার ঠিক একই সময়। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে হাসিনা পারভিন। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারিক রহমান আজ প্রথমবারের মতো দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম সফর করেন। দিনব্যাপী সফরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি ব্যস্ত সময় পার করেন। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে টিনের তৈরি নতুন ঘরের চাবি হস্তান্তর করেন। পরে সমবেত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর লাভের জন্য স্বৈরাচার সরকার এই খাতে অপরিকল্পিত অবকাঠামো গড়ে তোলে, ফলে বর্তমানে জ্বালানি সংকটের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, দেশের চলমান জ্বালানি পরিস্থিতির উত্তরণে আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। বাঁশখালীর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৌঁছান। এরপর প্রধানমন্ত্রী সড়ক পথে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মত বিনিময় সভায় যোগ দেন। এদিকে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হাটহাজারির সরকারি কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে নতুন ঘর নির্মাণের সহায়তা হিসেবে ১,০০,০০০ টাকা করে অনুদানের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি করতে দেয়া হবে না। উল্লেখ করে তিনি জানান, এখন সময় দিন বদলের, সময় মানুষের ভাগ্য বদলের। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন মেগা উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনার স্বচ্ছতা ও জবাবদিহিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সমন্বিত জ্বালানি পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করছে। তিনি আজ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের জন্মহার কমানোর লক্ষ্যে আগামী মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন গণমাধ্যমকে সমাজের দর্পণ আখ্যায়িত করে বলেছেন, সমাজ কিভাবে পরিচালিত হয় তার সঠিক প্রতিফলন গণমাধ্যমে থাকা আবশ্যক। তিনি আজ বরিশালে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। রাজনৈতিক সংস্কারের বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে সব রাজনৈতিক দলের প্রতিশ্রুতিবদ্ধ থাকা নিশ্চিত করতে গণমাধ্যমকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বরিশালে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট SSC ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮,৫৭,৩৪৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২,৮৬,৩২,৫৫৫ জন। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে আক্তার আহমেদ বলেন, গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার হয়েছেন ৩,০০,৯,১৫ জন। তিনি বলেন, এই ভোটার তালিকা অনুযায়ী আগামী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আজমতউল্লাহ। পথপাথে অনুষ্ঠানে অনাথ এতিম শিশুদের প্রতি কর্তব্য সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ সরোয়ার হুসাইন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর যৌথ উদ্যোগে 10-12 আগস্ট 2026 বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার বিসিএফসিসিএ ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং 5-ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিএস পলিসি পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিস শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 11:30 উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোওয়াট, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকারী ঢাকা কয়ের প্রমাণ থেকে অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz, FM 106 MHz। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের শুনবেন সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখেন্দ্র বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইসবগুলি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমে অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। শনিবারের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান ভবিষ্যৎ রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিশ্চিত অনুষ্ঠান সময় নাটক অভাগীর স্বর্গ। FM অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনুন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10, বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 72%, সন্ধ্যে 6টায় 68%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:32, সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্সে, FM 102 ও FM 90 মেগাহার্সে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তর্জমা।

0: হে ইমানদারগণ, খোদাকে ভয় করো ঠিক যেমন ভাবে তাকে ভয় করা উচিত। তোমাদের মৃত্যু হওয়া উচিত নয় সে অবস্থা ছাড়া যখন তোমরা হবে মুসলিম। সকলে মিলে খোদার রজ্জু শক্ত করে ধারণ করো এবং দলাদলিতে পড়ো না। সফলতা লাভের জন্য আমাদের দলাদলি পরিহার করে একতাবদ্ধ হতে হবে। সকলেরই উচিত ইমানের উপর দৃঢ় আস্থা পোষণ করা।
1: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন শ্রোতা বন্ধুরা। এই অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।